আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বৃহস্পতিবার 18ই আষাঢ় 1948 শকাব্দ, 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 9ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:02, সূর্যাস্ত সন্ধে 6:23। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অমৃতবাণী জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে। সকলে প্রকৃতির হৃদয়ে মাতৃস্নেহ দেখিতে পান না। আমরা যাহা দেখি তাহা তো আমাদের মনের প্রতিকৃতি মাত্র, যাহার উপর চক্ষু পড়ে তাহা কেবল উপলক্ষ। কেবল প্রশান্ত গভীর জলরাশিতেই প্রকৃত প্রতিবিম্ব দেখিলে দেখা যায়। এই বিত্রস্ত জলরাশির ন্যায় সদা সংক্ষুব্ধ হৃদয়ে কিরূপে নিশ্চল প্রতিমূর্তি বিম্বিত হইবে? যাহার ইচ্ছায় অনন্ত বারিধি বাত্যা তারণে ক্ষুব্ধ হয়, কেবল তাহার অজ্ঞাতেই জলধি শান্তিময়ী মূর্তি ধারণ করে। কে বলিবে ওই অবোধ মাতার হৃদয় এক শান্তিময় করস্পর্শে কমনীয় হয় নাই? আমরা যাহা দেখিতে পাই না, পুত্র বাৎসল্যে অভিভূত ধ্যানশীলা জননী তাহা দেখিতে পান। তাহার নিকট ওই প্রস্তর মূর্তির পশ্চাতে স্নেহময়ী জগজ্জননীর মূর্তি প্রতিভাসিত। দেখিতে দেখিতে আমার মনে হইল যেন ঊর্ধ্ব হইতে অমৃত ক্ষীরধারা পতিত হইয়া মাতা ও সন্তানকে শুভ্র ও পবিত্র করিয়াছে। অনেক সময়ে এক অপূর্ণতা আসিয়া পৃথিবীর সৌন্দর্য ও সজীবতা অপহরণ করে। আলো ও অন্ধকার, সুখ ও দুঃখ মিশ্রিত দৃশ্য অসামঞ্জস্য হেতু অশান্তিপূর্ণ হয়। অথচ আলো ও অন্ধকারের সমাবেশ ভিন্ন সুচিত্র তো হয় না, কিংবা আলো কিংবা কেবল অন্ধকারে চিত্র অপরিস্ফুট থাকে। যে দৃশ্যের কথা উল্লেখ করিলাম, উহার ন্যায় জীবনচিত্র অনেক সময় সৌন্দর্যহীন হয়। ওই চিত্রের ন্যায় একটি শিশু কিংবা নারীর ঊর্ধ্বোত্থিত বাহুতে সমস্ত দৃশ্য পরিবর্তিত হইয়া যায়। আলো ও ছায়া, সুখ ও অপরিহার্য দুঃখ তখন স্ব নির্দিষ্ট স্থানে সমাবিষ্ট হয়। তখন সেই দুইখানে উত্তোলিত যুক্ত হস্ত হইতে কিরণরেখা অন্ধকার ভেদ করিয়া সমস্ত দৃশ্য জ্যোতির্ময় করে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন সুবিনয় রায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শেষ গানে পণ্ডিত অরুণ ভাদুরী। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় লুকোচুরি। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225964।

এছাড়াও আপনারা বার্তার মাধ্যমে আসতে পারেন নাম্বার 9434921300, বিষয় লুকোচুরি।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে যুদ্ধবিরতির অবসানের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অর্ণব পাপারকার 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026 কিশোর বিভাগের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো, নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের উপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যা, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যা। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যা। আব কিসানো কো ইয়ে সলাহ দি জা রহি হ্যা কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ জেসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যা উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
0: রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিভি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ

সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ে দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উভয়পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয়পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয়পক্ষে একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিং থু। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর পিনাক ক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাশুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনের সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাশুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চমের এই ধরনের পরীক্ষা। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন এবং সামরিক পদক্ষেপেরও হুমকি দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের তিনটি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানান, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের কাজ 80% সম্পূর্ণ হয়েছে, বাকি কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। আগামী 2 বছরের মধ্যে দিল্লির নরিমান বন্দর থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দর মাত্র 12 ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। গতকাল বুন্দির লাবান ইন্টারচেঞ্জ থেকে কোটা পর্যন্ত 90 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের অংশ পরিদর্শন করেন শ্রী গড়করি। পাশাপাশি তিনি কোটার দাঁড়া টানেলে একটি জনসভাতেও যোগ দেন। তিনি বলেন, যা প্রতিশ্রুতি দিই তা পূরণ করি, এটাই এই সরকারের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে কৃষকদের স্বার্থে তাদের কাছ থেকে খোপরা ও তোতাপুরি আম ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মূল্য সহায়তা প্রকল্পের মাধ্যমে সরকার থেকে এই ক্রয়ের ফলে উৎপাদকরা তাদের পণ্যের সঠিক দাম পাবে, পাশাপাশি চাষিদের অভাবী বিক্রির থেকেও রক্ষা করা সম্ভব হবে। তামিলনাড়ু সরকারের প্রস্তাবের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই অনুমোদন দিয়েছে। এর আওতায় রাজ্যটি থেকে 87,000 মেট্রিক টনের বেশি খোপরা ও 96,000 মেট্রিক টন তোতাপুরি আম ক্রয় করা হবে। এখন বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার

ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে, ওই দিনে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আগে জানানো হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে সুইজারল্যান্ড। ভারতের অর্ণব পাপড়কর 36

0: বিকেল 5টায় পাপারকার যুক্তরাষ্ট্রের জর্ডান লির মুখোমুখি হবেন। এখন পর্যন্ত মাত্র 3 জন ভারতীয় উইম্বলডন জুনিয়র্স কিশোর সিঙ্গলসের শিরোপা জিতেছেন, রামনাথন কৃষ্ণন, রমেশ কৃষ্ণন এবং সর্বশেষ লিয়েন্ডার পেজ। এশিয়ান অনূর্ধ্ব 19-23 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব 23 মহিলা বক্সারেরা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। জাকার্তায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় শেষ 8 লড়াইয়ে 9 জন বক্সার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এবং সেই সঙ্গে নিজেদের পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে স্বপ্না ঘোষাল।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন স্বপ্না ঘোষাল, হেমন্ত মুখোপাধ্যায়, ঋতু গুহ, শ্রীকান্ত আচার্য, শ্রাবণী সেন এবং শেষ গানে বিক্রম সিং। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে মহেশ রঞ্জন সোম।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। ইন্দ্রাণী সেনের পর এবারে শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন সোম, ইন্দ্রাণী সেন, ধীরেন বসু, হৈমন্তী শুক্লা এবং শেষ গানে অনুপ ঘোষাল। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ।

এখন শুনবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। শশা চাষের ক্ষেত্রে উঁচু জমিতে বীজ ও ফাড়ো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো এবং কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা এবং পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা প্রয়োগ করুন। হালকা বৃষ্টি ফসল ও নতুন বপন করা জমিতে উপকারী মাটির আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। বজ্রঝড় এবং দমকা হাওয়ার কারণে ভুট্টা, পাট ও কলার মতো লম্বা ফসলে শোয়ানোর আশঙ্কা রয়েছে। প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টির ফলে কোমল সবজি, ফল, ফসল এবং চারার ক্ষতি হতে পারে। ফল বাগানে দুর্বল ডাল ভেঙে যাওয়া এবং ফল ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের সময় স্প্রে করে ফসল সংগ্রহ

করুন শুকনো এবং মাড়ায়ের কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রবল হাওয়ায় অস্থায়ী কাঠামো, পলিহাউস, সেচ ব্যবস্থার ক্ষতি হতে পারে। বজ্রপাত খোলা মাঠে কর্মরত মানুষ এবং গবাদি পশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। হালকা বৃষ্টিপাতের ফলে ফসলের জমিতে উপকারী মাটির আর্দ্রতা বজায় থাকবে, তাই অতিরিক্ত সো দেওয়া থেকে বিরত থাকুন। ভুট্টা, পাট এবং কলার মতো লম্বা ফসলে দমকা হওয়ার কারণে সেটির আশঙ্কা থাকায় প্রয়োজন অনুযায়ী মাটির চাপা বা খুঁটির সহায়তা দিন। সবজি, ফল, ফসল এবং নার্সারির চারাকে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টির ক্ষতি থেকে রক্ষা করতে উপযুক্ত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হচ্ছে, গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া আর্দ্র। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস, জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে বয়ে যেতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর, এখন শুনবেন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল

কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:45

0: থাকবে নির্বাচিত বাংলা ছায়া ছবির গান। সকাল ৮টায় শুভ সকাল, বিষয় লোকচুরি। সকাল ৯টায় বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে, রাত ৯টা বেজে ১৫ মিনিটে শুনে যাবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন সকাল ১০টা থেকে। বেলা ২টা বেজে ২০ মিনিটে নাবালা বাণী অনুষ্ঠান, উপস্থাপনা দেবী সরকার মুখোপাধ্যায়, দিনান্তিকা। বেলা ৩টে বেজে ১০ মিনিটে উপস্থাপনা দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল ৫টায় রবীন্দ্রসঙ্গীত, ৫টা বেজে ১৫ মিনিটে নজরুল গীতির অনুষ্ঠান। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান বিকেল ৫টা বেজে, মাফ করবেন, সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। রাত ১০টায় শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১০টা বেজে ১০ মিনিটে লাইভ ফোন ইন কথা গানে অনুষ্ঠান, বিষয় অতি উত্তম। আপনাদের সঙ্গে থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে ২৩তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের ৭% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর ১৭ বছরের অশ্বথ এস দেশের ৯৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিন দিনের সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
1: ভারত ও মায়ানমারের মধ্যে ২৩তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য

নেতৃত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র DRDO দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা LRGR পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই LRGR পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট IMAT সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের GDP 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের GDP বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি EPF অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড IT অ্যানাবেল সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন, EPFO সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত, নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টালে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ T20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবেন টুর্নামেন্টে ব্যক্তিগত GM নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত S দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে গঠিত মন্ত্রীগোষ্ঠীর আজ প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্তের জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। নবান্নে অর্থ দপ্তরে আজ ওই মন্ত্রীগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায় এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। যে অনিয়মের জন্য বিপুল পরিমাণ ঋণের বোঝা নতুন সরকারের ওপর চেপেছে, অর্থ দপ্তরের শ্বেতপত্রে তাই তুলে ধরা হবে বলে সম্প্রতি বিধানসভায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কলকাতার তাজ বেঙ্গলে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। খুব শীঘ্রই রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলে তিনি জানান। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। উত্তর কলকাতায় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মঞ্চকের অধীন ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ আয়োজিত এক কর্মশালায় গতকাল তিনি বলেন, শিল্পের জন্য সর্বাগ্রে প্রয়োজন অনুকূল জমি নীতি। বর্তমান রাজ্য সরকার এ ব্যাপারে ইতোমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে। আদিবাসীদের কল্যাণ কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্প অবিলম্বে এ রাজ্যে শুরু করার উপর জোর দিয়েছে বিজেপি। কলকাতায় গতকাল এক আদিবাসী সম্মেলনে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান বা পিএম জনমন প্রকল্প দেশের অন্যান্য রাজ্যে চালু হলেও রাজনৈতিক অভিসন্ধির কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই পিএম জনমন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এই কর্মসূচির সূচনা করে বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্যজুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেইনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টু

0: সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যে 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
1: কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে, এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে, এর সবচেয়ে খারাপ প্রভাব শিশু কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে।
0: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন, সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে আরও বেশি করে প্রচার চালাতে হবে। কমিশনের নিয়ম নীতি ও নির্দেশিকা মেনে এই ধরনের ঘটনা রুখতে হবে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্তে 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ, NRS, ন্যাশনাল মেডিকেল কলেজের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। কলকাতা মেডিকেল কলেজের পুলিশ মর্গে নির্দিষ্ট নিয়ম মেনে ময়নাতদন্তের সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে। পুলিশ কিংবা জেল হেফাজতে থাকা বন্দীর মৃত্যুর ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে ময়নাতদন্ত হয়। এক্ষেত্রে তাই হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে সূর্যপুরে অকুস্থলে প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণে গেলে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায় সে। এরপরই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় অভিযুক্ত। এদিকে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 2 জনের 10 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন সহ একাধিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিলকে লক্ষ্য করে স্লোগান, দুপক্ষের বচসা এবং হাতাহাতির যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে তা খারিজ করে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।
2: বিজেপি কর্মীদের কাছে এত সময় নেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গিয়ে অংশগ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় তৃণমূল কংগ্রেস মানে তারই সোনার টুকরো ছেলেরা তারা তালা লাগিয়ে দিয়েছে। সুতরাং তিনি কি নিয়ে আন্দোলন করছেন ভুলে গেলেন? তারই উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোথায় গুলি মারতে হাত দিয়ে দেখি। সুতরাং তৃণমূল যা করছে, তৃণমূল যা করেছে সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, সেই জন্য তৃণমূলকে চির নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
3: একটা রুটে হাইকোর্ট যখন এলাও করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে। আমি গেলে 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণ ভাবে করতে দিতেন।
0: সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে বিজেপি পথ চলছে।
4: প্রশ্নটা অমূলক নয়, তবু মিছিল করার রাইট সবারই আছে। মমতা যেমন বিরোধী দলের মিটিং থাকলে তাদের ঝান্ডাকে সরিয়ে নিজের ঝান্ডা লাগাতো, সারাদিন চারপাশে মাইক এমন লাগাতো যাতে কেউ করে কথা শুনতে না পারে, মমতার বাহিনী তো বিজেপি, তাহলে তারা এখন একই কাজে নিয়েছে।
0: কলকাতার তিলজলায় মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অভিযোগকারী বান্ধবীর বাড়িতে থাকছিলেন। সেই সুযোগে বান্ধবীর বাবা তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে। পরে অসুস্থ হয়ে পড়লে নিজের বাড়িতে ঘটনার কথা জানান তরুণী। ইডি আধিকারিকের পরিচয় দিয়ে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোনালিসার ফোন পেয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ দেশপ্রিয় পার্কের পেছনে একটি ক্যাফে থেকে হাতে নাতে অভিযুক্ত যুধাজিৎ ঘোষকে পাকড়াও করে। ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে 21 জুলাই এর শহীদ সমাবেশ করার ব্যাপারে পুলিশের অনুমতি চেয়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ।

0: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ বিদ্রোহী বিধায়ক গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেয়। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ 15 জন মৎস্যজীবী নিখোঁজ। গত 2রা জুলাই জয় মাকালী নামে ওই ট্রলারটি নিয়ে মৎস্যজীবীরা রওনা দেন। নিখোঁজ 15 জনের মধ্যে 3 জন ওড়িশার বাসিন্দা। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্বতন সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে গঠিত মন্ত্রীগোষ্ঠীর আজ প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র করার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন আজ সন্ধ্যায় ছায়াছবি থেকে শিল্পী আল্পরাম মুখোপাধ্যায়।

ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা।

বাংলার এক অতি পরিচিত খেলা হল লুকোচুরি। আপাত দৃষ্টিতে কথাটা গভীর ব্যঞ্জনাময়। যদি আমরা গভীরভাবে দেখি, দেখব শৈশব থেকেই আমরা সর্বক্ষণে লুকোচুরি খেলার মধ্য দিয়ে জীবন কাটাই। প্রকৃতির সঙ্গে লুকোচুরি খেলা, তার কথা তো আমরা সকলেই জানি। কখনো রোদ, আবার কখনো ছায়ায় ঘেরা প্রকৃতি আমাদের জীবনকেও শিখিয়ে দেয় যে এই আলো আধারেই আসল লুকোচুরি খেলা। প্রতিনিয়ত আমরাও আমাদের জীবন প্রবাহে মাঝে মধ্যে এই খেলায় সামিল হই। সে খেলা কখন খেলি? নিজের সাথে, আবার কখন অন্যের সাথে। এই মুহূর্তে কবিগুরু সেই বহুশ্রুত গানে ভেসে যাব আমরা। হ্যাঁ, নীল আকাশে সাদা মেঘের ভেলায় যে খেলা, সে খেলা তো লুকোচুরি খেলায়, তাই নয়?

0: আমরা টেলিফোনে যাব। 9434921300 তে কে আছেন বন্ধু?
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল জয়তা দি।
0: শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি?
1: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় লুকোচুরি।
1: সত্যি লুকোচুরি, এটার সঙ্গে প্রত্যেকের ছেলেবেলার একটা স্মৃতি লুকিয়ে থাকে। হ্যাঁ, ছোটবেলায় লুকোচুরি খেলা তো অনেক খেলেছি, আর এই মুহূর্তে মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। হ্যাঁ, কখনো মেঘ কখনো রোদ, হ্যাঁ লুকোচুরি, হ্যাঁ এটাও কিন্তু দেখতে ভালো লাগছে।
0: আচ্ছা অম্বিকা দি, এই যে লুকোচুরি আমরা খেলি, তাই তো? ছোটবেলাতেও খেলেছি, এখন বড়বেলা আমাদের, তা সেই খেলা পরবর্তী জীবনে বা আপনার এই বড়বেলায় কখনো হয়েছে যে না আমার সাথে কেন এমন লুকোচুরি খেলা খেলছে সকলে?
1: হ্যাঁ হ্যাঁ, হয়তো, হ্যাঁ, যখন ধরুন কারোর সঙ্গে কোনো মতের মিল যখন হয় না, হ্যাঁ তখন মনে হয় যে সত্যি আমার সঙ্গে কেন এরকম হয় এরকম মনে হয়। দেখুন, জীবন আছে মানেই তো সেখানে কখনো মেঘ কখনো বৃষ্টি, আকাশে যেমন সেরকম মানুষের জীবনেও কখনো রোদ কখনো মেঘ বৃষ্টি, এইগুলোকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে এইগুলো নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তাই নিয়ে মন খারাপ করে কিন্তু বসে থাকলে চলবে না।
0: কিন্তু কিন্তু যদি প্রকৃত সত্যটা আমাদের সামনে আসতে খুব দেরি হয়ে যায় তাহলে কেমন মনে হয়?
1: তখন তো মন খারাপ হবে, তখন তো আর কিছু করার থাকবে না, তখন তো মনে হবে সত্যি কেন আমার সঙ্গে বারবার এটা হয়, এটা তো মনে হবে তখন।
0: সঙ্গে থাকুন অম্বিকাদি, ভালো থাকবেন, কেমন?
1: হ্যাঁ।

সকাল 6:18 না, এখন তো ঘড়িতে বাজছে সকাল 8:11 হয়ে 4 সেকেন্ড। যে বার্তার কথা বলছি পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, তার বার্তাটি এসেছে আমাদের কাছে সকাল 6:18। বার্তায় যাই, কি লিখছেন দেখি। লিখছেন, নমস্কার নেবেন, ছোটবেলায় পাড়া ছেলেদের সাথে বিকেলের স্নিগ্ধ সময় এই খেলাটা প্রকাশ প্রায়শই খেলতাম। রাত্রে অভিভাবকের শক্ত বারণ, সন্ধ্যে হলে ঘরে আসতে হবে। আর যেদিন একটু দেরি হতো সেদিন ভয়ে ভয়ে গুটি গুটি পা করে লুকোচুরি খেলে বাড়িতে ঢুকতাম। ভয় পেতাম পিছিয়ে বাবা যদি দেখে নেয় আর বকাবকি শুরু করেন। এক্সামিনের সময় কিছু জটিল সম্ভাব্য প্রশ্নপত্রের উত্তর টুকলিফাই করতাম, যা আমার ভাজি বা পকেটে বেশ সংকোচের সাথে লুকিয়ে রাখতাম। বড্ড ভয় হতো, লুকোচুরি করে কিছুটা দেখে নিয়ে বীরপুরুষের মতো আনসার শিটে লিখে আসতাম। সত্যি তো, জীবনের অনেক দিক থেকে লুকোচুরি খেলতে আমরা অভ্যস্ত। পাওনাদার কাছ থেকে লুকোচুরি খেলি রাস্তায় মুখোমুখি হবার সংকোচে। কোনো কিছু গোপন সত্যি

0: ফাঁস হবার ভয়ে লুকোচুরি খেলাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। লোকের কাছে সত্য গোপন করে লুকোচুরি খেলা যায় বটে, কিন্তু নিজের বিবেকের সাথে লুকোচুরি চলে কি? প্রকৃত ভালোবাসায় লুকোচুরি কোনো জায়গা নেই। দুটি হৃদয় সম্পর্ক হওয়া উচিত কাঁচের মতো। নমস্কার জানিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন, ধন্যবাদ। প্রথম ধন্যবাদ জানাব এত সকালে আমাদের বার্তা পাঠানোর জন্য, আর দ্বিতীয় ধন্যবাদ জীবনের সত্যিকারের ঘটনাগুলো আপনি কিন্তু খুব সহজেই প্রকাশ করেছেন শুভ সকালের এই পরিসরে। ভালো থাকবেন কেমন, এভাবে সত্যটা আসুক না সকলের সামনে, মন খুলে প্রাণ খুলে লিখুন না আপনারা। নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: ছোট্টবেলার খুব খেলতাম, এটা একটা শৈশবের খেলা, কিন্তু বড় হয়ে আবার সেই লুকোচুরিটার শুধু মানে তখন যে শৈশবে যে আনন্দ করতাম সেই আনন্দটা কিন্তু বাস্তব জীবনের যে আবেগ এবং একটা সম্পর্কের যে জটিল পরিণতি সেটা কিন্তু তারই প্রকৃতিকে লুকোচুরি। আবার প্রকৃতির যে খেলা, প্রকৃতির সাথে যখন লুকোচুরি হয় তখন আমরা দেখেছি যে মেঘ আর রৌদ্রের মধ্যে যে খেলা হয় সেই খেলাটাও সুন্দর। সব লুকোচুরি গুলোই কিন্তু মানে সুন্দর লাগে, কিন্তু সম্পর্কের যে জটিলতা সেই সম্পর্কের জটিলতাটা কিন্তু খুবই একটা দুঃখজনক। একটা সম্পর্কের যে সন্দেহ হয় সেই সন্দেহটা কিন্তু, এবং এই যে সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে যদি লুকোচুরি আমরা না চলি তাহলে কিন্তু এই লুকোচুরি খেলাটা সত্যিকারে খুবই সুন্দর এবং খুবই ভালো। বিশেষ করে যখন ওই যে প্রকৃতির যে লুকোচুরি খেলা সেটা কিন্তু খুব ভালো লাগে, যখন রোদ আর মেঘ যদি দেখা যায়, মেঘ আর রোদ যখন ওঠে তখন যদি আকাশের দিকে তাকিয়ে দেখা যায় কি সুন্দর মেঘগুলো উড়ে যাচ্ছে, তার সঙ্গে সূর্যটা ডুবছে আর উঠছে, প্রকৃতির যে খেলা এটা খুব ভালো।
0: এটা সত্যি কথা বলেছেন আপনি, প্রকৃতির এই যে লুকোচুরি খেলা তাতে আমরা ভেসে যাই, তাই না, হারিয়ে যায়। কিন্তু যখন জীবনের এই কঠিন পরীক্ষার মধ্যে আমরা বদ্ধ হয়ে যাই, আর তখনই কিন্তু এই লুকোচুরি খেলাটা আমাদের মাঝে মধ্যে খুব বিড়ম্বনায় ফেলে, আমরা প্রকৃত সত্যটা বুঝতে পারি না, কে আসল কে নকল এরই একটা মধ্যে ধন্দে পড়ে যাই আমরা, তাই না। এভাবেই প্রাণ খুলে কথা হোক না আজকে, কোনো রকম লুকোচুরি নয়, আপনারা আসুন আপনাদের সহজ সরল মনের কথা নিয়ে। ভালো থাকবেন কেমন, সঙ্গে থাকুন। সঙ্গে রয়েছেন সৌভিক, ঠাকুরিয়া থেকে লিখছেন, জীবনটা যেন এক অন্তহীন লুকোচুরির খেলা, এখানে মানুষ শুধু অন্যের কাছেই নয় অনেক সময় নিজের কাছ থেকেও লুকিয়ে থাকে, মুখে হাসি থাকে অথচ বুকের ভিতর জমে থাকে না বলা কষ্ট। সবাই ভালো থাকার অভিনয় করে, কারণ সব সত্যি প্রকাশ করার সাহস বা সুযোগ সবার হয় না। বাস্তবের পৃথিবীতে সম্পর্ক, অনুভূতি আর বিশ্বাস সবকিছুর মাঝেই কখনো বা কখনো লুকোচুরি চলে। কেউ ভালোবাসা লুকিয়ে রাখে, কেউ অভিমান, কেউ আবার নিজের স্বপ্নগুলিকে সময়ের কাছে আড়াল করে রাখে। তবু জীবন তো থেমে থাকে না, প্রতিটি নতুন সকাল যেন বলে একদিন না একদিন সব মুখোশ খুলে যাবে আর সত্যিটা সামনে এসে দাঁড়াবে। তাই জীবনের সবচেয়ে বড় জয় হল আর লুকিয়ে না থেকে নিজের সত্যকে গ্রহণ করা, কারণ বাস্তব যতই কঠিন হোক সত্যের আলোই শেষ পর্যন্ত সব লুকোচুরির ইতি।

0: 3482254968। নমস্কার।
1: নমস্কার দিদি,
0: কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: হ্যাঁ দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল। বাড়িটা কেমন, মেঘলা আকাশ নাকি রোদ ঝলমলে?
1: হ্যাঁ হ্যাঁ দিদি, মেঘে ঢাকা আকাশ। আর সেই যে বিষয় আজকে দিয়েছেন, একটা অসাধারণ বিষয়। দেখুন, লুকোচুরি হচ্ছে এমন একটা জিনিস, মানে এমন একটা শব্দবন্ধ যেটা শৈশব থেকে একদম পৌরত্ব পর্যন্ত, হ্যাঁ, তার সম্পর্ক। শৈশব, যৌবন, জীবন, প্রকৃতি, বার্ধক্য, এটা নিয়েই আমাদের লুকোচুরি। হ্যাঁ, শৈশবে যেমন আমরা খেলতাম লুকোচুরি, হ্যাঁ, তেমনি যৌবনে এসেও আমরা লুকোচুরি খেলেছি, তবে সেই লুকোচুরি খেলাটা একটু আলাদা ছিল দিদি। আর বার্ধক্যে এসে যে লুকোচুরিটা খেলছি আমরা, হ্যাঁ, হয়তো ধরুন আমার মিষ্টি খাওয়া বারণ, হ্যাঁ, গিন্নির লাল চোখ, কিন্তু যখন আমি মিষ্টি খেয়ে নিলাম লুকিয়ে, হ্যাঁ, তখন প্রকৃতির যে লুকোচুরি খেলা, এই এখনই মেঘ ঢেকে গেল আকাশ, তারপর আবার সূর্য, হ্যাঁ, কিন্তু বেরিয়ে এলো। আর দিদি, লুকোচুরি আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আবার কখনো কখনো অপরাধ ভোগেও ভোগায়। যেমন ধরুন চোর আর পুলিশের লুকোচুরি খেলা, হ্যাঁ, তাহলে যিনি অপরাধী আর যিনি মানে শান্তি রক্ষক, তাদের মধ্যে যখন একটা লুকোচুরি খেলা হয়, হ্যাঁ, তখন কিন্তু কোথাও না কোথাও একটা অপরাধ বোধ কাজ করে। আর সেই অপরাধীকে ধরতে, তার সংশোধন করতে, তখন কিন্তু ওই শান্তি রক্ষকের, মানে যিনি লুকোর ভূমিকায় অভিনয় করেন, হ্যাঁ, তাকে কিন্তু সেই মানে অগ্রাধিকার দিতে হয় তার ইয়েতে। তো লুকোচুরি দিদি, জীবনে আমি যৌবনে একবার খেলেছিলাম, কিন্তু মার খেয়েছিলাম, সেই তখন থেকে আমি লুকোচুরি, যৌবনের লুকোচুরিটা বন্ধ করে দিয়েছি পুরোপুরি। আসলে মানে একসঙ্গেই পড়তাম,
0: আসলে জীবন তো এমনই, তাই না? কখনো প্রকাশ, কখনো আড়াল,
1: কখনো চলে আমাদের। হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। তো এটুকু শেয়ার করলাম।
0: অবশ্যই, সঙ্গে থাকুন, কেমন
1: ভালো থাকবেন। হ্যাঁ,
0: আমাদের সঙ্গে রয়েছেন রতন বন্দ্যোপাধ্যায়, গ্রাম রাতমা, রামপুরহাট থেকে লিখছেন। নমস্কার দিদি, আমরা ছোটবেলা লুকোচুরি খেলেছি। ঘরের গাদায় লুকিয়ে থাকতাম, যে বন্ধু আমাদের ধরতে আসতো তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চিৎকার করতাম। আর এভাবে খেলা চলতে চলতে কখন বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে যেত, আমরা টেরও পেতাম না। তখন অবশ্য এই লুকোচুরি কথাটা বলতাম না, মুকুচুকানি। যাই হোক, কথা প্রসঙ্গে ছোটবেলার স্মৃতি আবার চাঙ্গা হয়ে গেল। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সহ রতন বন্দ্যোপাধ্যায়, গ্রাম রাতমা, রামপুরহাট থেকে। ০3482254968। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: নওদা নূর ইসলাম শেখ।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
2: আপনি ভালো আছেন?
0: কথা যায়
2: বলতে, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ
2: বলছি, আমি দোকানটা আমার 11টা মোড়ে আমার সাইকেল সারি আমি।
0: আচ্ছা,
2: তো দোকানটা খুলেই আপনার এটা রেডিওটা শুনলাম যে আপনার বিষয় আজকে লুকোচুরি। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল, বুঝতেলেন?
0: আচ্ছা, কোন কথাটা?
2: আমরা ছোটবেলায় এই যে লুকোচুরি খেলতাম আমরা।
0: আচ্ছা,
2: হ্যাঁ, লুকোচুরি আমাদের আগে এখানে গ্রামে বাস করি।
0: আচ্ছা, কাদের সঙ্গে খেলতেন, বন্ধুগুলোর নাম শুনি।
2: হ্যাঁ, বন্ধু বন্ধু সব ছোট বন্ধুরা আমরা খেলতাম,
0: তাদের নাম শুনি।
2: ও আচ্ছা, পিন্টু আছে আমার বেস্ট ফ্রেন্ড।
0: আচ্ছা,
2: হ্যাঁ,
0: পিন্টু আছে আমার বেস্ট ফ্রেন্ড।
2: একদম বেস্ট ফ্রেন্ড আমার পিন্টু।
0: আচ্ছা,
2: হ্যাঁ, তো এক আমরা এরকম খেলতাম তখন আমাদের গ্রামে সব ওই আমন ধান হয়তো, আমন ধানের খামার থাকতো, খামার, হ্যাঁ, খামারে ওই বিসুলি টুকলি থাকতো।

0: त्यही हाम्रो लोकसुरी खेल्छ हैं जोसना आलो अन्धारी जोसना रात थाक्छौ हैं यता हाम्रो लोकसुरी खेल्छौ खूब भयो लाग्छ এখন সেসব দিন তো না দিদি এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হ্যাঁ ওই লুকোচুরির কথা মনে করে গেলাই আমাদের আপনার বিষয়টা খুব ভালো লাগলো হ্যাঁ
1: সঙ্গে থাকুন এভাবে কেমন ভালো থাকবেন
0: হ্যালো
1: নাইন ফোর থ্রি ফোর নাইন টু ওয়ান থ্রি জিরো জিরো তে কোন বন্ধু আছেন স্বাগত আজকের অনুষ্ঠানে
2: কেননা অনেক সময় আমি জানি সত্যি যাদের এক একটা মুহূর্তে ভালোবাসায় জড়িয়ে থাকি যাদের নিজের অনেক কিছু নিজের অনেক কষ্টের কথা বা অসুবিধের কথা লিখিয়ে রাখি তাদের ভালো রাখার জন্য আমার একটু অপরাধ বোধ হয় না এই সত্যি খেলাটা আমি খেলেই যেতে চাই সারা জীবন
1: সুন্দর বললেন সারা জীবন এই লুকোচুরি খেলাটা খেলেই যেতে চান আচ্ছা আপনার লুকোচুরি খেলা খেলতে গিয়ে যদি কারোর অসুবিধে হয় আপনাকে যদি কেউ চিনতে না পারে তখন
2: আরেকটু বুঝিয়ে বলুন
1: আপনি বললেন আমি সারা জীবন এই লুকোচুরি খেলাটা খেলে যেতে চাই এই কথার প্রসঙ্গে আমি বলছি যে আপনি ভালোবাসছেন লুকোচুরি খেলতে কিন্তু আপনার এই লুকোচুরি খেলায় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখা গেল যে প্রকৃত ধ্রুবজ্যোতি বরারকে চিনতে পারছেন না তখন কেমন মনে হবে আপনার
2: সেইখানে আবার লুকোচুরি খেলার ময়দানটা বিরাট করতে থাকে এটা হয়তো একটা বদমাইশি হতে পারে আবার খুব বড় যখন করে দিই তখন দেখা যায় যে হয়তো চার পাঁচজন খেলছেন না সেখানে হাজার যে হাজার জন আমরা খেলছি সমস্ত একটা অন্য হিসেবে গিয়ে শেষ হয় এবং আমার সঙ্গেও প্রচুর জন লুকোচুরি খেলছে সেটাও আমাকে আমার চেতনায় রাখতে হবে এবং আসলে কথা হচ্ছে কি মানে মজা বা সিরিয়াস হয় আমাদের জীবন বা আমাদের যে বৃদ্ধির জায়গা জীবনটা হবে এইভাবেই চলতে
1: এভাবেই চলে আমাদের তাই না আমরা প্রকৃত সত্যটা বুঝতে পারি না কিছুটা আড়াল কিছুটা প্রকাশ
2: সত্য যে সেই জায়গাতেও যে এর মধ্যে যে ভালো চাওয়া বা ভালো যেটা লিখেছে সেটাও তো আমি সত্যের মধ্যে আনবো মানে লুকোচুরি খেলছি মানেই শুধুই অন্যায় হচ্ছে এটা তো নয়
1: না অন্যায় নয় কিন্তু কিন্তু যেটা বলছিলাম যে আসলে আমরা নিজেদেরই তো চিনি না আমরা কি ভালোবাসি আমরা কি আমাদের কোনটা খারাপ লাগে এটাও মাঝে মধ্যে আমাদের কেমন এলোমেলো হয়ে যায় তাই না আমাদের খারাপ লাগাগুলোকেও ভালো বলে মেনে নিতে হয় আপনি মনে নেন কি না নেন সেটা আপনার ব্যাপার তাই না তাহলে বাকি জীবন লুকোচুরি খেলায় চলুক নাকি সঙ্গে থাকুন আসলে লুকোচুরি খেলা মানে কখনো আড়াল আবার কখনো প্রকাশ আচ্ছা আপনারা বলুন তো আমরা সবসময় নিজেকে প্রকাশ করতে পারি না করি আর তখনই চলে নিজের সাথে এই খেলা শুধু নিজের সাথেই বা কেন আমরা নিত্য কারো না কারোর সাথে এই খেলায় মেতে মরি প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখি কত শত মানুষের মধ্যেও চলে কত লুকোচুরি কেউ বাচ্চার নাই খেলায় স্বয়ং পরম করুণাময় ঈশ্বর তাকে পাওয়ার বাসনাও তো সারা জীবনের এক অন্বেষণ আর সেখানেও চলে এই খেলা এই আড়ালের কারণে দিবা রাত্রই আমাদের পথ চলা তাই না আসলে যা কিছু আমার বলে মনে হয় তা কি আমার আমার অমিত্যের গণ্ডি ছেড়ে যাওয়া সে মুখের কথা নয় আমরা সবাই তা পারি না আর যদি বলি আমি কে স্বয়ং এই প্রশ্ন নিজেকে শতবার শুধিয়েও উত্তর পায় না কখনো তবু আমরা নিজের অহংকারে ডুবে মরি নিজের যশ নিজের খ্যাতি অর্থ বৈভবের আড়ালে কেউ তো থাকেন একজন আড়ালে থাকেন যাকে আমরা দেখতে পাই না আড়াল থেকে তিনি আপন কাজ করে চলেন এও তো এক ধরনের লুকোচুরি আর এভাবে দিনের সাথে রাতের সত্যের সাথে অসত্যের

জীবনের সাথে মৃত্যুর, ভালোর সাথে মন্দের, আলোর সাথে আঁধারের এক অবিরাম খেলা চলতেই থাকে। আমরা বুঝতেও পারি না তার কারণ আর কিছুই না। বোধ করি আমার আপনার সকলের মনেই এই কথা জাগে। কোন কথা? চলুন শুনি।

বার্তা যায়। বার্তায় রয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, লিখছেন, শুভ সকাল। বিষয় লুকোচুরি। ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি, এমন এমন জায়গায় লুকাতাম যে পরে খুঁজে বার করা মুশকিল হতো। খাটের তলা, আলমারির পেছনে কত কত জায়গায় লুকোনো হতো আর ঠিক নেই। সত্যি কথা, এই ছেলেবেলার খেলা মনে পড়ছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। মধুপুর থেকে মানসী পড়াল, লিখছেন, শুভ সকাল। লুকোচুরি বিষয়টি আমার ছোট্টবেলার একটি ঘটনা মনে পড়ে গেল। তখন আমার 4 বছর বয়স। আমি দাদা দিদিরা মিলে লুকোচুরি খেলা খেলছিলাম। সেই সময় আমার চোখ বেঁধে আমার দিদি দাদাটা লুকিয়ে পড়েছিল, আর এই সুযোগে একটা ছেলে এসে আমার গলার 1.5 ভরি ওজনের হাঁসুলি হাতটা খুলে নিয়ে পালিয়ে গিয়েছিল। দাদারা কেউ দেখেনি এবং আমি ছোট থাকায় আমার কথা কেউ বিশ্বাসও করেনি। ফলস্বরূপ চোরটাকে ধরাও যায়নি। মানসী পড়াল মধুপুর বহরমপুর থেকে লিখেছেন। সঙ্গে রয়েছেন শুভেন্দু সাউ, বিশপুর হাসানাবাদ উত্তর 24 পরগনা থেকে লিখছেন। লিখছেন, লুকোচুরি জীবনের একটা অঙ্গ। লুকোচুরি করতে করতে এমন হয় যে লুকিয়ে রাখার চেষ্টা করলেও সেটাকে লুকিয়ে রাখা যায় না, কোনো না কোনোভাবে সেটা বহিঃপ্রকাশ ঘটে যায়। যেমন ছোটবেলায় লুকোচুরি খেলার ক্ষেত্রে যেটা হতো যে যতই আমরা লুকিয়ে থাকি না কেন নিশ্চয়ই বের হতে হতো। প্রকৃতি যেমন লুকোচুরি খেলা করে তার নিজের খেয়ালে, রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে যেমন লুকোচুরি খেলেন, লুকোচুরি মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। জন্ম মৃত্যুর সঙ্গে যেমন একটা লুকোচুরি খেলা চলে, জীবনের লুকোচুরি খেলাটা কখনো কঠিন আবার কখনো সহজ হয়ে দাঁড়ায়। শুভেন্দু সাউ, বিশপুর হাসানাবাদ উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন। লিখছেন যে কত নাম লুকোচুরি, হাইড অ্যান্ড শিক, পিট্টু, আইস, ভয়েস, খেলা খেলছে দেখছি, আবার দেখেছি মেঘ রৌদ্রে লুকোচুরি খেলা, বর্ষা গ্রীষ্মের লুকোচুরি, বাবাকে লুকিয়ে বাড়ি ফেরা লুকোচুরি, অফিসের খাতায় বসকে লুকিয়ে সই লুকোচুরি, সারা জীবন লুকোচুরি খেলছি, মিষ্টি খাওয়া বারণ খেয়ে নিচ্ছি, কলেজে আরেকজনের সই প্রক্সি দেবার লুকোচুরি, লুকোচুরি খেলেই চলেছি, কারোর সঙ্গে যাব না বাড়ি থেকে বলে বলবা বাড়িতে নেই, এখন জমদূতের সাথে লুকোচুরি খেলছি। ওরে বাপরে, কঠিন কঠিন মানুষের সঙ্গে লড়ছেন আপনি দেখছি।

0: লিখেছেন মোহাম্মদ খুরশিদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। লিখছেন শুভ সকাল, প্রথমে আমার ভালোবাসা নেবেন, ভালো আছেন নিশ্চয়ই। বিষয়ে কথা বলেছেন যে লুকোচুরি ছোটবেলার কথা আপনি আজ স্মরণ করে দিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে কবিতাটি শোনালেন খুব ভালো লাগলো। আগের সময় লুকোচুরি খেলা ছিল, কিন্তু এখন বর্তমানে কমে গেছে। রোদ বৃষ্টি লুকোচুরি খেলা বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, লুকোচুরি খেলা। আর সত্যি কথা বলতেই ছোটবেলায় সে চোর পুলিশ ডাঙ্গুলি এই খেলাগুলি খেলেছি, এটুকুই জানিয়েছেন মোহাম্মদ খুরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা থেকে লিখছেন। আমরা এবার একটু ফোনে যাই, 9434921300 তে অনেকক্ষণ অপেক্ষায় রয়েছেন। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যালো,

0: নমস্কার,
1: স্বাগত আজকের অনুষ্ঠানে।
0: আগত আপনাকে সেখানে শ্রোতাগণ সকলকে, দিদি, লুকোচুরির খেলা আষাঢ়ের আকাশ মেঘের সেজেছে ভেলা, তাই তো বর্ষা প্রকৃতির সঙ্গে করছে এবং আমাদের সঙ্গে করছে লুকোচুরি খেলা। বর্ষা আসবে বলে আসছে না আর ফিরে, খরার তীব্র দাবদাহে মরছে আমরা দেবে। তো দিদি, এমনই অবস্থা, বর্ষার সময় যদি বর্ষা হয় তাহলে কিন্তু মন ভালো হয় চাষির মনে।
2: এই তো আকাশটা মেঘলা করে আছে না আজকে,
0: হ্যাঁ
2: একটু পরে বৃষ্টি নামবে
0: আছে দিদি, হ্যাঁ তখন গ্যারান্টি নাই বৃষ্টি হবে কিনা, সেই যে উপরওয়ালার উপরে নির্ভর করছে।
2: এই যে একটা কথা বললেন না, গ্যারান্টি কার, গ্যারান্টি আছে বলুন তো?
0: হ্যাঁ তা তো আছে, চাষির ছুটে হাসি ফুটে আর প্রকৃতি ফুলে ফলে ভরে ওঠে, সবুজ পুরো সবুজ আরো সবুজ হয়ে হ্যাঁ এক সবুজে পরিণত হোক এই আশায় থাকলাম। সকলকে ভালো, দেশে ভালো থেকে সকলের মঙ্গল কামনায়। মোহাম্মদ সাইফান থেকে নতুন গ্রাম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এটাই বলবেন।
2: আপনিও ভালো থাকবেন, কেমন

বার্তায় রয়েছেন সোমনাথ দাস, সম্বলপুর উড়িষ্যা থেকে লিখছেন সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। রামধাক্কা ছায়াছবির জনপ্রিয় গান হারজিতের এই খেলাতে জীবনটারে মেলাতে উভয় উভয় এসেছে সভায়। আজ শুভ সকালের বিষয় লুকোচুরি। লুকোচুরি খেলার মূল মজা খেলা শেষে জয়লাভ করা। খেলার স্বাভাবিক নিয়মে এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। ভাগ্যাকাশের রোদ ছায়া জীবনের লুকোচুরি খেলায় হারবার পাল্লা ভারী, জেতার ভাগ কম। খেলায় বেশিরভাগই হারতে হয় কর্ম এবং চেষ্টা জেতে। ঈশ্বরবাদীরা যাকে বলেন ভাগ্য। আন্তরিক শুভেচ্ছা সহ বার্তা পাঠিয়েছেন সোমনাথ দাস, সম্বলপুর উড়িষ্যা থেকে লিখেছেন।

0: 9434921300 তে কে আছেন বন্ধু?
1: নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে আছেন?
1: আমি জয়নাগরের উদয়পাড়া গোয়ালগঞ্জ থেকে বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আজকে একটু লুকোচুরি।
0: হ্যাঁ,
1: তো লুকোচুরি যখন বাচ্চা ছেলেরা লুকোচুরি খেলে।
0: হ্যাঁ, বাচ্চারা লুকোচুরি খেলে, আমরাও খেলেছি শৈশবে, তাই না?
1: আমরাও লুকোচুরি খেলেছি, সত্যি বলাই তো এইরকম, মানে লুকোচুরি প্রকৃতি আজকাল লুকোচুরি খেলা খেলছে প্রকৃতি, মানে কোন সময় ঝড়, কোন সময় বৃষ্টি হওয়া উচিত, যে সময় যে সময় তা হয় না, হয়তো এই আজকে যেমন আকাশ মেঘলা অথচ বৃষ্টির দেখা নাই, এখন আমাদের এখানে তো বৃষ্টি নাই, চাষাবাদ করবে লোকে, কৃষকেরা ফসল ফলাবে, কিন্তু সেই তারা আকাশের দিকে তাকিয়ে থাকছে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে, এমনকি পাট যার ধর কোথাও একটু জল নেই, পাট গুলো কাটবে আর সেই পাট থেকে জল দেবে জাগ দেবে, তার জলের কোনো ব্যবস্থা নাই। তো কখন তো লুকোচুরি খেলা খেলছে, শুধু তাই নয় আকাশের যে মানে ওই মেঘে ঢাকা সূর্য কেউ মাঝে মধ্যে মাঝে মধ্যে উঁকি মারছে যে আমি আছি, আমার মেঘে ঢাকা ঢাকা যাচ্ছে, কৌশল করে আর লুকোচুরি খেলা খেলছি, শুধু তাই নয় পাওনাদার যদি কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে, পাওনা জায়গায় আসবে তাকে টাকা চাইছে বা যা দেবে তা চাইছে, সে যখন লুকিয়ে বেড়াবে লুকিয়ে মানে হয়তো সব দেখা করবে না ভয়ে, আর এই তো একটি লুকোচুরি খেলার খেলা, অদ্ভুত খেলা, সেই খেলা চলছে, খেলা চলবে।

লালদিঘি থেকে রাখি বিশ্বাস লিখছেন, আইতাবে সহচরী খেলিমোড়া লুকোচুরি। ছোট্টবেলার এই খেলা যেন যাপনের প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে হয়ে যায়, কখনো বা নিজের সঙ্গে, কখনো বা প্রিয়জনের সঙ্গে। বয়স যখন এগোই তখন আস্তে আস্তে দেখি কত প্রিয়জন, কত মানুষ জীবনের অধ্যায় শেষ করে পাড়ি দেয় পরো পারে। এও তো এক ধরনের লুকোচুরি। আসলে ছোট্টবেলার সেই খেলা থেকেই যাই, শুধু সময়ের সঙ্গে তার ধরনটুকু পাল্টে পাল্টে যায়। খুব ভালো থাকবেন জয়িতাদি, লিখেছেন রাখি বিশ্বাস লালদিঘি থেকে। ধন্যবাদ রাখিদি, সত্যি তাই খুব ভালো লিখলেন আপনি যে এই ছোটবেলার খেলাটাই সময়ের সঙ্গে সঙ্গে তার ধরনটুকুই পাল্টে পাল্টে যায়। একদম একদম ঠিক ঠিক জায়গাটায় ধরেছেন আপনি। ভালো থাকবেন, কেমন সঙ্গে।

বার্তা রয়েছেন রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন, দিদি আপনাকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা। আমাদের ছোটবেলায় লুকোচুরি ছিল এক বিশেষ খেলা, ভীষণ মজার এই খেলাটি। ছুটির দিনে বাড়িতে এবং স্কুলে টিফিনের সময় বন্ধুদের সঙ্গে খেলতাম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লুকোচুরি আমার এবং আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছে। লুকোচুরির ছায়া কখনো দেখি পরিবার ও সমাজ, যেখানে প্রকৃত ঘটনাকে জানতে না দেওয়ার প্রচেষ্টা থাকে। আবার প্রকৃতির অঙ্গনেও দেখি লুকোচুরি খেলা। কখনো দেখি সূর্য ও চাঁদ মেঘের দেশে লুকিয়ে যায়, আবার কখনো দেখি বাতাস এসে মেঘকে উড়িয়ে নিয়ে চলে যায় অজানা পথে। জীবন, পরিবেশ, পরিবার এবং প্রকৃতির সঙ্গে লুকোচুরি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে লুকোচুরির এই খেলা চলতেই থাকবে। রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

0: 0348-259-648। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা হচ্ছে?
1: আমি গান্ধীনগর বাজার থেকে প্রতিকূল মন্ডলের সাথে কথা বলছি।
0: স্বাগত।
1: আমি আজ সকাল 8টার সময় আমার বয়স কিন্তু 15-র নিচে চলে আসলো। হ্যাঁ, 8 বছর থেকে 15 বছরের মধ্যে চলে আসলো। দিদি এখন কিছু বাচ্চা বলছে,
0: সেটা কেমন লাগলো? সেটা কেমন লাগলো?
1: সুন্দর লাগলো। আমরা যখন এই লোকতরি খেতাম ছোটবেলায়, তখন আমাদের এদিকে আউশ ধান হতো। সেই ধানের নাড়া অর্থাৎ পোয়া গোলা পালা দিত, আর একটা জায়গায় ছিল মারত পুরা গ্রামের লোক বলেন বলা হতো। সেইখানে সন্ধ্যের দিকে আমরা পাড়ার ছেলেরা মিলে এই লোকাচুরি খেলাটা খেলতাম, আর এই লোকাচুরি খেলা খেলতে খেলতে আমরা নিজেরাই হারিয়ে যেতাম। তখন আমরা কোথায় লুকাতাম, কোথায় থাকতাম, এই কথাটা। তার মধ্যে কাউকে যদি খুঁজে না পাওয়া যেত তখন চিৎকার করে বলতাম, টুকলি ভোগ, টুকলি ভোগ। এই টুকলি ভোগ বলতে তখন আবার তাকে পৌঁছে যেত। জায়গা অর্থাৎ স্থান পরিবর্তন করতো। এইভাবে আমরা লোকচুরি খেলেছি। আর সেই সময় আর একটা দিক, ভালো দিক, যারা এই ধান মাড়াই করার পরে গরু ঘুরিয়ে ঘুরিয়ে মারত, সেই সময় ফুটবল খেলার খুব আমদানি ছিল। তখন লোকচুরি খেলার মতো তারা ফুটবল খেলতে চলে যেত। তখন এই ফুটবল খেলার সময় তারা বুঝেই পাওয়া যেত না, অত খেলা শেষ হতো, তখন সেই এসে আবার সেই জায়গায় হাজির হতো সেই কৃতজ্ঞেরা। এটাও কিন্তু আমরা সচক্ষে দেখেছি, কোথায় গিয়েছি তাহলে আমি লুকিয়ে ছিলাম এখানে, এই কথা বলতো। তারপরে পরে বোঝা গেল না, ফুটবল খেলা দেখতে গিয়েছিল। তখন এই লুকোচুরি করে তারা ফুটবল খেলাও দেখতে গিয়েছিল। এটা শুধু খেলা নয়, লুকোচুরিটা একটা ঐতিহ্য, আজ হারিয়ে গেছে, আজ বিলুপ্ত, আজ মোবাইল নিয়ে ব্যস্ত। অনেক কিছু বললাম, নমস্কার, ভালো থাকবে।
0: নাইন ফোর থ্রি ফোর নাইন টু

0: 1300 তে রয়েছেন, কে রয়েছেন? নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি তিওয়ানি থেকে মধুমঙ্গল পাল।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ দিদি ভাই, তাদের চিনবো কেমনে? আপনারে আপনি চিনলে আগে নিজেকে চিনতে হবে। আর লুকোচুরি আপনি ছোট্টবেলায় নিয়ে চলে গেলেন, বন্ধু বান্ধবীদের সাথে খুব লুকোচুরি খেলা করেছি, তাতে আনন্দ পেয়েছি খুব সুন্দর। কিন্তু সেই আনন্দটা আমাকে আমাকে আবার বাড়িতে জেনে ফিরিয়ে দিচ্ছে আমার এক ছোট্ট দাদু ভাই। কারণ আমি রাত্রিবেলায় যখন দোকান বন্ধ করে যাই, তখন আমার দাদুর সাথে এ ঘরে লুকানো ও ঘরে লুকানো এই যে লুকোচুরি খেলা করতে ভাই। আর ওই সাথে প্রকৃতি তো আমাদেরকে খেলা নিয়ে করছি, কিন্তু সবই তো ঈশ্বরের দান। আমরা ঈশ্বর মানে আমরা যেভাবে প্রকৃতিকে ভালোবাসবো প্রকৃতিও আমাদেরকে ভালোবাসবে। কারণ কোনো সূর্য দেখা দিচ্ছে, কখনো ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাতে ভালোও লাগছে। আর সত্যিকারেরই জলের জন্য সংকট খুব আমাদের এখানে চাষি ভাইদের খুব কষ্ট হচ্ছে, এটা দেখে নিজেকেও দুঃখ লাগছে। কিন্তু দিদি কিছু করার তো নেই, প্রকৃতি যেভাবে সেজেছে সেইভাবে আমাদেরকেও সাজতে হবে, তাই দিদি ভাই?
0: একদম একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। কেমন
1: আপনি? ভালো থাকুন। নমস্কার।
0: নমস্কার,
1: ভালো থাকুন।
0: এবারে যাব কাজের খবরে। শুনে নি, ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। শূন্য পদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেন্ডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়াও বিএসসি নার্সিং অথবা নার্সিং ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেস টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে আমাদের এই ওয়েবসাইটে www.ccrum.res.in। বিশদে জানতে আপনারা দেখে নিতে পারেন 6-12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। শুনলেন কাজের খবর। নমস্কার।
2: নমস্কার, আমি আকাশ মন্ত্রী দাস বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
2: খেলার মাধ্যমে কিন্তু বিশাল লুকোচুরি আছে, ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন। ক্রিকেট খেলা দেখুন, বোলার কিন্তু সবসময় বলকে যদি ব্যাটসম্যান না দেখতে পাই সেদিকে কিন্তু বল করে, মানে যেহেতু আপনি বলের সবসময় হাতের দিকে তাকাবে দেখবেন যে ব্যাটসম্যান, ওই জন্য এটাকে লুকোচুরির মাধ্যমে কিন্তু খেলা বলা উচিত, এটুকুই বললাম। নমস্কার, নিয়েন
0: সঙ্গে থাকুন, কেমন? ভালো থাকুন।
2: আচ্ছা,

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

বার্তা রয়েছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। লিখছেন, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, রে ভাই লুকোচুরি খেলা। সত্যি ক্যালেন্ডার বলছে এখন ঘোর বর্ষা, আকাশেও তাই মেঘ আর রৌদ্রে দুরন্ত লুকোচুরি খেলা পুরো দমে শুরু হয়ে গেছে। কখনো মেঘের কাছে হেরে গিয়ে রৌদ্র মুখ লুকোচ্ছে জয়ী বৃষ্টির উল্লাসে, মাটিতে বাড়ি ধারা নেমে আসছে। আবার কখনো মেঘকে পর্যুদস্ত করে আনন্দে উচ্ছল রোদ আরো উচ্ছল হয়ে খিলখির করে হেসে উঠছে। এই লুকোচুরি খেলার আর এবং এর এক কুশীলব উজ্জ্বল সাদা মেঘের দল সুযোগ পেলে কোথা থেকে যেন ভেসে এসে নীল আকাশের বুকে ঢেউ তুলে জানান দিচ্ছে, তৈরি হও সামনে শরৎ অপেক্ষমান। আমরা অধীর আগ্রহে শরৎকে স্বাগত জানানোর প্রস্তুত। নমস্কার জানিয়েছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত।

বার্তা রয়েছেন পাঁচগ্রাম খড়িকাডাঙ্গা থেকে। লিখেছেন ইসরাফিল শেখ। লিখছেন, আজকের বিষয় হচ্ছে লুকোচুরি। আগে আমরা ছোটতে IS-22 খেলতাম এবং কিছু খেলতাম, খুব ভালো লাগতো ছেলে মেয়ে সকলে মিলে, এবং কি রাতে সন্ধ্যাবেলায় লুকোতাম কুড়ির বেড়ে এবং কি গাছের রাতে ঘরের বাইরে ঘরের ভিতরে লুকোচুরি খেলতাম, খুব ভালো লাগতো। এবং খেলার আগেও আমরা বন্ধুদের সঙ্গে সবাই মিলে আনন্দ করে লুকোচুরি এবং ছুটোছুটি করে কি ধাপ দিয়ে কি মজা লাগতো আমাদের। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, এভাবেই কেমন। একটু বার্তাগুলো স্পষ্ট করে লিখলে আমাদের পড়তে সুবিধা হয়, কেমন? বিষয়টা একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন। পাঠিয়েছেন নমিতা রায় খাগড়া থেকে। লিখছেন, নমস্কার দিদিভাই, খাগড়া থেকে লিখছি। আজকের বিষয় ছোটবেলার আনন্দ আবেগ সব জড়িয়ে আছে। বন্ধুর সঙ্গে লুকোচুরি না খেললে যেন খেলাই হতো না। আবার দেরি হয়ে গেলে লুকিয়ে বাড়িতে ঢোকা, সেই সময় বাবা মাকে লুকিয়ে গল্পের বই পড়া ইত্যাদি। বর্ষাকালে মেঘের লুকোচুরি নিজে কাপড় মেলে দেওয়ার পর বৃষ্টি এলে তুলে ফেলতাম, এবং সংসারের নানা ব্যাপারেও লুকোচুরি খেলতে হয়। এটুকুই বলেছেন নমিতা রায় খাগড়া থেকে।

সময় প্রায় শেষ, কিছু কথা আপনাদের পরিপ্রেক্ষিতেও এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে আমরা উভয়দের সাথে শেয়ার করি। আসলে জীবনটাও তো একটা লুকোচুরি খেলা। সুখের সাথে যত ভাব, দুঃখের সাথে ততই আড়ি। সুখের আকাশে দুঃখের লুকোচুরি খেলা, দুঃখের মাঝে যে সুখের আসন পাতা, এ কথা বোঝে কজন? সুখ অভিলাষী জীবনে পাওয়া বা না পাওয়া, ইচ্ছে অনিচ্ছার লুকোচুরি খেলা চলতেই থাকে। নিজেদের স্বার্থ পূরণের জন্য আমরা কত ছলনায় রত থাকি। আমাদের অন্তর এক আর বাহির এক, কত হাসির আড়ালে লুকিয়ে থাকে কত অশ্রু লেখা। আসলকে খোঁজা, সত্যের অনুসন্ধান চালিয়ে যেতে হবে আমাদের। আর কঠিন বাস্তবকে ঝুঁঝে নিতে জীবনের শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্তকে প্রাণ ভরে আস্বাদন করলেই বোঝা যাবে এ খেলার মজাটা কোথায়। আর এভাবে দেখতে দেখতে, বুঝতে বুঝতে একদিন অন্ত হবে আমাদের এই ভবলীলার। আর সেদিন সব খেলা সাঙ্গ করে চলে যেতে হবে আমাদের দূরে, বহু দূরে।

বন্ধুরা, ঘড়ি বলছে সময় শেষ, কথা হবে আবার অন্য দিন অন্য কোনো বিষয়ে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার। শুভ চিন্তায় ভরে উঠুক আপনাদের সকলের অন্তর।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজিতে সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কিংবা ব্যর্থতা, অস্ফুট থাকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরো

0: পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরো একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন গানের ভেলা, আজ লোকগীতি।

আশা কেতকা বা পদ্মাবতী অথবা বিশ্বহরি কত নামে তার বন্দনা হয়, কত নামে তার পূজা। তিনি পদ্মপুরাণ অথবা মনসা মঙ্গল কাব্যের অধিষ্ঠাত্রী দেবী, তিনি মা মনসা। কিন্তু দেবী হিসেবে এই অধিষ্ঠান পাওয়া, তার জন্য দেবত্বকে প্রমাণ করবার জন্য রীতিমতো

পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। এমনটা আমরা কিন্তু পুরাণে সেভাবে আর দেখি না। পদ্মপুরাণ, ব্রহ্মবই, বর্তপুরাণ এসব জায়গায় আমরা কিন্তু পেয়েছি দেবী ভাগবত মা মনসার নাম পেয়েছি। তৎসত্ত্বেও সেই একই ব্রহ্মবই, বর্তপুরাণে আর যার যার নাম আছে ভেবে দেখুন, আর কোনো দেবতা বা দেবীকে নিজের দেবত্ব বা দেবত্ব প্রমাণের জন্য কিন্তু এইভাবে পরীক্ষা দিতে হয়নি, যা করতে হয়েছিল মা মনসাকে। লৌকিক কথা, লোককথা, কথা এবং লোকপুরাণ সবটা মিলিয়ে যে কাহিনী বর্ণিত আছে, মনে হয় নাকি যে আমার আপনার বাড়ির মেয়েদেরকেও তো এভাবেই লড়াই করে নিজের জায়গাটুকু করে নিতে হয়। এ দেবী তাই আমাদের ঘরের কথা বলেন, সমাজের কথা বলেন। তাকে নিয়ে মনসা মঙ্গল তো বটেই এবং পদ্মপুরাণ, এই দুই সাহিত্য কীর্তি অসামান্য যা রচিত হয়েছে মা মনসাকে কেন্দ্র করে। আর এই যে দেব পুরাণ, তার মধ্যে মনসা মঙ্গল, এই মনসা মঙ্গলকে কেন্দ্র করে যে মঙ্গল কাব্য রচিত হল তারই একটা অঙ্গ ক্রমশ সুরে সুরে তৈরি করে নিল মঙ্গল কাব্যের আরও একটি জায়গা। গীতিনাট্যের আকারে এই মঙ্গল কাব্যকে সুরে সুরে গাইতে লাগলেন মা মনসার ভক্তেরা। আজ বৃহস্পতিবার অবশ্যই গানের ভেলায় লোকগীতি শুনব, তাই ভাবলাম আজ এই মঙ্গল কাব্যের মনসা মঙ্গলে যে কাহিনী বর্ণিত রয়েছে, চাঁদ সদাগরের কথা, চন্দ্রবণিকের কথা অথবা চাঁদ বণিকের কথা, একই মানুষ, তার সঙ্গে যে দৈরথ মা মনসার এবং তারপর দেবী মনসা রূপে তার অধিষ্ঠান, এই সার্বিক গল্পকে পদ্মপুরাণেও পেয়েছি, মনসা মঙ্গলেও পেয়েছি, আবার চাঁদ সদাগর হিসেবে সে স্বতন্ত্র এক জায়গা করে নিয়েছে তার গল্প, তার গীতিনাট্য। আজকের গানের ভেলায় শোনা যাক মা মনসার কিছু বন্দনা গান, আর অবশ্যই চাঁদ সদাগর গীতিনাট্য। সবটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। সার্থে লোকগীতিকে কেন্দ্র করে বা বলা যায় লোকগীতির সঙ্গে জড়িয়ে থাকা যে নানান লোককাব্য, তাদেরকে কেন্দ্র করে যে লোকগীতি নাট্যের প্রচলন, দেবেন্দ্র চৌধুরীর কথা, রায়চাঁদ বড়ালের কথা এক্ষেত্রে আমাদের স্মরণ করতেই হয়, এবং তাদের সঙ্গে তাদের এই প্রজেক্টে থাকতে থাকতে এই ক্রমশ তৈরি হয়ে গেলেন তাদের কিছু ছাত্রেরা, কিছু অনুগামীরা, যারা পরবর্তীতে এমনই বেশ কিছু লোকগীতিনাট্য আমাদের উপহার দিলেন, অবশ্যই নির্মলেন্দু চৌধুরী তাদের মধ্যে অন্যতম। 1977 সালে চাঁদ সদাগর এই কাহিনীকে কেন্দ্র করে তৈরি হল গীতিনাট্য। অভিনয় করলেন গীতা চৌধুরী, মানসী পাল, শক্তি ঠাকুর, অমর রায় সহ আরও অনেকে। সমগ্র গীতিনাট্যের পরিচালনা, সঙ্গীত পরিচালনায় নির্মলেন্দু চৌধুরী। চলুন শোনা যাক চাঁদ সদাগর।

জীবনে জ্ঞান মুড়ি পাই সর্পাঘাতে মহাজ্ঞান পূজা তো

ప్రత్యుమల బ్రహ్మను పాపు চন্দ্রের হাতে দেখা যায় ভিক্ষার ভাণ্ড মন সারে কোপে পড়ি সকলি হয় পণ্য ওই খেপা ভাবি মারে ঢিল যত শিশু গলে বুঝাইতে চায় কবে।

0: ঢুকাইয়াই থাকে তোমারও বাড়ি, তাই তোমারই ঘরে রইয়াছে আমারই ডরে, মূর্খেরে ঠকাইয়া খায় কানি।
1: ওগো মিতা, কোন গুণে পূজা করো আমি নাহি জানি।

সম্বন্ধে বইয়া গেলে সর্বস্ব বেগুন চালায় খানু পূজারও লাগিয়া কেমন পুজোর মারে সাপের ছবল দিয়া সেদিনা ও সর্বনাশী দেবনা খানিরে পূজা মানব না তার সজ্জা তুমি।

চাঁদ বেলে ঘুরে ঘুরে আসে হেনো বেলা, ও গো সন্ধ্যা কালে ঝড়ের মেয়ে গেলো কলা বন, চোরের আকৃতি তথা দেখে একে জন, ওই দাইয়া গিয়া ঘর মেয়ে সনকারে কয়, কলা বনে কে বানরে মনে পাইনু ভয়, ওই শুনিয়া গাইল নাড়া সনকাবেন নানি, কলা বনে কে বানরে কর্ণ পাইতা শুনি, কলা বনে চাঁদ বেলে ঘুষুর ঘুষুর করে, লাভ দিয়া নাড়া গিয়া তার ঘরে পড়ে, ওই চোর চোর বলি তারে মারে গিলে লাতি, চিনা পরিচয় নাই অন্ধকার রাতি।

শোনো শোনো সদাগর, মনসা সহিত বাদ করো নিরন্তর।

0: বলিয়া বলেন,
1: আমারে না পুজিয়া চাঁদ কহিয়াছে মহাপাপ, পুত্রের মারিয়া তারে দিব মনস্তাপ। মোর কথা রাখিও, বাসরে সুরঙ্গ দিও, যাইতে যেন পারি কাল সাত।
0: দেবী রাজ্ঞায় বিশ্বকর্মা লোহার দেওয়াল ফুড়ি, তাতে দিলেন অঙ্গার গুড়ি, সুতার সঞ্চার রহে পথে

0: গানের উচ্ছিষ্ট মারা
1: হেল নিয়াটান্যা ধিক ধিক ধিক গানি তোর চোরে দিবে না ফুল
2: কহু চাঁদ বাইন্যা।

চাঁদ সদাগর, লোকগীতিনাট্য মনসা মঙ্গলের সেই কাহিনীকে আধার করে যে লোকগীতিনাট্য নির্মাণ করলেন নির্মলেন্দ্র চৌধুরী, অংশগ্রহণে গীতা চৌধুরী, মানসী পাল, শক্তি ঠাকুর, অমর রায় এবং সহশিল্পীরা। মনসা মঙ্গল বা মা মনসাকে কেন্দ্র করেও বাংলা লোকগীতের নিজস্ব গানের ধারা তো আছেই, রয়েছে ঝাঁপানের গান, রয়েছে দেবী বন্দনার গান। আসুন শোনা যাক দেবী বন্দনার গান।

অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে শুনলাম মনসা বন্দনার গান। মা মনসাকে কেন্দ্র করে বাংলা লোকগীতির যে গানের ধারা, তার মধ্যে অন্যতম

মনসা ঝাঁপানের গান। গ্রামবাংলার বহু জায়গায় এখনও মনসা পুজোর পরে বসে মেলা এবং সেখানে ঝাঁপান পালন করা হয়। সেই ঝাঁপানের যে আচার রীতি তার সঙ্গেই কিন্তু ক্রমশ জড়িয়ে ওঠে ঝাঁপানের গান।

আমরা বারে বারেই দেখি বাংলার যে লোকগীতির বিরাট ভান্ডার, সেখানে পৃথক পৃথক আচার অনুষ্ঠান রীতিনীতি তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলা লোকগীতির এক একটি ধারা। আবার দেবদেবীদের পুজোকে কেন্দ্র করে, মা দুর্গার আশাকে কেন্দ্র করে তৈরি হয় আগমনী গান, শিব ঠাকুরের নানান পুজো, নীলের গান, গাজনের গান, চড়কের গান, এমন কত না। সেভাবেই মা মনসার পুজো, মা মনসার বন্দনা তাকে কেন্দ্র করে যেমন তৈরি হয় গান, তৈরি হয়ে যায় আস্ত কাব্যও বটে, পদ্মপুরাণ, মঙ্গল কাব্য এবং অবশ্যই মায়ের বন্দনা গান। তেমনি মঙ্গল কাব্যের আধারে লোকগীতি নাট্য এবং মা মনসার বন্দনা গান, জাপান গান নিয়ে শোনালাম আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন সকলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সতর্ক বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, সর্বশেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী আজ বেলা 12:30টার মধ্যে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকার উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিলাম আবহাওয়ার সতর্ক বার্তা, আকাশবাণী কলকাতা।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: কি ব্যাপার রশ্মিতা?
1: কি ব্যাপার বলো তো, কি ব্যাপারে তুমি কথা বলছো, কেন বলছো সেটাই তো আমি ভাবছি।
0: দেখছো তো একটা কথা বলছি, তুমি কতগুলো উত্তর দিচ্ছো। মানে আমি তুমি যখন থেকে এসেছো তখন থেকেই দেখতে পাচ্ছি একা একা হাসছো, ব্লাশ করছো, একা একা কি ভাবছো, ব্যাপারটা কি? মনটা কোথায়?
1: তুমি একটু বেশি ভাবছো মনে হচ্ছে।
0: মন কোথায়?
1: মনটা তো একটু অন্য জায়গায় পড়ে আছে এখন,
0: তাই নাকি? কোথায়?
1: হ্যাঁ, মনটা একটু অন্য জায়গায় পড়ে আছে, তার একটা কারণ আছে অবশ্য। কিছুই না, আজকে যখন আমি আসছিলাম অনুষ্ঠান করার জন্য, রাস্তাতে যখন হাঁটছি হঠাৎ একটা গন্ধ নাকে এলো।
0: আচ্ছা,
1: সেই গন্ধটা খুব চেনা, ভীষণ চেনা। হ্যাঁ, তো সেইটা থেকেই আমার এক বিশেষ মানুষের কথা মনে পড়ে যাচ্ছে আর কি।
0: ওরে বাবা, গন্ধ! আচ্ছা, মানে মানুষটা মানে সেই মানুষই ছিল নাকি?
1: না, সেই মানুষ হয়তো ছিল না, আবার থাকতেও পারে, আমি তো তাকে দেখি, কিন্তু গন্ধ দিয়ে মানুষটাকে ফিল করতে পেরেছি বা অনুভব করতে পেরেছি।
0: বা বা বা, তুমি যেরকম এরকম কথা বললে, আমার সঙ্গে একটা মজার কাণ্ড হয়েছিল জানো তো। একবার আমি আসছিলাম, ওরকমই তোমার মতোই একটা ব্যাপার হয়েছিল যে বেশ পরিচিত একটা গন্ধ হঠাৎ নাকে আসছে। হ্যাঁ, তখন আমি ঘুরে তাকালাম যে বোধ হয় আমার সেই পরিচিত লোকটা তারপরে। ব্যাপারটা কি বুঝলাম বলতো, আসলে সমস্যাটা তোমার বা আমার নয় বা আমাদের দোষও নয়, বিষয়টা হচ্ছে সত্যি এমন কিছু গন্ধ থাকে যেগুলোর সঙ্গে আমরা বেশ একটা মানে তার সঙ্গে একটা আবেগভাবে
1: জড়িয়ে যাই,
0: আবেগ মায়া অনেক কিছু থাকে।
1: মায়া, সত্যি সত্যি তো মায়া, ঠিকই বলছো। আজকে বন্ধুরা বুঝতেই পারছে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। আর যারা যারা আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করো, তারা তো আন্দাজ করতেই পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে চলতে চলতে অনুষ্ঠান নিয়ে, তোমার সঙ্গে রয়েছে আমি অস্মিতা এবং আমার সঙ্গে রয়েছে
0: আমি জয়নিকা। আর দেখো, গন্ধের সঙ্গে তো জড়িয়ে থাকে নানান গল্প, ইমোশন, নস্টালজিয়া। আজকের আলোচনায়, আজকের আমাদের আড্ডায় সেই সব নিয়েই আলোচনা হবে। আর শুধু যে আমরা আলোচনা করব, আমরা আড্ডা দেবো তা তো হয় না, অবশ্যই তোমরাও থাকবে। আর কোথায় থাকবে?
1: হ্যাঁ, তোমরা চলে আসতে পারো ফোন লাইনে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 0332213142 এই নাম্বারে। তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারো আর জানাতে পারো যে গন্ধের সঙ্গে তোমরা কিভাবে জড়িয়ে রয়েছো, তোমার চেনা সেই গন্ধ, তোমার চেনা সেই নস্টালজিয়ার কথা,
0: বা এমন কোনো গন্ধ যেটা, যে গন্ধটা তোমার নাকে এলে বা তোমার মনে পড়লে তোমার এমন কিছু একটা স্মৃতি মনে পড়ে যায় বা এমন কোনো জায়গার কথা মনে পড়ে যায় যেটা তোমাকে একটু ভাবিয়ে তোলে আর কি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবাভাবি তো রয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা এই যে আজকে একটা যুববাণী কলকাতা থেকে একটা পোস্টার তোমাদের জন্য এনেছি, যেখানে লেখা রয়েছে বড় বড় করে গন্ধের সন্ধানে বা গন্ধের খোঁজে। তো গন্ধের খোঁজে তাহলে চলো চয়নিকা, আমরা তাহলে চলো চলতে চলতে বেরিয়ে পড়ি। মানে
0: আমরাও বেরিয়ে পড়ি আর বন্ধুরাও বেরিয়ে পড়ুক আমাদের সঙ্গে। আর অস্মিতা, গন্ধের খোঁজে বেরোনোর আগে একটা সুন্দর গান দিয়ে তো আমাদের গন্ধের খোঁজ শুরু হতেই পারে।
1: একদম একদম, আন্দাজ করাই যাচ্ছে যে এখন ঠিক কোন গানটা শুনতে মন চাইছে। আমার তো মনে হয় আমার একার নয় বা তোমার একার নয়, আমাদের সবার। দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে দুহাতে মুঠো ভরে রইল শুধুমাত্র তোমার জন্য।

0: ফিরিলাম একটা ভীষণ সুন্দর গানের পর। সঙ্গে রয়েছি আমি চয়নিকা, তোমার যুববাণীর বন্ধু, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অস্মিতা। আর এই যে চলতে চলতে রাজ্যায় আমরা চলা শুরু করে দিয়েছি চয়নিকা, তাহলে এখন আমরা কোথায় রয়েছি?
0: হ্যাঁ, এই যে নস্টালজিয়ার কথা হচ্ছে, গন্ধের কথা হচ্ছে, এই সমস্ত আলোচনায় প্রথমেই কিন্তু মনে পড়ে উত্তর কলকাতার কথা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নস্টালজিয়া বললেই বাঙালিদের যে আবেগ সেটা হচ্ছে উত্তর কলকাতার কোথায়,
0: অলিগলি
1: অলিগলি। আর অলিগলির পরেই আমার তো অন্তত যেটা মাথায় আসছে, শুধুমাত্র আমার একার না, আমার মনে হয় তোমরাও অনেকটাই এটার সঙ্গে কানেক্ট করতে পারবে, তো সেটা হচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট, উত্তর কলকাতার গঙ্গার ঘাটের ওই যে একটা গন্ধ,
0: মানে জলের যে একটা গন্ধ থাকে না, তার সঙ্গে হাওয়া, গাছ, মাটি সবটা নিয়ে একটা গন্ধ।
1: আর এখন তো বর্ষাকাল, বর্ষাকালের এই যে গন্ধটা, এটা আরেকটু বেশি স্পেশাল।
0: একদম তাই। আর তার সঙ্গে তো থাকে নানান খাবারের দোকান আশেপাশের।
1: উত্তর কলকাতার খাবার, মানে তুমি বিকেলবেলা গঙ্গার ঘাটে গেলে সেখানে প্রথমেই তোমার সামনে চলে আসবে, দেখবে একটা তুমি খুব সুন্দর গন্ধ পাচ্ছ, সেটা হচ্ছে লেবু চা।
0: আচ্ছা,
1: লেবু চা চলে এলো তোমার সামনে, তার খানিকক্ষণ পরেই দেখবে একটা টিং টিং টিং টিং আওয়াজ। সেই টিং টিং টিং আওয়াজটা কিসের? মালাই কুলফির। মালাই কুলফি তুমি খেলে, খাওয়ার পরে একটু মনে হলো মিষ্টি খেলাম তো, এবার একটু নোনতা খেতে মন চাইছে, তারপর তুমি চলে গেলে তেলে ভাজার দোকানের সামনে, গরম গরম সিঙ্গারা, জিলিপি।
0: আচ্ছা, তুমি যে এত কিছু খাবার দাবারের কথা বলছো, তুমি কি একটা কিছু ভুলে যাচ্ছ?
1: মনে হচ্ছে ভুলে যেতেই পারি, কারণ উত্তর কলকাতা হচ্ছে খাবারের সেরা জায়গা আমার মনে হয়।
0: ঠিক আছে, তাই বলে তুমি ফুচকা ভুলে যাবে?
1: এই বাবা, এটা খুব বাজে মিস, এটা খুব বাজে মিস। আমি মানে প্রচন্ড ফুচকা ভক্ত একজন।
0: আরে টকজলের গন্ধ ভাই, মানে না খেলেও সামনে দিয়ে গেলে টেনে নেয়।
1: এখন আমাকে বলছো, আমার নিজেরই জিভে জল চলে আসছে আমার। আর তবে হ্যাঁ, তুমি সকাল 11:11 তুমি আমাকে বলছো ফুচকা খাওয়ার কথা, আমি এখনো খেয়ে নিতে পারি।
0: ঠিক ঠিক। আর সত্যি কথা বলতে, উত্তর কলকাতায় গেলে এ ধরনের খাবারের গন্ধ যখন আমাদের নাকে আসে, তখন কিন্তু আমাদের মনটাও খাই খাই
1: করে। কিন্তু আরেকটা জিনিসও তুমি মিস করছো, কি বলো তো? মিষ্টি ভুলে গেলে উত্তর কলকাতার মিষ্টি।

0: আমি বলিনি, আমি কিন্তু বলতাম, আমি বলিনি।
1: আসলে এত কিছু রয়েছে খাবারের কথা যেখানে আসছি, তো সেখানে মিষ্টির কথা, রসগোল্লা, কলকাতার সেই গরম গরম রসগোল্লা,
0: মিষ্টির তো মানে প্রত্যেকটা দোকানের সামনের দেখবে একটা আলাদা গন্ধ থাকে। তোমার যদি চোখ বেঁধে কেউ দোকানের সামনে দিয়ে নিয়ে যায়, তুমি বোধহয় গন্ধে বুঝে যাবে যে এটা কোন দোকানের সামনে দিয়ে।
1: হ্যাঁ, মানে বিশেষ বিশেষ দোকানগুলো বোঝা যায়, যে দোকানে ধরো রসগোল্লা খুব বিখ্যাত, তুমি বুঝতে পারবে আমি ওই দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। আবার ধরো তুমি যে দোকানের খুব ভালো বালাই চমচম পাওয়া যায়, সেখানে গেলেও তুমি বুঝতে পারবে যে এটা আচ্ছা ওই দোকানটাই।
0: এবার সেটার জন্য ভীষণভাবে খাদ্যরসিক হতে হবে, এটাও ঠিক। মানে আলাদা করে মিষ্টির দোকানটা বোঝা ঠিক আছে,
1: মিষ্টি ভক্ত হতে হবে, কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়ার কথা যেখানে উঠছে, তুমি ঘটি গরম বাদ দিয়ে দিলে?
0: না না, ওটা বাদ দেওয়া যাবেই না।
1: গঙ্গার ঘাটে বসে ঘটি গরম খাওয়া, খাওয়া দাওয়ারই ঝালমুড়ি। তুমি খাওয়া দাওয়ার কথা যেখানে বলছো, তাহলে আমরা মাটির ভাড়ে চা কি করে বানাই?
0: না না না, মাটির ভাড়ে চায়ের জন্য যদিও গঙ্গার ঘাটে যেতে হয় না, সেটা যে কোনো জায়গায় পাওয়া যায়,
1: যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে আমার মনে হয় তুমি পেয়ে যাবে।
0: কিন্তু কিন্তু যদি তুমি হও ভীষণ চায়ের প্রেমিক,
1: চা প্রেমী, হ্যাঁ চা প্রেমী হতে হবে। কিন্তু হ্যাঁ, মানে আমার যেটা হয়, ওই চা খেতে গেলে বাইরে থেকে আমি যখন চা খাচ্ছি, আমার ওই মাটির ভাঁড়ের চাটাই দরকার, কারণ মাটির ভাঁড়ের চায় ওই একটা গন্ধ।
0: কিন্তু অস্মিতা, আমার যেটা মনে হয়, জায়গা অনুযায়ী বা দোকান অনুযায়ী চায়ের গন্ধ পরিবর্তন হয়।
1: হ্যাঁ সেটা তো অবশ্যই,
0: মানে এটা কি তোমার মনে হয়?
1: হ্যাঁ এটা অবশ্যই, উত্তর কলকাতায় তুমি যদি যাও সেখানে আলাদা একটা চায়ের গন্ধ রয়েছে, আবার তুমি যদি কলকাতার চা খাও সেখানকার আলাদা গন্ধ, আবার তুমি যদি ধরো বীরভূম বাঁকুড়া, ওখানকার চা একটু অন্যরকম হয়, ওখানে একটু কড়া লিকার হয়,
0: কড়া লিকারের হয়। আবার তুমি যদি এই সমস্ত কিছু ছেড়ে পাহাড়ে চলে যাও, সেখানে কিন্তু চায়ের টেস্ট বা চায়ের গন্ধ সম্পূর্ণই আলাদা,
1: বিশেষ করে লিকার চা, দুধ চায়ের থেকেও। ওখানে আবার তুমি কিন্তু ভাঁড়ের চাটা পাবে না,
0: না
1: ওই ভাঁড়ের চা পেতে গেলে তোমাকে বিশেষ করে কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানেই যেতে হবে। কিন্তু হ্যাঁ, ওই এই এলাকার মধ্যে তুমি যে কোনো ধরনের চা পাবে উইথ ভাঁড়। আর আমার যেটা হয়, ওই ভাঁড়ের চা না হলে ওই ভাঁড়ের গন্ধ, মাটির ওই যে গন্ধ, শুধুমাত্র মাটির ভাঁড়ের চা নয়, মাটির ভাঁড়ের যে সমস্ত পাত্র পাওয়া যায় দেখবে গরমকালে পুজোতে জল খাওয়া, জল ওই ওই জলের সঙ্গে ওই যে মাটির একটা গন্ধ
0: গন্ধ থাকে।
1: আর জল খাওয়ার কথা একটু আগেই আমরা বলছিলাম, চয়নিকা একটু আগে আমাকে জল খেতে দিয়েছিল, তো একটা স্টিলের বোতল এনেছিল, সেখান থেকেই আমি ওকে বলছিলাম যে পেতলের যে জলের বোতল পাওয়া যায়
0: তার আবার আলাদা একটা গন্ধ থাকে,
1: আলাদা
0: গন্ধ থাকে,
1: একদম একদম।
0: আচ্ছা অস্মিতা, আমরা খাবার দাবারের কথা বলছি বা সেই জায়গার কথা বলছি, আমরা কিন্তু ডেকার্স লেনকে ছেড়ে যেতে পারি না।
1: হ্যাঁ, উত্তর কলকাতা থেকে চয়নিকা একদম হাঁটতে হাঁটতে মধ্য কলকাতায় চলে এসেছে,
0: স্পিডে হাঁটছি আমি,
1: স্পিডে হাঁটছি। হ্যাঁ, চয়নিকাকে ধরতে একটু সময় লাগছে আমার, চয়নিকা আমাকে ফেলেই চলে যাচ্ছে, কিন্তু সেটা কিছু করার নেই, আমরা একসঙ্গেই চলবো। সেই জন্য আমাদেরকে ফোন করতে পারো আর জানাতে পারো যে তোমার প্রিয় গন্ধটি কোনটা। তবে আপাতত মনে হচ্ছে ফোন লাইনে এক কলার রয়েছেন, তাহলে চলো চয়নিকা শুনে নি যে বন্ধু কি বলছে। হ্যালো, হ্যালো,
2: পূর্ব বর্ধমানের পাটুলি থেকে রীতাপাল কথা বলছি।
0: হ্যাঁ,
2: গন্ধ নিয়ে আলোচনা করছো, আমার গন্ধের কথা মনে পড়লে, মানে হঠাৎ কোনোখানে শীতকালের দিকে আমি খুব একটা বেরোই মানে বাইরেই, একটা যদি কোনো রান্নার গন্ধ পাই, আমার দিদার হাতের রান্নার গন্ধটা, আর মায়ের শাড়িতে মায়ের গন্ধ, মা এখনো জীবিত আছেন। আর খাওয়া দাওয়ার মধ্যে যে কি বলবো, যে কোনখানে কোন গন্ধটা আমি ঠিক বলতে পারছি না, এত ভালো লাগে এক একজনের এক একটা গন্ধ। আর যখন প্রথম বৃষ্টি পড়ে সে ভেজা মাটির যে গন্ধটা, সেটা যে কত ভালো লাগে আমাদের এই গ্রাম বাংলায়, একদম অনুভব করি। শীতকালে খেজুর রসের জাল দেওয়ার গন্ধ আর কিছুদিন পর থেকেই আসছে।
1: বেশ বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো।
0: হ্যাঁ বন্ধু, কিন্তু এমন কিছু কিছু গন্ধের কথা বলেছে, মানে প্রত্যেকের বুনের কথা, কোনটা ছেড়ে কোনটা
1: বলবো, সত্যি তাই। এখন বর্ষাকাল, ওই অনেকক্ষণ রোদ থাকার পরে ওই যখন বৃষ্টিটা পড়ছে, ভেজা মাটির গন্ধ।
0: আর জানো তো, এই ভেজা মাটির গন্ধটা যখন মনটা ভীষণ ভাবে চায়, যখন ভীষণ রোদ ভীষণ গরম, মনটা চাইছে যে একটু বৃষ্টি হোক, একটু ওই ভেজা মাটির গন্ধটা পাই, আমার একটা জিনিসে সেই গন্ধটা আমি মাঝে মাঝে উপভোগ করি, কি জানো তো, বিকেল বেলায় যখন গাছের টবে বা বাগানে জল দেওয়া হয়, ওই যে সারাদিনের শুকনো মাটিটার পর জলটা পড়লো, অমনি কিন্তু ওই সোঁদা গন্ধটা তখনও ওঠে, এবং সেখানে যেন কোথাও গিয়ে ওই

0: বৃষ্টির গন্ধের সঙ্গে একটা কোথাও মিলেমিশে যায় ব্যাপারটা।
1: বৃষ্টি পড়ছে না তবুও বৃষ্টির ওই যে
0: ওই আর কি,
1: সত্যি সত্যি একদমই তাই। আর বন্ধু যে যে কথাগুলো বললো, যে মায়ের আঁচলের গন্ধ বা মায়ের আঁচলে ওই যে নিরাপত্তাটা অনুভব করা,
0: সেই নিরাপত্তাটা ওই গন্ধেই চলে আসে,
1: গন্ধেই চলে আসে। এবং এই যে দিদার হাতের রান্না, এই বিষয়ে বলতে গেলে তো সত্যি আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রিলেট করতে পারবো বা কানেক্ট করতে পারবো। আমি অনেক সময় আমার দিদার বিশেষ একটা রান্না আছে, মানে দিদা বিশেষ রান্না বলতে দিদা যখন চিকেনের কোনো একটা রেসিপি করেন, বিশেষ করে চিকেনের ঝোল, হয়তো সিম্পল খুব সাধারণ একটা ঝোল, তো আমি অনেক সময় কী হয় জয়নিকা, ধরো রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো ওই একই রকম চিকেনের গন্ধ পেলাম, তখন আমি দিদাকে অনুভব করতে পারি যে আমার মনে হয় যে আচ্ছা সেই দিদার হাতের।
0: তারপর দেখবে আচার, আচার তো সবার হাতে আলাদা আলাদা হয়,
1: একদম
0: আচারের গন্ধে এক একটা জায়গার কথা অনেক সময় মনে পড়ে, মানে ওই আচারটা খেলে বা ওই ধরনের কোনো আচার খেলে মনে পড়ে যায় যে আমি তার হাতের আচার এভাবেই খেয়েছি। সেক্ষেত্রে হ্যাঁ ওই দিদা ঠাকুমা এদের কথাগুলো কিন্তু বারে বারে ফিরে আসে, তাই না?
1: সত্যি তাই। আর এই যে খাওয়া দাওয়ার কথা আমরা বলছি, মনটা তো একটু গান গান করছে
0: নাকি,
1: মানে ওই খাওয়া দাওয়া তার সঙ্গে গান তার সঙ্গে আড্ডা, আহা। আর আজকে এমনি এই যেহেতু বর্ষাকাল একটু মেঘলা দিন রয়েছে, তো এই মেঘলা দিনে তোমার জন্য রাইকমল তো রাখতেই পারি, তাই না? কার কণ্ঠে না চক্রপাণি দেবের কণ্ঠে রাইকমল রাখলাম শুধুমাত্র তোমার জন্য, ফিরছি গানের পর।

0: ফিরে এলাম আবারও সুন্দর একটা গানের পর।
1: আর এই যে রাই কমল তোমাদের জন্য রেখেছিলাম, বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ফুল নিয়ে কথা বলছি, বন্ধুরা বোধহয় জানে না যে চয়নিকা ছোটবেলায়, মানে ওই তখন একটু কলেজে পড়ছে, প্রথম প্রথম একটু অন্যান্য ব্যাপার স্যাপার হচ্ছে, তখন চয়নিকা বইয়ের ভাঁজে বইয়ের পাতার মধ্যে ওই ফুল লুকিয়ে রাখতো।
0: মানে হঠাৎ করে আমার
1: পাতা থেকে ওই শুকিয়ে যাওয়া ফুলের গন্ধ, সেটা থেকে চয়নিকা নস্টালজিক হয়ে পড়েছিল এবং গান শুনতে শুনতে সেই কথাই বলছিল। তাই আমি ভাবলাম অফ এয়ার কেন এই গল্পটা হবে, অন এয়ারও হোক।
0: না আমার সত্যি অসুবিধা কিছু বলার নেই,
1: চয়নিকা খুব বিশ্বাস করে বলেছিল। কিন্তু হ্যাঁ, আমি ভাবলাম যে কিছু কিছু অনুভূতি আমার মনে হয় যে ভাগ করলে বোধ হয় সেটা আর একটু এনহ্যান্স হয় বা বাড়ে।
0: আচ্ছা ঠিক আছে, আমি আমি বলছি যে হ্যাঁ, ফুলের গন্ধ ফুল রেখেছিলাম, তার গন্ধটা হ্যাঁ শুকনো ফুলের একটা গন্ধ থাকে ঠিকই, কিন্তু তার সঙ্গে আমার যেটা আরও ভীষণভাবে আমাকে টানে সেটা বইয়েরই একটা গন্ধ থাকে দেখবে।
1: আমরা যেহেতু চলতে চলতে চলা শুরু করে দিয়েছি এবং চলছি, তাই কলেজ

0: বা বই পড়ার কথা না বলে বা বই পড়ার গন্ধের কথা না বলে কি করে থাকবো? মানে তুমি যেই সেন্ট্রাল মেট্রো কিংবা এমজি রোড থেকে নামলে এবং তুমি বই পড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলে তুমি ধীরে ধীরে ফিল করতে পারবে বা অনুভব করতে পারবে সেই একটা নতুন বইয়ের গন্ধ, খাতার গন্ধ, পেনের কালির গন্ধ, সব মেশানো বোধহয় একটা অদ্ভুত গন্ধ।
1: আচ্ছা, কোন প্রিন্টিং প্রেসের পাশ থেকে যখন যাবে দেখবে সেই মানে
0: এই যে বই খাতার মিলিয়ে একটা গন্ধ, বই পড়াতে গেলে সত্যি এটা ফিল করা যায়। এবং শুধুমাত্র তাই নয়, এখানেও কিন্তু খাবার রয়েছে। কলেজ স্ট্রিট বা বই পড়ার ওই যে আমপোড়া শরবত, সেটার কথা কি করে ভুলে যায়? মানে তুমি গরমকালে বেরিয়েছ বই কিনতে, যতই গরম থাকুক বইয়ের নেশা তো একটা ভারী মস্ত নেশা, তো যখন বই কিনতে তুমি বেরিয়েছো ওই গরমকালে আমপোড়া শরবত এবং ওই বই খাতা তার সঙ্গে একটা টক ঝাল মিষ্টি একটা গন্ধ।
1: আচ্ছা, তুমি কলেজ স্ট্রিটে গিয়েছো, খাবারের কথা বলছো, তুমি কফি হাউসে যাবে না?
0: হ্যাঁ, কফি হাউসে যেতেই পারি কফির গন্ধ, কিন্তু তার জন্য তোমাকে কফি হাউসে যেতে হবে। এবং তুমি যে কথাটা বললে জানি, ওই কফি হাউসের একটা গন্ধ,
1: ঠিক একদম আমি সেটার কথাই বলছি যে প্রত্যেকটা জায়গার একটা গন্ধ থাকে। অনেক সময় কফি হাউসে ঢুকলে সেই যে একটা আবেশ তারও একটা গন্ধ থাকে, মানে তার জন্য যে কফি খেতেই হবে তার কোনো মানে নেই,
0: তুমি অন্য কিছু খেতে পারো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমি যেমন কফি খাই না, তো অবশ্যই অবশ্যই। এবং এই যে বই পড়ার গন্ধ, এবং যে কথাটা একটু আগে বলছিলাম যে ওই বইয়ের পাতার ভাঁজে কত স্মৃতি লুকোনো থাকে, তাই না? সেটা শুকিয়ে যাওয়া ফুল হতে পারে কিংবা প্রিয় মানুষের দেওয়া কোনো চিঠি, পুরনো চিঠি, সেই
1: বা অনেক লেখাও থাকে দেখবে,
0: লেখা, পেনের কালির গন্ধ কি করে ভুলে যায়?
1: একদম একদম।
0: কিছু ওই সুগন্ধযুক্ত পেন পাওয়া যায়, এখনো পাওয়া যায়, আমাদের ছোটবেলায় পাওয়া যেত, সেই পেন দিয়ে লিখলো একটা অদ্ভুত সুন্দর গন্ধ থাকে।
1: আচ্ছা, যদি সুগন্ধি পেনের কথা ছেড়েই দাও, তুমি এমনি পেনের কালির একটা গন্ধ থাকে, আর সব থেকে বড় কথা এই গন্ধটা আমাকে ভীষণ ভাবে আমার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, মানে পেন্সিল বক্সের গন্ধ।
0: আহা হা হা, পেন্সিল বক্স খুললেই ওই একটা পেন্সিল বক্সের রাবার, তারপর পেন্সিল, শার্পনার, সব মেলানো একটা অদ্ভুত ছোটবেলার গন্ধ, মানে তুমি বলছো আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি কোথায়।
1: আর রং পেন্সিলের যে,
0: হ্যাঁ হ্যাঁ, ওই
1: তারও একটা গন্ধ থাকে না, ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে।
0: তাই মানে ওই রং পেন্সিলের একটা গন্ধ হবে। অনেক সময় আমরা ছোটবেলায়, আমি যেমন খুব অগোছালো, ছোট থেকেই আমি খুব অগোছালো, তো আমার পেন্সিল বক্সে অনেক সময় এক একটা রং থাকতো, তো সেই সব মেলানো গন্ধ। কিন্তু এই যে সুগন্ধি পেনের কথা তুমি বলছিলে বা আমি বলছিলাম, তুমি বললে যে এমনি পেনের কথা, সুগন্ধি পেন নিয়ে একটা মজার ঘটনা আছে। আমি মনে করতাম যে সুগন্ধি পেন দিয়ে পরীক্ষায় লিখলে আমি বোধহয় বেশি নম্বর পাবো,
1: মানে তুমি গন্ধ দিয়ে অ্যাট্রাক্ট করতে চাইছো,
0: হ্যাঁ, যিনি টিচার থাকতেন তিনি বোধহয় আমাকে বেশি নম্বর দেবেন, এই একটা ব্যাপার থাকতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা এখন তো ডট পেন রয়েছে, তার আগের যদি কথা বলি ওই ফাউন্টেন পেন, বা তারও আগে যখন ওই তোমার বাঁশের কাঠ দিয়ে লেখা হতো, ওই পালক দিয়ে লেখা হতো, সেটার একটা আলাদা,
1: সেই কালির আবার একটা সম্পূর্ণ আলাদা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে
1: কালির
0: দোয়াতের একটা আলাদা গন্ধ, মানে নস্টালজিয়া, অনুভূতি, আবেগ সবকিছু মিলিয়ে তো এখন কথা বলছি অস্মিতা এবং চয়নিকা।
1: আচ্ছা অস্মিতা, এই যে পেন্সিল বক্সের কথা হচ্ছে, আমরা পড়াশোনা মানে খাতা কলমের কথা বলছি, দেখবে স্কুলের ক্লাসরুমে চকেরও একটা গন্ধ থাকতো,
0: ব্ল্যাকবোর্ডের একটা গন্ধ থাকতো। এখনকার বাচ্চারা আমি জানি না কতটা সেটার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে,
1: স্মার্ট ক্লাসরুম,
0: এখন স্মার্ট ক্লাসরুম হয়ে গেছে, এখন হয়তো হোয়াইট বোর্ড হয়ে গেছে, কিন্তু হ্যাঁ হোয়াইট বোর্ডেরও গন্ধ আছে, ওই যে যেটা দিয়ে লেখা হয় হোয়াইট বোর্ডে, সেই কালির গন্ধটা
1: আমার কাটের একটা
0: মার্কার গন্ধটা খুব সুন্দর। আরো অনেক গল্প তো হচ্ছেই, তবে আমরা দুজন তো আড্ডা দেবো না, আমাদের সঙ্গে আড্ডায় বন্ধুরাও যুক্ত হতে পারে এবং যুক্ত হচ্ছে। তাহলে শুনে নি আমাদের কলের কি বলছে। হ্যালো
2: হ্যালো স্মিতা, চয়নিকা কেমন আছো?
0: খুব ভালো আছি, তুমি কেমন আছো?
2: আমাও ভালো আছি। আজকে খুব বৃষ্টি হচ্ছে তো?
0: হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে।
2: তো আমি লালগোলা থেকে, মুর্শিদাবাদের জেলা লালগোলা থেকে কথা বলছি তোমার সাথে।
0: আচ্ছা বলো, তোমার প্রিয় গন্ধ কি?
2: এই যে শিউলি ফুলের গন্ধ।
0: আহাহা,
2: পূজোর সময় ঠাকুর দেখতে যাওয়া, রাস্তাঘাটে যে ফুল গাছ থেকে গন্ধগুলো ছড়ায়,
0: একদম একদম। আহাহা বন্ধু, ভীষণ ভালো কথা বললে, সঙ্গে থেকো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবং বন্ধু যে কথাটা বলছিল যে শিউলি ফুলের গন্ধ, পূজো পূজো গন্ধ, সত্যি এই প্রসঙ্গে আমরা আসবো, পূজোর সময় আমরা আসবো, তবে এই মুহূর্তে যেহেতু আমরা একটুখানি কলেজ স্ট্রিটে ঘোরাফেরা করছি, তো আমার মনে হয় চয়নিকা মনটা একটু কি গান গান করছে, মানে এই যে বন্ধু আমাদেরকে ফোন করে বললো যে বাইরে তো খুব বৃষ্টি পড়ছে,
1: মনে করিয়ে দিচ্ছে ওদের, আমরা নিজেরাও আগে বৃষ্টি থেকে এসেছি,
0: কারণ আমরা জানতে পারছি।

0: বৃষ্টি না বোধ হয়। তো বন্ধু যেখানে বৃষ্টি চেয়েছে তাহলে তো একটুখানি গান শোনা যেতেই পারে,
1: তাই না? তাই
0: তো, তাহলে বরং অনেক না জানা কথা তো থাকেই আর ভালোবাসার কথাও থাকে। তাহলে তোমার জন্য রইল একটা ভীষণ সুন্দর গান, ফিরছি গানের পর, সঙ্গে থাকো।

0: হ্যাঁ, তুমি হয়তো জানতে পারো না তোমাকে কতটা ভালোবেসেছি, এরকম কথা কি বলতে মন চায় তোমার চয়নিকা কাউকে?
1: মানে আমি বুঝতে পারছি না আজকের আলোচনায়, মানে প্রথম থেকে ওই তুমি রাস্তায় আসতে গিয়ে কার দিকে ঘুরে তাকিয়েছিলে, কার গায়ে মানে পরিচিত গন্ধ পেয়েছিলে আমি জানি না, কিন্তু তারপর থেকে সবটা আমার দিকে ঘুরে যাচ্ছে কেন?
0: সবটা তোমার দিকে কেন ঘুরে যাচ্ছে তার কারণ তো অবশ্যই আছে।
1: আমি তো আজকে
0: ঘুরে যাওয়ার এখানে কিছু নেই,

0: আলাদা মানে গন্ধ থাকে, তাই না?
1: একেবারেই একেবারেই। আমার এক পরিচিত খুব কাছের একজন,
0: কেমন কাছের,
1: আমার কাছের দিদির কথা বলছি, তো আমার এক দিদি আমাকে কিছুদিন আগেই বলছিলেন যে সবসময় যে পারফিউমের গন্ধ কিন্তু ব্যক্তি বিশেষে অন্যরকম হয়ে
0: দাঁড়ায়। একদম একদম।
1: মানে কিছুক্ষণ আগেই আমি চয়নিকাকে বলছিলাম তোমার পারফিউমের গন্ধটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি ওর থেকে জানতে চাইলাম যে কি পারফিউম। কিন্তু হ্যাঁ, এটাও ঘটনা, ওই পারফিউমটা আমি ব্যবহার করলে
0: হয়তো আলাদা হয়ে যাবে,
1: একটু হলেও আলাদা হবে। কারণ ওই যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু গন্ধ থাকে,
0: মানে পারফিউম আর সেই ব্যক্তির গন্ধ দুটো মিলিয়ে মিশে একাকার হয়ে যায়।
1: একদম
0: একদম। সেরকমই দেখবে আমাদের খুব প্রিয়জন, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, বা অন্য কোনো প্রিয়জন হতে পারে, বা এরকমও হতে পারে তাদের সঙ্গে আমরা হয়তো খুব কমই মিশি, মানে এরকম নয় যে তারা আমার ভীষণ কাছের, রোজ তাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে, সেক্ষেত্রেও তাদেরও একটা পরিচিত গন্ধ থাকে।
1: একদম একদম। তবে এই যে আমরা চলা শুরু করে দিয়েছি এবং চলতে চলতে অনেকটা বাইরে ঘুরে ফেলেছি, এবার একটুখানি বাড়িতে আসতে হবে।
0: হ্যাঁ,
1: হয়তো প্রচুর বাড়িতে, মানে বাড়িতে প্রচুর বকা খেতে হবে,
0: এত বাইরে ঘোরা ঠিক না,
1: এত বাইরে ঘোরা ঠিক না। তো বাড়িতে এসেছি, এবার বাড়িতে এসে কি কি গন্ধ আমাদের নাকে আসে, প্রথমেই যেটা নাকে আসে সেটা তো আমার আমার কাছে অন্তত বাড়ির ঠাকুর ঘর।
0: আহা,
1: বাড়ির ঠাকুর ঘর, ওই সন্ধেবেলা তুমি যখন দিনের শেষে বাড়ি ঢুকছো বা হাজারটা ক্লান্তি নিয়ে বাড়ি ঢুকছো, ওই ঠাকুর ঘর থেকে আসা ওই ধূপ ধুনো সমস্ত কিছু মেশানো একটা গন্ধ, তার সঙ্গে ফুলের গন্ধ থাকে, সব কিছু মেশানো একটা গন্ধ সত্যি আমাদের মনটা অনেকটা ভালো করে দেয়, অনেকটা শান্তিতে রাখে আমাদের
0: ভীষণ। আর তার থেকেও বড় কথা দেখবে ওই ঠাকুর ঘরের গন্ধ সময় অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হয়, মানে কখনো কোনো বিশেষ পুজো যখন হয় সেই সময় একটা আলাদা গন্ধ থাকে। এই ধরো আমি যদি বলি সরস্বতী পুজোর কথা, সরস্বতী পুজো হবে মানে আমি ধরলাম আগামীকাল পুজো, আজ যখন গোছানো চলছে সেই সময়ের একটা গন্ধ থাকে।
1: সরস্বতী পুজো বলতেই যেটা মাথায়, এটা কেন হয় বলো তো? আমার তো মনে হয় যে প্রসাদ গুলো আলাদা বলে,
0: এটা কিন্তু এটা ঠিক হতেই পারে।
1: পুজোর সময় তোমার প্রসাদ বলতে যেগুলো খুব দরকার, একদম মাস্ট, সেটা হচ্ছে কদমা বীরখণ্ডী,
0: যেটা
1: কুল,
0: ঠিক
1: টোপাকুলের আচার, সব মেশানো একটা গন্ধ।
0: সেটা যখন লক্ষ্মী পুজো আসে তখন চেঞ্জ হয়ে যায়, কারণ তখন নাড়ু এসে পড়ে তার মধ্যে,
1: নারকেল নাড়ু, গুড়ের নাড়ু, চিনির নাড়ু,
0: খই
1: খই, মোয়া,
0: স্বাভাবিকভাবেই
1: খিচুড়ি, নাবড়া, মানে বলতে বলতে
0: খিচুড়িটা, কিন্তু খিচুড়িটা অনেক পুজোতেই কমন থাকে মোটামুটি। কিন্তু যাই হোক, হ্যাঁ,
1: লক্ষ্মী পুজোর ওই যে ভোগ ওটার একটা আলাদা মাধুর্য, পায়েশ,
0: পায়েশের
1: একটা আলাদা গন্ধ আছে।
0: তারপর হ্যাঁ, যজ্ঞ হলে মানে হোম যজ্ঞ এসবের একটা গন্ধ থাকে।
1: কোনো বাড়িতে হয়তো পুজো হচ্ছে, যদি হোম হয় তার পুরো গন্ধটাই চেঞ্জ হয়ে যায়।
0: নারকেল দেওয়া হয় হোমে, তার সেটার থেকে একটা গন্ধ আসে, হ্যাঁ, ঘি নিয়ে সব নিয়ে গন্ধ থাকে। মোট কথা হচ্ছে ঠাকুর ঘরের একটা সত্যি আলাদা গন্ধ থাকে, সেটা নিত্যদিনের পুজো যখন হয় তখন একটা আলাদা, মানে দেখবে অনেক সময় মন খুব, তোমার কোনো কারণে খুব মনটা খারাপ, মনটা খুব ভার হয়ে আছে, অনেক সময় দেখবে ঠাকুর ঘরে ঢুকলে মনটা অনেকটা হালকা হয়ে যায়।
1: ওটা অনেকটা মেডিটেশনের মতো,
0: একদমই তাই।
1: তোমার ধরো মন খুব খারাপ রয়েছে, তুমি তখন কোনো দিক না ভেবে তুমি একটুখানি একটা যদি ধূপও জ্বালাও, ধূপ জ্বালিয়ে একটু একটু নিজের মতো সব মাথা থেকে চিন্তাগুলো দূর করে দিয়ে একটুখানি একা সময়টা কাটাও, দেখবে মনটা ভালো হয়ে গেছে।
0: আচ্ছা, শুধু ঠাকুর ঘর নয়, আমার যেটা মনে হয় এই যে আমরা একটু আগে প্রত্যেকটা মানুষের আলাদা গায়ের গন্ধের কথা বলছিলাম, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমের কিন্তু দেখবে আলাদা গন্ধ থাকে, মানে আমার মনে হয় যে রুমে যে থাকে তার থেকে গন্ধটা হয়ে যায়।
1: সেটাই, একদমই ঠিক বলেছো তুমি, মানে প্রত্যেকটা ওই যে মানুষের আলাদা গন্ধ থাকে, সেই জন্যই বোধহয় প্রত্যেকটা বাড়ির আলাদা গন্ধ, বাড়ির
0: ঘরগুলোর আলাদা গন্ধ। আমার রুমটার যেরকম ভীষণ ভাবে, আমার আমার যেটা রুম সেখানে গানের অনেক ইনস্ট্রুমেন্ট আছে, স্বাভাবিকভাবে সেগুলোর একটা আলাদা আলাদা গন্ধ থাকে। আর আমি জানি, আমার মনে হয় অন্য কেউ হয়তো বুঝবে না,
1: কি কি ইনস্ট্রুমেন্ট একটু বলো।
0: আমার দুটো হারমোনিয়াম আছে, তানপুরা আছে, তবলা আছে, একটা ইউকুলেলে আছে, তো এগুলোর প্রত্যেকটার একটা আলাদা আলাদা গন্ধ থাকে। হ্যাঁ, মানে আমি বুঝতে পারবো যে আমার এই হারমোনিয়ামটা আমি আমার কাছে রেখেছি, আমি ঠিকই বুঝবো, আমি জানি না এটা হয়তো আরেকজন সেটা ফিল করতে পারবে না, এটা পুরোটাই ফিলিংস এর উপর নির্ভর করছে।
1: তুমি যেহেতু ইনস্ট্রুমেন্টের কথা বললে, আমি যেহেতু ছোট থেকে নাচের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে ঘুঙুরের একটা গন্ধ রয়েছে।
0: হ্যাঁ,
1: আর ঘুঙুরের কথা যেখানে বললাম, ঘুঙুরে ওই তো তামা বা পিতল এই জাতীয় জিনিস ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে ঠাকুর ঘরেও দেখবে ওই যে কোষাকুষি বা কাঁসার থালা বাটি গ্লাস, তার একটা আলাদা গন্ধ আছে,
0: যেটার থেকে তুমি একদম প্রথমে দিকে জলের কথা বলছিলে, আমার স্টিলের বোতলের কথা বলছিলে,
1: চুরি করে নেওয়ার কথা বলছিলাম, একদম ঠিক।
0: তো মোটামুটি সব জিনিসের হতে পারে, এটা কখনো কখনো আমাদের ভাবনার জন্য হয়, কখনো তার যে মেটালগুলো আছে সেগুলোর জন্য চেঞ্জ হতে থাকে, মোটামুটি

0: গন্ধ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হতে থাকে, আর প্রত্যেকটা বিষয়ের গন্ধ আমাদেরকে অনেক সময় অনেক পুরনো স্মৃতিতে নিয়ে যায়। যেমন আমার মনে হয় ঝুল বারান্দা, ঝুল বারান্দা কিন্তু প্রত্যেকের খুব প্রিয় একটা জায়গা।
1: একদম একদম। আর ওই ঝুল বারান্দায় ওই যে হাওয়া, ঠান্ডা হাওয়া, সেইটা কোথাও গিয়ে অনেকটা শান্তি দেয়।
0: ঠিক, একদমই তাই।
1: কিন্তু অনেকটা মন ভার করা কথায় আমরা চলে যাচ্ছি, আমার খুব খিদে পাচ্ছে, আমি এবার ঠাকুর ঘর থেকে সোজা চলে যাব রান্নাঘরে।
0: ইস, মানে খিদে তোমার এখন পাচ্ছে? আমার তো না প্রথম থেকেই পাচ্ছিল, তুমি তো শুধু মানে যাই হোক খাবারের কথা অনেকবারই আমাদের মধ্যে এসেছে, আর অস্মিতা আজকে ভীষণ ঘুরে ফিরে শুধু খাবারের কথায় আসছে।
1: খাবারের কথায় আসছি কারণ ওই যে বর্ষাকালে একটুখানি মনটা খাওয়া খাওয়া করে।
0: তো রান্নাঘরে গেলে তোমার কি গন্ধটা তোমার ভীষণ ভাবে নাকে আসে বলো?
1: একটা তো মায়ের গায়ের গন্ধ, আর
0: কারণ মা রান্নাঘরে থাকে।
1: হ্যাঁ, মায়ের গায়ের গন্ধ থাকে, আর মায়ের হাতের রান্না, সেটা মায়ের হাতের করা মাছের ঝোল হতে পারে কিংবা আলু সেদ্ধ, ডাল সেদ্ধ।
0: রান্নাঘরের সামনে দিয়ে যখন যাওয়া হয়, যখন মশলা করা হচ্ছে, সেই মশলার গন্ধে অনেক সময় আমরা আগে থেকেই বুঝে যাই আজ কি রান্না হবে।
1: হ্যাঁ, যেমন যখন রোববারে তোমার বাড়িতে চিকেন রান্না হচ্ছে, তুমি ওই গরম মশলার গন্ধেই বুঝে যাও যে হ্যাঁ আজকে চিকেন হচ্ছে।
0: অনেক সময় দেখবে তুমি হয়তো বাইরে থেকে এসেছো, বাড়িতে রান্না হচ্ছে, তোমার নাকে একটা গন্ধ হঠাৎ করেই এসে পড়লো, মনটাই ভালো হয়ে যায় যে বাড়িতে চলে এসেছি ভাই,
1: বাড়িতে চলে এসেছি, এবার বাড়ির হাতের রান্না খাবো।
0: একদমই তাই, মায়ের হাতের রান্না খাবো, বাড়ির রান্না খাবো।
1: তো এই যে মশলা নিয়ে কথা বললি, মশলাগুলো মেশানো একটা রান্নাঘরে বোধহয় গন্ধ থাকে।
0: ঠিক ঠিক, যেখানে মশলার কৌটোগুলো রাখা থাকে বা মানে যেখানে মশলা বানানো হয়, সেই জায়গার সত্যি একটা গন্ধ থাকে। কিন্তু মানে সব মশলা একাকার হয়ে যদি একটা গন্ধ হয়, সেরকম
1: একটা গন্ধ। কিন্তু এই যে বাড়ির অন্দর মহলে আমরা ঘোরাফেরা করছি, সেক্ষেত্রে আমাদের ড্রেসিং টেবিলের কথা, মানে বিশেষ করে মেয়েদের ড্রেসিং টেবিলের কথা কি করে ভুলে যাই। ড্রেসিং টেবিলে রাখা পাউডার, লিপস্টিক, তারপর
0: নানান ধরনের কসমেটিক্স থাকে,
1: যা যা আমাদের প্রসাধনীর দ্রব্য রয়েছে,
0: এটা মেয়েরা বেশি ভালো বুঝবে।
1: লিপস্টিক রয়েছে, কাজল রয়েছে, কাজলের এক যে একটা গন্ধ, যারা যারা কাজল পরতে খুব ভালোবাসো তারা খুব এটার সঙ্গে নিজেদের কানেক্ট করবে।
0: প্রত্যেকটা কসমেটিক্সেরই একটা আলাদা গন্ধ থাকে
1: সত্যি,
0: এবং সেই গন্ধগুলো যেখানে ডেস্কিং টেবিলে রাখা হয়, যে ড্রয়ারটায় রাখা হয় বা যা কিছু, সেখানে দেখবে একটা সুন্দর গন্ধ হয়ে যায়। মানে ওই কাঠের গন্ধটা, মানে ড্রয়ারের কাঠের গন্ধটা, তার সঙ্গে হতে পারে সেই কাঠের বার্নিশের গন্ধ, তার সঙ্গে এই কসমেটিক, সব মিলিয়ে একাকারও একটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা গন্ধ থাকে।
1: এই যে তুমি কাঠের কথা বললে, এখানে একটা খুব ভালো নস্টালজিয়ার কথা আমার মনে পড়ছে। কিছুদিন আগে, বছরখানেক আগে, আমার একটা খুব পছন্দের পারফিউম ছিল, মানে এখনো আছে সেটা, যেটার গন্ধটা হচ্ছে কাঠের। হ্যাঁ, এবার সেই কাঠের, এই যে তুমি বলছিলে না সবসময় গন্ধ তো আমাদের পছন্দ হয়, কিন্তু গন্ধের সঙ্গে আমরা অনেক রকমভাবে নিজেদের কানেক্ট করতে পারি। কিভাবে করেছিলাম কানেক্টটা, কারণ এই যে কাঠের আসবাবপত্রে আমার দিদার শাড়িগুলো রাখা থাকে, বিশেষ করে দিদার শাড়ি রাখা থাকে কাঠের আসবাবপত্রে, তো আমি যখন ওই পারফিউমটা, স্মেলটা নিয়েছিলাম, তো আমি দিদার শাড়ি পরলে যেরকম গন্ধ পাই,
0: সেই গন্ধটা
1: আমি খুব ফিল করতে পেরেছিলাম।
0: একদম একদম। আমার যেটা মনে হয়, মায়ের গায়ের গন্ধের কথা তো আমরা বারবারই বলেছি, আমি একটা ভীষণভাবে, আমার মনে হয় আমার বাবার গায়ের গন্ধের আমি ভীষণভাবে পাই। মানে বাবা যখন বাইরে থেকে আসে, সেই সময় মানে যদি আমি নাও জানতে পারি যে বাবা এসেছে, আমি একটা গন্ধ পেয়ে যাই
1: ওই মানুষটার প্রেজেন্সটা।
0: হ্যাঁ, এটা কিন্তু আমি পেয়ে যাই যে আমার বাবা হয়তো বাড়িতে চলে এসেছে, এই জিনিসটা কিন্তু হয়। আচ্ছা, অনেক বন্ধু দেখছি কমেন্ট করছে, হ্যাঁ মায়ের আঁচলের বোধহয় একটা গন্ধ থাকে, এটা সবাই রিলেট করতে পারবে।
1: কমেন্ট করেছে যে মায়ের আঁচলের বোধহয় একটা গন্ধ থাকে, একেবারেই তাই। আর সন্তু বসা কমেন্ট করছে, আমার ভালো লাগে তারকেশ্বরে যখন জল ঢালতে যাই আমরা, তখন
0: সেই জায়গার যে গন্ধটা সেটা খুব ভালো লাগে। একদমই তাই,
1: মন্দিরের গন্ধ।
0: হ্যাঁ, মন্দিরের গন্ধ, শুধু তারকেশ্বর নয়, মন্দিরের গন্ধ, এবং কোন মন্দিরে যাচ্ছি তার কিন্তু সত্যি গন্ধ থাকে, ফুলের গন্ধ, ওই যে পঞ্চামী যে বানানো হয় তার যে একটা যে গন্ধ, তাই না, এগুলো ভীষণ সুন্দর লাগে।
1: একদম একদম একদম। তবে ওই যে আমরা একসঙ্গে এতক্ষণ ধরে পথ চলছি, তাহলে আমাদেরও তো একে অপরকে অনেক কিছু বলার থাকে, তাই না? তাহলে তুমি আমি এখন কি বলছি চয়নিকা?
0: আমি এখন বলছি যে তুমি আমি, যাই হোক
1: তুমি আমি, তাহলে আমরা কিছু বলবো না, বাকি কথা বরং গানে গানে হোক।
0: শোভন গাঙ্গুলী,
1: শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে একটা সুন্দর মিষ্টি গান।

0: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
1: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলো তো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
2: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
0: দূর, এ আবার হয় নাকি?
2: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
3: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
2: কিন্তু
3: কিভাবে গল্প পাঠাবে?
2: হ্যাঁ,
1: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
3: ক্যালেন্ডারের রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।
4: বলতে চাই এর বিষয় নিয়ে তো তোমাদেরকে জানালাম, তাহলে আর দেরি কিসে, চটপট তোমাদের যা যা আমাদেরকে বলার আছে সেটা আমাদেরকে তোমরা জানাতে পারো। আর আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই রয়েছি ফেসবুকেও লাইভ,
5: আর খুব সুন্দর সুন্দর আমরা কিন্তু কমেন্ট পাচ্ছি ফেসবুকে।
4: একদম,
5: যেমন জয়শ্রী মাইতি লিখেছে যে দিদিমার পান খাওয়ার গন্ধ, এটা কিন্তু সত্যি ভীষণ ভাবে আমাদেরও প্রত্যেকের মনে পড়ে যায়। মানে তোমার ক্ষেত্রে দিদিমা, বা যে যার ক্ষেত্রে পান খাওয়া, মানে পানের একটা, সত্যি পাশে যদি কেউ পান খাচ্ছে তার কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে।
4: সত্যি তাই, আর সেই বিশেষ মানুষের কথাও আমাদেরকে মনে করায়।
5: আচ্ছা, সুভাষিস কমেন্ট করেছে যে ছোটবেলায় যে স্কুলে পড়তাম তার পিছনে একটা মাঠ আছে, সেখানে কাশফুল ফোটে, কাশফুলের মাঠের হাওয়ায় পেতাম।

0: পুজো পুজো গন্ধ। দেখো কাশফুল মানেই পুজো পুজো গন্ধ, তাই না?
1: কাশফুল, শিউলি ফুল, ছাতিম ফুল, সবকিছু মেশানো একটা গন্ধ,
0: ওই শরৎকালের যে।
1: আর ছাতিম ফুলটা আমার মনে হয় কালী পুজোর আগে পর্যন্তও থাকে, ওই ছাতিম ফুলের
0: একটা। কেন, কাশফুলও থাকে?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, শিউলি ফুলটা হয়তো পুজোর সময়টায় ধীরে ধীরে।
1: আর পুজো পুজো গন্ধ মানেই নতুন জামার গন্ধ,
0: নতুন জামার গন্ধ, আর নানান যে প্যান্ডেলে ঘোরার গন্ধ, তার সঙ্গে অবশ্যই
1: বাঁশের গন্ধ আলাদা করে।
0: হ্যাঁ, আর দেখবে প্যান্ডেলের একটা গন্ধ থাকে, মানে আজকে যখন এটা থিমের যুগ, থিম পুজোর যুগ, তখন দেখবে যে প্রত্যেকটা আলাদা প্যান্ডেলে আলাদা থিম হচ্ছে, যেটা নিয়ে থিম হচ্ছে আর কি, যেটা নিয়ে বানানো হচ্ছে, তার একটা গন্ধ থাকে।
1: সত্যিই তাই, সত্যিই তাই। তবে চয়নিকা, আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ তো গন্ধ নিয়ে কথা বলছি, এবার আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু তুমি তো মাঠের কথা বললে না, মানে যখন আমরা মাঠে যাচ্ছি বা মাঠে, আমরা গঙ্গার ঘাট নিয়ে কথা বললাম, আমরা উত্তর কলকাতা নিয়ে বললাম, দক্ষিণ কলকাতাতেও গড়িয়াহাটের একটা আলাদা গন্ধ রয়েছে, কিন্তু আপাতত এই যে মাঠের একটা গন্ধের কথা সেটা নিয়ে তো তুমি বললে না।
0: আচ্ছা,
1: কিন্তু এই যে মাঠের এই যে ভেজা মাটি, ভেজা মাঠ, সেটার একটা গন্ধ, ক্রিকেট ব্যাট হতে পারে, ফুটবল হতে পারে, সেইটার একটা আলাদা গন্ধ, যারা যারা খেলাধুলার সঙ্গে,
0: বাতাসের একটা গন্ধ,
1: বাতাসের গন্ধ, যারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা এটা অনেকটাই কানেক্ট করতে পারবে। এবং এই যে খেলাধুলো নিয়ে কথা বলছি, এই মুহূর্তে চলছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, তো সেই নিয়ে, সেই খেলার আপডেট নিয়ে আমাদের যুববাণীর আরেক বন্ধু স্বপ্নময় কি বলছে, তাহলে চলো শুনে নিই।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: গুপিগাইন বাঘাবাইনের মতো আমিও যদি ভূতের রাজার দর্শন পেতাম, তাহলে তার কাছ থেকে দুটো বর অন্তত চেয়ে নিতাম, নেইমারের জন্য একটা ব্যালেন ডিয়ার এবং নেইমারের জন্য একটা বিশ্বকাপ। আসলে 35 বছর বয়সী নেইমার যখন ফুটবল থেকে অবসরটা গ্রহণ করলেন, তখন তাকে যেন ফুটবল ঈশ্বর একজন ট্র্যাজিক হিরো বানিয়েই রেখে দিলেন। আর এই বছরের বিশ্বকাপটা যদি তুমি দেখো, তাহলে এই বিশ্বকাপটা হলো অঘটনের বিশ্বকাপ। আমি স্বপ্নময় আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। আসলে এবছরের বিশ্বকাপের সবচেয়ে আনএক্সপেক্টেড এক্সিট যদি রাউন্ড অফ 16-এ কোনো হয়ে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি ব্রাজিলের। ব্রাজিলের স্ট্রং স্কোয়াড, সামনে ছিল নরওয়ে, কিন্তু সেই ম্যাচটা যখন 2-1 গোলে ব্রাজিল হেরে যায়, তা সত্যি মনে দাগ কেটেছিল আপামর ব্রাজিল সমর্থকদের। হয়তো টেনিদা ওই সময় মাঠে উপস্থিত থাকলে তিনি বলে উঠতেন, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলেস ইয়াকিয়াক ইকি কাণ্ড। আবার চোখ টেনেছে মরক্কো, আফ্রিকার এই ছোট্ট দেশটি কানাডার বিপক্ষে 3-0 গোলে জিতে জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 8 বা কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে যদি তুমি ফ্রান্সকে দেখো, ফ্রান্স আসলে ওই অপুর মতোই একটা রূপকথার জগৎ যেন নিজেই সৃষ্টি করে চলেছে, একের পর এক ম্যাচ জিতে যেন তারা জায়গা করে নিচ্ছে ফুটবল সমর্থকদের হৃদয়। আবার শ্রীকান্ত ইন্দ্রনাথের সফরের মতো ইংল্যান্ডেরও যদি তুমি দেখো মেক্সিকোর সাথে ম্যাচটা, সেই ম্যাচটা কম অ্যাডভেঞ্চারাস ছিল না। আসলে এই বিশ্বকাপটা না অনেকটা আমাদের জীবনের মতো, জীবনে সবসময় চড়াই উতরাই থাকে, জীবনে প্রেম ভালোবাসা যেমন থাকে, তেমনি থাকে দুঃখ আনন্দ সব কিছু। আর তাই ফুটবল এত ইউনিক, ফুটবল ঈশ্বর কখনো তোমাকে হাত লুটিয়ে তুমি যা চাও তাই দেয়, আবার কখনো তোমার হয় হার্ট ব্রেক। ফুটবল আমাদের কাছে জীবনের সেই প্রথম না হওয়া প্রেমটার মতো, এই প্রেমটাকে হয়তো আমরা জীবনে কখনো ভুলতে পারবো না, ইগনোর করতে পারবো না, এবং তাই কষ্ট হলেও রাত্রি 12:30 একটার সময় আমরা চোখ রাখি টিভির পর্দায়। আমাদের দেশ ভারত হয়তো এখনো বিশ্বকাপে খেলছে না, কিন্তু তারপরেও টিভি ভিউয়ারশিপে কিন্তু ভারত অন্যতম শীর্ষস্থানীয় দেশ এই ফিফা ওয়ার্ল্ড কাপে। আর সেই কারণেই ফুটবল এত একটা ইউনিক খেলা। ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে এবং আজকের ম্যাচটা নিয়ে কথা হবে না, তা কী করে হয়, আজকে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। ফ্রান্স দলটা এবছর অশ্বমেধের ঘোড়ার মতো দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এই বিশ্বকাপে, ওদিকে মরক্কো তারাও কিন্তু কম যায় না। আসলে ফ্রান্স এর আগের বিশ্ব চ্যাম্পিয়ন,

0: তারা চাইবে মরক্কোর বিপক্ষে এই ম্যাচটাকে জিতে নিয়ে ফুল তিনটে পয়েন্ট করায়ত্ত করতে। এবং যেভাবে কিলিয়ান এমবাপে প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করছেন, তাতে মরক্কোর সামনে কিন্তু বেশ কঠিনই একটা চ্যালেঞ্জ উপস্থিত হবে। অপরদিকে মরক্কো দলটাকে যদি তুমি দেখো, লাস্ট তিনটে বিশ্বকাপ ধরে মরক্কো দলটাকে আসলে একটা জায়ান্ট কিলার রূপে নিজেদেরকে কিন্তু সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এবং কে বলে ফুটবল শুধু ল্যাটিন আমেরিকা এবং ইউরোপিয়ানদের খেলা, মরক্কো জাপানের মতো এশিয়া আফ্রিকা দলগুলোও কিন্তু এখন বিশ্বকাপে বড় বড় দলগুলোকে রীতিমতো বেগ দিচ্ছে। এবং মরক্কোর যে জার্নি সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। ক্যানাডার কথা তো বললামই, ঘরের মাঠে ক্যানাডাকে 3-0 গোলে হারানো সত্যি কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক, এবং সেই কাজটাই কিন্তু করে উঠেছে মরক্কো। হ্যাঁ, বিদায় নিয়ে কথা বলছিলাম আজকে শুরুতেই, আর এবছরের বিশ্বকাপে হিরোদের বিদায় নিয়ে কথা হবে না, তা কী করে হয়। এবছরের বিশ্বকাপে শেষবারের মতো বিশ্বকাপ খেলেছেন ক্যাসেমিরো, নেইমার, রোনাল্ডো এবং লুকা মডরিচ। এবং নেইমার সেদিন লাস্ট পেনাল্টিটা মেরে যখন বিশ্বকাপ থেকে নিজের বিরতি বা নিজের যে শেষ মুহূর্তটা উদযাপন করছিলেন, তখন হয়তো চোখের কোণাটা আমাদের সবারই চিকচিক করে উঠেছিল। আসলে নেইমার হলো ফুটবলের সেই রাজপুত্র যে কখনো রাজা হয়ে উঠতে পারেনি। আবার রোনাল্ডো জীবনে জিতেছেন সব কিছু, জেতেননি শুধু বিশ্বকাপটা। আসলে লাইফ কামস টু আ সার্কেল ওয়েন ইটস অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম বিষাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, মুছায় নয়ন নীর কর আশীর্বাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, পদতলে নমি শির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। এই বলে আমি আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপটা শেষ করবো। এবছরে বিশ্বকাপে হয়তো এখনও লিওনেল মেসি, তিনি হয়তো উপস্থিত রয়েছেন, আরও বেশ কিছুটা তিনি খেলবেন, এটা তারও কিন্তু শেষ বিশ্বকাপ। আসলে এই বিশ্বকাপটা বিদায়ের বিশ্বকাপ, মহাতারকারা তারা যাচ্ছে নিজেদের অবসরে এবং নতুন তারকার উদ্গমন হচ্ছে, এটাই বিশ্বকাপের ম্যাজিক। এনজয় করতে থাকো ম্যাজিক, এনজয় করতে থাকো আজকের ম্যাচ ফ্রান্স বনাম মরক্কো। আবারও ফিরে আসবো আরও একদিন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে, ফিরিয়ে দেবো স্টুডিওয়ে সঙ্গে থেকে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ফিফা ওয়ার্ল্ড কাপের যা যা আপডেট ছিল স্বপ্নময় সেটা সেইগুলো তোমাদেরকে জানালো, আর রাত জেগে যারা যারা খেলা দেখছো তারা তৈরি থাকো। কিন্তু হ্যাঁ, শরীর খারাপ করলে কোনোভাবেই চলবে না, খেলাও দেখতে হবে, নিজের শরীরের দিকেও যত্ন নিতে হবে। আর এই যে আজকে গন্ধ নিয়ে কথা বলছি, একদম একদম আমরা অনুষ্ঠান কখন শুরু করেছিলাম কখন শেষ করছি বুঝতে পারছি না, একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি।
3: ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট আমরা পেয়েছি, মানে তোমাদেরকে আমরা তোমাদের থেকে অনেক গন্ধের কথা মানে পেয়েছি, যেগুলো হয়তো আমরা কোনোটা কোনোটা আমরাও ভেবেছি, আবার এরকমও হয়েছে যে আমরা ভাবিনি, তোমাদের শুনে মনে হয়েছে এ হ্যাঁ তো এটা তো ছিল এরকম আর কি।
2: কারণ
3: এক্ষুনি একটা কমেন্ট আমি পেয়েছি, সুভাষিস লিখছে যে হাতে লেখা চিঠির গন্ধ, ইলিশের গন্ধ, অবশ্যই তাই, ইলিশের গন্ধ তো একটা বড় বিষয়, ইলিশের গন্ধের কথা তো বলতেই হয়।
2: এই মুহূর্তে আমরা যেখানে বসে রয়েছি সেটার গন্ধ কোথায় রয়েছে জানিনা, স্টুডিওতে, স্টুডিও স্টুডিও গন্ধ,
3: বিশেষ করে আকাশবাণীর স্টুডিওর যে একটা গন্ধ সেটা বোধহয় আমাদের একটু বেশি প্রিয়।
2: আচ্ছা, শীতকালের গন্ধ কে করে ভুলে গেলে, শীতকালের একটা আলাদা গন্ধ আছে, আমরা যেমন বর্ষাকালের কথা বলছি তেমন শীতকাল শীতকাল গন্ধ রয়েছে।
3: হ্যাঁ অবশ্যই তাই,
2: একটা অন্যরকম মানে ওই শীতকালে শাল সোয়েটার সব মেশানো একটা গন্ধ,
3: একদম তাই। আচ্ছা, যে কথা আমরা বলছিলাম যে ইনস্ট্রুমেন্ট, আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা যারা স্টেজে উঠি অস্মিতা, স্টেজের দেখবে একটা আলাদা গন্ধ থাকে, মানে স্টেজে যখন উঠি সেই ধোঁয়াটা,
2: আলো
3: আলো, সামনে থাকা অনেক মানুষ, সব কিছু নিয়ে একটা এমন গন্ধ থাকে যেটা ওই স্টেজে ওঠার আগের যে আমাদের একটা নার্ভাসনেস সেটা কোথাও গিয়ে কাটিয়ে দেয়।
2: একদম একদম। অননা ঘোষ লিখছে বইয়ের গন্ধ, আলু কাবলি ঝালমুড়ির গন্ধ,
3: সুমিতা রায় লিখছে
2: সত্যি সত্যি। কিন্তু হ্যাঁ, এই যে এত রকম গন্ধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই গন্ধগুলো নিয়েই আমাদের ভালো থাকা। আবার আমরা মন খারাপের গন্ধের কথাও জানতে পারলাম কমেন্ট থেকে,

0: এই কমেন্ট সেকশন থেকে। কিন্তু হ্যাঁ, মন খারাপগুলোকে তো একটু একটু একটু দূরে রাখতে হয়। কিন্তু হ্যাঁ, মন খারাপ মানে মন থাকলে সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু মন খারাপগুলোকে আমাদেরকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।
1: আসলে দেখো, জীবনের শুরু থেকে শেষ নানান গন্ধের সঙ্গে আমরা পরিচিত হই, কোনোটা হারিয়ে যায়, কোনোটা আবার সঙ্গে থাকে, কিন্তু সেটা মানেই ইমোশন, সেটা মানেই নস্টালজিয়া।
0: আর এতক্ষণ তোমার সঙ্গে চলতে চলতে আড্ডায় ছিলাম আমি অস্মিতা, আমার সঙ্গে ছিল চয়নিকা। আজকের মতো তোমাদেরকে টাটা বাই বাই বলতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমার শরীর এবং মনকে যত্নে রেখো। যাওয়ার পথে তোমার জন্য জোনাকিদের কথা রাখলাম একেবারেই, রূপঙ্কর বাগচি এবং অন্বেষার কণ্ঠে। আজকের মতো টাটা।

0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি সুস্মিতা হাজরার কণ্ঠে।

শুনলেন নজরুল গীতি সুস্মিতা হাজরার কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতি শিল্পী শরণকুমার মজুমদার।

0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বিভিন্ন এলাকায় ফসলে কৃমিরোগের কারণে সবজি ও ধানের চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে উচ্ছে পটল, ঝিঙে, টমেটো, ঢ্যাঁড়স, লাউ, শশা ও ধানের বীজতলা নষ্ট হচ্ছিল। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাকদ্বীপ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সমস্যার কারণ জানতে পারেন। এরপরই কৃষকদের নিয়ে ফসলে কৃমিরোগ সংক্রমণ সংক্রান্ত সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই রোগে গাছের শিকড়ে গাঁট তৈরি হয়ে পচন ধরে, ফলে গাছ শুকিয়ে যায়। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা অবনতি নিয়ে জেলায় প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের খোদামবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে গেল। এই গ্রাম পঞ্চায়েত মোট আসন সংখ্যা 15টি। বিগত পঞ্চায়েত নির্বাচনে এর মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি এবং বিজেপি 7টি আসনে জয়লাভ করে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মমিতা মন্ত্রী প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ায় ভোটাভুটির মাধ্যমে বিজেপির নমিতা কয়াল পাত্র নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। পূর্ব বর্ধমানের গোলসি থানার পুলিশ বালিপাচারের অভিযোগে ট্রাক্টর সমেত দুজনকে গ্রেপ্তার করেছে। গোলসির শিকারপুরের দিক থেকে যাওয়ার সময় গলিগ্রাম মোড়ের কাছে গতকাল ট্রাক্টর দুটিকে আটক করে পুলিশ। বালির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় দুই চালক বিক্রম রুইদাস ও অজয় বাউরিকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ

পরগনার বারুইপুরে সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরো 8 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল 18 জনকে ধরার পর রাতভর অভিযান চালিয়ে বাকিদের

0: পুরুলিয়ার বোরো থানা এলাকায় তন্ত্র সাধনার নামে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সোমেন গোস্বামী নামে ওই ব্যক্তি তন্ত্র সাধনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ওই যুবতীকে ধর্ষণ করে। ধৃতকে আজ আদালতে তোলা হবে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে। ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন আবহাওয়ার সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, সর্বশেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী আজ বেলা তিনটের মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু এলাকার উপর দিয়ে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিলাম আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: দাও ফিরে সে অরণ্য, নিবেদন করছেন পবিত্র কুমার মণ্ডল।
3: শ্রুতি নাটক দাও ফিরে সে অরণ্য, রচনা পূর্ণচন্দ্র সামন্ত। আমি বৃক্ষ, প্রকৃতির রক্ষক। আমরা যখন সমষ্টিবদ্ধ হয়ে থাকি, তোমরা মানবকুল আমাদের বলো অরণ্য, আমাদের সম্পদকে তোমরা বলো অরণ্য সম্পদ। আমাদের কাষ্ঠ, ডালপালা, পাতা, ফুল, ফল, এমনকি আমাদের শিকড়ও তোমাদের প্রয়োজনে ব্যবহৃত হয়। মানব সভ্যতার বিকাশ অরণ্য সম্পদ দ্বারা সাধিত হয়। শুধু দুঃখ হয়, তোমাদের সভ্যতার বিকাশে আমাদের যখন যথেচ্ছ ছেদন করে ধ্বংস করো অরণ্য রাজি। বৃদ্ধি হচ্ছে নগর, তোমরা নগর সভ্যতার পূজারি। আমাদের খাদ্য ভাণ্ডারও তোমাদের হাতে বৃক্ষ, তোমরা শস্য দিয়ে আমাদের গোলাপ ভরাও, আমাদের পেট ভরাও, আমাদের বাঁচিয়ে রাখো। আমাদের প্রশ্বাস বায়ু তোমাদেরই দান। তবে কেন তোমরা আমাদের ধ্বংস করে চলেছ, সেই সাথে তোমরাও ধ্বংসের পথে চলেছ? একটি গাছ আজ আর একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। তোমরা এই বিশ্ব প্রকৃতির প্রাণ, তোমরা বুঝেছ? তবে হ্যাঁ, বুঝেছি বলেই তো অরণ্য উৎসব করি, বিশ্ব অরণ্য দিবস পালন করি, বৃক্ষরোপণ উৎসব করি। এখন আমরা সচেতন নাগরিক, বন মহোৎসব, বিশ্ব পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, আরো কত কি। ওই দেখো, তোমাদের গ্রাস করতে কে যেন এগিয়ে আসছে। এ কি, তুমি কি এমন বিভৎস রূপ তোমার? বলো, চুপ করে থেকো না, তুমি কে?
4: আমি প্রকৃতির উষ্ণতা, আমি বায়ুমণ্ডলকে উষ্ণ করে রাখি। আমি না হলে তোমরা যেমন বাঁচতে পারো না, আবার আমার প্রখরতায় তোমরা ধ্বংসও হতে পারো।
3: বিশ্ব উষ্ণায়ন তাহলে তোমাদেরই সৃষ্টি?
4: তোমরা অরণ্য কেটে ধ্বংস করছো, সেই সাথে বাড়িয়ে চলেছে নগর সভ্যতা। বছর বছর কলকারখানা, শিল্প, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ, এছাড়া দাবানল তো আছেই, এসব বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে।

0: বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলেছে, সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বাতাসে আমার মাত্রা ক্রমে ক্রমে বাড়ছে।
1: জানি, তা জানি উষ্ণতা, বৃক্ষ আমাদের তথা বিশ্ব মানব সভ্যতার কত যে কল্যাণ সাধন করে তার অন্ত নাই। তোমাকে নিয়ন্ত্রণে রাখা বৃক্ষের ভূমিকা। তবে প্রাণীও যে আমাদের উপকার করে না তা নয়। আমরা খাদ্য তৈরিতে প্রাণীগুলোর কাছে ঋণী। প্রাণী নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে, আমরা খাদ্য তৈরিতে সালোক সংশ্লেষে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি। বৃক্ষ প্রকৃতির শোভা বৃদ্ধি করে।
0: বৃক্ষ শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের অনেক ভূমিকা আছে। বৃক্ষ বাতাসের জলীয় বাষ্প নিয়ন্ত্রণ করে। বৃক্ষ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ মানুষের এবং প্রকৃতির পরম বন্ধু।
1: সবই জানি, জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ। বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে মেঘ সৃষ্টি করে, আর সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটায়। তা না হলে এই পৃথিবী কুশল প্রান্তর হয়ে যেত। আমাদের পাতা, ফল ও বীজ, এমনকি আমাদের আস্ত তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। আমাদের তন্তু আহরণ করে তোমরা লজ্জা নিবারণের পরিধেয় বস্ত্র প্রস্তুত করো। আমাদের দেহ ছেদন করা কাষ্ঠ দিয়ে বাড়ি, ঘর, আসবাবপত্র তৈরি করো। অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী, কাগজ ও পেন্সিল বৃক্ষের কাষ্ঠ দিয়ে তৈরি হয়। তোমাদের রোগ নিরাময়ের ঔষধও আমাদের থেকেই তৈরি হয়।
0: বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক, তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষ নিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি মানুষকে আগ্রহী হতে হবে।
1: এসো, হাতে হাত লাগাও বন্ধু, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নতুন অরণ্য সৃষ্টি করি, মরুবিজয়ের কেতন উড়াই।

0: কি প্রচন্ড রৌদ্র, কি ভীষণ উত্তাপ। আগে এই গাছের তলায় একটু বিশ্রাম নিই। আহ, গাছের তলাটা কি আরাম!
1: কেমন আছো কাঠুরিয়া ভাই? আমি বৃক্ষ বলছি।
0: ভালো আছি, তোমরাই তো আমাকে বাঁচিয়ে রেখেছো। তোমাদের ছেদন করে কাষ্ঠ আহরণ করি, সেই কাষ্ঠ বাজারে বিক্রয় করে আমাদের জীবন চলে।
1: তা বেশ, আমাদের ছেদন করো তোমার ওই কুঠার দিয়ে। কখনো কি ভেবে দেখেছো আমাদের কষ্টের কথা, আমাদের যন্ত্রণার কথা?
0: না, তা তো ভেবে দেখিনি। তোমাদেরও তাহলে কষ্ট হয়, তোমরাও যন্ত্রণা পাও।
1: হবে না, কি বলছো, আমাদেরও তো প্রাণ আছে। আমরাও খাদ্য তৈরি করি, আমরাও খাই, শ্বাস গ্রহণ করি, আমাদেরও শ্বসন ক্রিয়া হয়।
0: তোমরাও রান্নাবান্না করো?
1: হ্যাঁ, আমাদেরও রান্নাঘর আছে। পাতার মধ্যে আমাদের রান্নাঘর, শিকড় দিয়ে মাটির রস টেনে, পাতায় সবুজ কণা দিয়ে রন্ধ্রপথে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি, শ্বালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে খাই।
0: তোমার ছায় কি যে আরাম! তুমি শীতলতা দান করে আমার শরীর চুকিয়ে দিলে। না, আর বিশ্রাম নেব না, এবার ওঠা যাক, আমার সংসারের আহারের রসদ সংগ্রহ করি। এবার কাষ্ঠ সংগ্রহ করে বাজারে যেতে হবে।
1: কাঠুরিয়া চলে গেল, কিন্তু ওকে আর কিভাবে শিক্ষা দেব? ওই তো কাঠুরিয়া দূরে একটা গাছের নিচে কুঠার নামিয়ে দাঁড়িয়ে পড়েছে। একে ও তো কোনো শিক্ষাই নিল না, এবার গাছ কাটতে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে উচিত শিক্ষা দিতেই হবে।
0: গাছটা এমন দুলছে কেন? ডালপালাগুলো ঝড়ের হাওয়ায় যেন দুলছে, কিন্তু কোথাও তো কোনো ঝড় ঝঞ্ঝা নেই, তবে গাছটা এমন করে দুলছে কেন?
1: সাবধান কাঠুরিয়া, আমি আহত বৃক্ষ বলছি। আর একটা কুঠার আঘাত লাগালে আমি দুলতে দুলতে তোমার উপর ঝাঁপিয়ে পড়ব, তোমাকে এখনই শেষ করে ফেলব।
0: না না না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওগো বৃক্ষ, তোমার পদতলে আমার সকাতর আবেদন, আমাকে বাঁচাও।
1: বাঁচবে না, তুমি কোনোভাবে বাঁচবে না। আর একটা কুঠারের কোপ লাগালে আমি তোমার উপর হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ব, তোমার বুকের উপর চাপা দিয়ে তোমাকে মেরে ফেলব। এখনই আমাকে ছেদন করা বন্ধ করো।
0: কিন্তু আমি কি করি, কাট না কাটলে সংসার চালাতে পারব না। হে বৃক্ষ দেবী, তুমি আমাকে উপায় বলে দাও। আমি আর আমার সংসার অভাব অনটনের মধ্যে না খেতে পেয়ে মারা পড়ব।
1: একটা উপায় আছে।
0: বলো বলো, কি উপায়?
1: আগে তোমাকে আমার পাশে কয়েকটা নতুন চারা গাছ লাগাতে হবে, তবে তুমি আমাকে ছেদন করে কাষ্ঠ আহরণ করতে পারবে, আর না হলে কোনো নিস্তার নেই।
0: তাই হবে, তাই হবে বৃক্ষ দেবী। আজও আমি এই মৃত্তিকার উপর অনেক গাছ লাগাই। ওই তো বৃষ্টির জল পেয়ে অনেক চারা গাছ উঠেছে, ওইগুলোই আগে মৃত্তিকার বুকে রোপণ করি। বেশ, অনেক চারা গাছ খুব যত্ন করে মাটিতে লাগিয়ে দিয়েছি। এবার আমার কুঠার দিয়ে গাছ কাটতে লেগে পড়ি।

0: একই এত আর্তনাদ কিসের? ওই তো কারা যেন এদিকেই ছুটে আসছে, এ তো অরণ্যবাসী পশুর দল, এদিকেই ধেয়ে আসছে সব। আমি গাছের উপর উঠে পড়ি, একটু গা ঢাকা দিই, শত শত পশুর দল আতঙ্কে এদিকেই ধেয়ে আসছে। দেখা যাক ব্যাপারখানা কি। একই এখানে এসেই সব দাঁড়িয়ে পড়ল যে, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, খরগোশ, বুনো শেয়াল, শুকর, হায়না, কেউ তো বাদ নেই। ভল্লুক, চমরি গাই, বনবিড়াল, আরো কত যে জন্তু দেখছি।
1: কি ব্যাপার, মানুষের গন্ধ পাচ্ছে? এখানে মানুষ টানুষ আছে নাকি?
0: হ্যাঁ ভাই সিংহ, আমি বনচারী কাঠুরিয়া, বনে কাঠ কাটতে এসেছিলাম।
1: ও কাঠুরিয়া, আমি বনের পশুদের রাজা সিংহ।
0: তা তোমরা এইভাবে ঘন বন ছেড়ে কোথায় পালাচ্ছ?
1: দেখছ না চারিদিকে দাবানল জ্বলছে?
0: হ্যাঁ তাই তো, তাও দাও করে দাবানল চলছে,
1: জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
0: তোমরা কোথায় চলেছ?
1: আমরা আমরা যাব কোথায় জানি না, প্রাণ বাঁচানোর জন্য এইদিকে এইদিকে দৌড়ে পালিয়ে এসেছি। তোমাদের তোমাদের মানুষের সমাজে যদি আমাদের স্থান না দিয়ে তাড়িয়ে দেয়, জানি না আমরা আমরা কোথায় আশ্রয় নেব।
0: তোমাদের ভয় নেই, আমরা আবার নতুন করে অরণ্য সৃজন করব। অরণ্য ধ্বংস হলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, তোমাদেরও আশ্রয়স্থল থাকবে না। দেখছ না পাখিরাও আকাশপথে চলেছে দূর অজানার পানি।
1: হুম ঠিক বলেছ, তবে আর উপায় কি?
2: উপায় আছে বন্ধুগণ, আমরা এসেছি আজ পরিবেশ বাঁচানোর আর নতুন পরিবেশ গড়ার মঞ্চ নিয়ে। আমরা নতুন অরণ্য সৃষ্টি করব, গাছে গাছে ভরিয়ে দেব এই পৃথিবী। দেখছো না বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বেড়ে চলেছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে, হচ্ছে বিশ্ব।

উষ্ণায়ন, বাড়ছে কার্বন ডাইঅক্সাইড, বন বাদার কেটে ধ্বংস করছে সভ্য মানুষরা, বাড়ছে শহর, বাড়ছে কলকারখানা, এতে বাতাসের দূষণ বাড়ছে, প্রকৃতি বিনষ্ট হচ্ছে আর বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে, মেরু প্রদেশের বরফ গলছে, সমুদ্রের জলস্তর বাড়ছে আর কয়েক বছরের মধ্যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল জলের তলায় চলে যাবে। আমাদের মঞ্চ একটি গাছ, একটি প্রাণ। চলো চলো আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করি। চলো চলো চলো।

0: নাটক দাও ফিরেছে অরণ্য এখানেই শেষ হল। রচনা পূর্ণচন্দ্র সামন্ত, অভিনয়ে অংশগ্রহণ করেছে সর্বাণী সামন্ত মাঝি, পূর্বাশা সামন্ত, নির্মিতা সামন্ত, সুব্রত মাঝি ও পূর্ণচন্দ্র সামন্ত। সঙ্গীতে সর্বাণী সামন্ত মাঝি, পূর্বাশা সামন্ত, অঙ্কিতা পাল, নির্মিতা সামন্ত, ঋতু জানা ও পূর্ণচন্দ্র সামন্ত। গিটারে তরুণ কান্তি সাহু, মন্দিরা ও ঘুমুরে পূর্বাশা সামন্ত। শব্দ সংযোজনা ও সঞ্চালনায় আমি পূর্বাশা সামন্ত।
1: শুনলেন শ্রুতি নাটক দাও ফিরে সে অরণ্য, নিবেদন পবিত্র কুমার মণ্ডল।
2: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানে শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। জানিয়ে দিয়ে চলতে অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শোনা যাবে 1:30 থেকে। 2:20 রয়েছে না বলা বাণী, 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 হিন্দি খবর, 6:05 লোকগীতি, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, 6:30 কর্মখালীর খবর জীবিকার জন্য, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:40 আধুনিক গান, নিউজ আট 9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 কথা ও গানে, লাইভ ফোন ইন এই অনুষ্ঠানের আজকের বিষয় অতি উত্তম। আপনাদের সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আপনারা শুনবেন, শোনা যাবে 7:30, 8:10 এবং 8:25। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
1: হামারে ম্যারিটাইম সিকিউরিটি কোলাবোরেশন রোডম্যাপ সে ইন্ডো প্যাসিফিক

0: উল্লেখ করেন তিনি।
1: হম ভারত মে হাইড্রো প্রজেক্টস, গ্রিন হাইড্রোজেন, সোলার মডিউলস আর উইন্ড মিলস কে লিয়ে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈয়ার কর রহে হ্যায়। ভারত নে 2030 তক 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি আর 2070 তক নেট জিরো কা লক্ষ্য রাখা হ্যায়।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
2: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
0: তিন দিন সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য, তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হল। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ ও পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল বলে মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিশেষ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা

ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজি লাতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লাতিফকে গত 2 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনের বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হিরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গতকাল সন্দেহভাজনক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতায় স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। রাজ্যে সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধাননগরের স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুম ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শরদ দত্ত মুখোপাধ্যায়। এরপর তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, দালাল চক্র রুখতে কলকাতায় পরে 30 জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও নজরদারি শুরু হবে। রোগীদের জন্য খাবারের বরাদ্দ 54 টাকা থেকে বাড়ি 110 টাকা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
1: আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। আরো কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, আরো ভালো হাই স্কিল ডক্টর বাবুদেরকে দিতে হবে। SSKM ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে। আমরা যদি আরো 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি। 250 সিট পুজোর আগেই আরো বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। ICU মাত্র 112 করে আছে, এটা অন্তত 200 হওয়া উচিত।
0: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতিতে আজ নবান্ন বৈঠকে বসছে মন্ত্রীগোষ্ঠী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরে সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের প্রথম পর্বে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি সব আসন পূর্ণ হয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম রাউন্ডে 36,431 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন, গত বছরের তুলনায় যা 34% বেশি। গত বছরের তুলনায় ছাত্রীদের ভর্তির হার বেড়েছে প্রায় 42%। অন্যদিকে ছাত্রদের ভর্তির হার বেড়েছে প্রায় 32%। মোট 3টি রাউন্ডে কাউন্সেলিং পর্ব জুলাইয়ের মধ্যে শেষ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষার জন্য এ রাজ্যকেই বেছে নিচ্ছেন। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ে সব আসন পূর্ণ হয়ে যাওয়া তার ইঙ্গিত বলে তিনি জানিয়েছেন। শ্রী অধিকারী বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ ও শ্রেষ্ঠত্বের জন্য সক্রিয় পদক্ষেপ রাজ্য সরকার করেছে বলে তিনি জানান। রাজ্যপাল RN রবি আজ একদিনের উত্তরবঙ্গ সফরে 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যার বিষয়ে শোনেন তিনি। পড়ুয়াদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় স্তরে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছেন রাজ্যপাল। পরে উত্তরকোণায় একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় রাজ্য পুলিশের CID তদন্তের ভার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে অপরাধস্থলে আধিকারিকরা পৌঁছলে সে এক পুলিশকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস

0: মন্ডলের মৃত্যু হয়। বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও 8 জনকে গ্রেপ্তার করেছে। রাতভর অভিযান চালিয়ে বাকিদের পাকড়াও করা হয়। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 30। উত্তর চব্বিশ পরগনার দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় ফের তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এই খুনের ঘটনায় ইতিমধ্যে এসআইটি গঠন করেছে বিধাননগর পুলিশ। নিউটাউনে যে বাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেখানে পুলিশের একটি দল যায়। দলে ছিলেন বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরেন্সিক দল। তারা ওই বাড়ি থেকে নতুন করে নমুনা সংগ্রহ করেছেন। গত 28 অক্টোবর দত্তাবাদে ওই বাড়িতেই জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের নেতৃত্বে স্বপন কামিল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ। আঘাতের কারণে মৃত্যু হয় ওই ব্যক্তির। তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের 2 জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ১০ লাখের লটারি জিতেছি আমি।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আকাশবাণী কলকাতা, এখন মহিলা মহল, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক।

নমস্কার, মহিলা মহলের আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা আমাদের মনের কথা বলার জন্য মানুষ খুঁজি, একদম সত্যি কথা। আর সেই মানুষ সবসময় যে আমরা পাই এমনটা না, কিন্তু যদি পেয়ে যাই তাহলে সে অন্তরের কথা বলা বা একেবারে অন্দরের কথা সেই বলার জন্য বন্ধু খুব জরুরি।

0: আজকে আমরা সেই অন্তর এবং অন্তরের কথা বলার জন্য যাকে পেয়েছি আমরা শুনব, আর যিনি ওই প্রান্তে বলবেন তিনি অনন্যা মালিয়া। অনন্যা মালিয়া বলবো কিছু, মালিয়া অভিনেত্রী নন্দিনী মালিয়া কন্যা, এটা একটু প্রথমে বলে রাখি, তাঁর কন্যা। তাঁর কিছু অন্তরের কথা আছে, তাঁর কিছু কাজ আছে যিনি এখন করে যাচ্ছেন। আমরা মনে করি যে সবসময় অভিনেত্রী যারা আছেন তাদের কন্যা বা লিগে অভিনেত্রী অভিনেতা তাদের লিগেসি বহন করার জন্য হয়তো পেশা সেইটাই হবে, সবসময় কিন্তু হয় না। অনন্যা ব্যতিক্রমী, অনন্যার সাথে কথা বলেছি, সেই কথা আপনাদের সাথেও কিন্তু হবে, আপনাদের মাঝেও হবে বলা যেতে পারে। সেই কথাগুলো শুনলে বেশ ভালো লাগবে, অন্যরকম। শুনি অনন্যা মালিয়ার কথা। আছে বাঙালিদের, সেটা হচ্ছে আড্ডা। এখন আজকে যে আড্ডা দেবো যার সঙ্গে, তিনি একটি সিনেমা চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত এবং বড্ড ভালো অভিনেত্রী, তার লিগ্যাসি বহন করেন। অন্যদিকে তিনি পেশাগতভাবে ঠিক তার উত্তরসূরিকে না মেনে বা তাকে অনুসরণ না করে তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত, সোশ্যাল ওয়ার্কার আমরা যাকে বলি। আমাদের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো, ঠিক তার কাজ নিয়ে গল্প করব। আর অন্যদিকে অভিনয় জগতের একজন মানুষ যিনি ভীষণ সকলের কাছে আদৃত, তিনি যখন তার পরিবারের একজন বাবা কিংবা মা হন, তার সন্তানদের ওপর যেমন একটা আশীর্বাদ থাকে অন্যদিকে কিছু সমস্যাও থাকে। এই সব বিষয় নিয়ে আমরা বেশ গপ্প করার জন্য আমরা যাকে আহ্বান জানিয়েছি আজকের অনুষ্ঠানে, তিনি হলেন অনন্যা মালিয়া। অনন্যা, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আপনাদের অনুষ্ঠানে আমার এসে খুব ভালো লাগছে। আমি বিশ্বাস করি যে আড্ডা আমিও খুব মানে আনন্দ পাবো আপনার সঙ্গে গল্প টল্প করে।
0: পদবীর মধ্যেই বোধহয় লুকিয়ে আছে আমি যেটা বলতে চাইছি সেইটা, যে যার সঙ্গে তার নারীর যোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নন্দিনী মালিয়া কন্যা অনন্যা মালিয়া। আমি একদম প্রথমে যদি শুরু করি ওইভাবে, যে এরকম একজন বিখ্যাত আদৃত অভিনেত্রীর সন্তান আপনি, কিন্তু আপনাকে বা আমরা খুব একটা চলচ্চিত্রে বা অভিনয় জগতে দেখিনি, এটার কারণ অনেকগুলো হতে পারে কিন্তু আপনার কারণটা হয়তো ভিন্ন, সেই কারণটা একটু শুনবো।
1: কারণ এটাই যেটা মানে আমি খুব একটা কোনোদিনই ইন্টারেস্ট ছিল না যে আমি অ্যাক্টিং করব আমার মায়ের মতন। হ্যাঁ, স্কুলে কলেজে ছোটোখাটো প্লেস করেছি, মা থাকতে একটু গ্রুপ থিয়েটারও করেছি, রেডিওতেও অল্প একটু FM রেডিওতেও একটু প্রোগ্রাম করেছি, এটা স্টার্টিংয়ে ছিল, কিন্তু আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। আমার চিরকালই একটু মানে সোশ্যাল ওয়ার্ক করব বা পড়াশোনা করে কারোর মানে কিছু বড় সোশ্যাল কিছু করা আমার খুব ইচ্ছে। সো স্পেশালি জন্তু জানোয়ারদের জন্য আমি কিছু করার চেষ্টা করছি, এখনও তাই চাই যে আমি একটা বড় ফার্ম হাউস করব, তাদের রাখব, তাদের দেখাশোনা করব। সো বেসিক্যালি সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে আমার এইম লাইফে, তাই জন্য আমি কোনোদিন অ্যাক্টিংয়ের কথাটা ভাবিও নি। এবং জাস্ট বিকজ আমি সেলিব্রিটির সন্তান তো আমার ফিল্মেই করতে হবে এরকম আমি কোনোদিনই ভাবি না।
0: তো সমাজের একদিকে যেমন যারা এন্টারটেইনার তারাও সমাজের একজন কিন্তু সেবা করছেন, কারণ মানুষের মস্তিষ্কে আনন্দ দেওয়া, মনে আনন্দ দেওয়া, সেটা কিন্তু একটা ভীষণ ভালো কাজ। অন্যদিকে তোমার যেটা কাজ সেটা শুনে খুব ভালো লাগলো, যে তুমি অ্যানিমালসদের নিয়ে কাজ করো, মানে কুকুর বেড়াল বা যে কোনো ধরনের অ্যানিমালসদের নিয়ে কাজ করো। এবারে কলকাতায় তুমি থাকো কোথায় এখন?
1: প্রেজেন্টলি কলকাতায় এখন আমি জাস্ট আমার এক ফ্রেন্ডের বাড়িতে থাকছি, এসেছি। আমি বেসিক্যালি দিল্লিতেই থাকি, দিল্লিতে আমি ওখানেই চাকরিও করি, ওখানে আমার ছোট্ট সোশ্যাল ওয়ার্কটাও আমি ওখানেই চালাচ্ছি। এবং কলকাতায় মাঝে মাঝে আমি আসি, 6 বছর 7 বছরে একবার, হয়তো 10 দিন 15 দিন থাকলাম।
0: পাওয়া গেল, কলকাতা এসেছিলে, পাকড়াও করা গেছে। আচ্ছা, এইবারে তুমি একটু বলো যে তুমি কলকাতা ছেড়ে দিল্লিতে যাওয়া এবং সেখানে নতুন করে একদম সমাজসেবা, বলবো অবশ্যই যারা সবথেকে পরিত্যক্ত আমাদের সমাজে অ্যানিমালসরা, তাদের নিয়ে তুমি কাজ করছো। এই কাজটা তোমার একটুখানি বলো কীভাবে কীভাবে কাজ করছো তুমি একটু বলো।
1: আমি এই কাজটা শুরু করেছিলাম স্কুল টাইম থেকে, যখন আমি কলকাতায় থাকতাম পড়তাম,

0: আমার কিছু ফ্রেন্ডস ছিল, তাদের সঙ্গে আমি পিএফএ গ্রুপ জয়েন করেছিলাম। ছোটোখাটো কাজ করেছি ওদের সঙ্গে, একটু সেই আন্দোলন করা, কুকুরকে কে বেঁধে রেখেছে অ্যান্ড অল দ্যাট, তো ওদের সঙ্গে কাজ করেছি, ট্রেনিং নিয়েছি। তারপরে আমি যখন দিল্লি শিফট হয়ে গেছি, আমি নিজেই এই কাজটা শুরু করেছি। আমি ওই আইডিয়াটা নিয়েই কিন্তু নিজে কাজ করি। আমি চাকরি করি, চাকরিতে যে মাইনে পাই, অর্ধেক মাইনেই টোটালি ওদের পেছনে ইনভেস্ট করছি। মানে স্ট্রে কুকুর, স্ট্রে বেড়াল, মানে যে কোনো জন্তু জানোয়ার হোক, আমার বাড়িটা অর্ধেক শেল্টার হোম। আমি ওদের থাকতে দিই, ওদের জন্য জল রাখছি, খেতে দিচ্ছি, ওদের বাচ্চা হলে ওদের অ্যাডপ্ট করে ওদের বাড়িতে কিছু টাইমের জন্য রেখে, ক মাস রেখে একটু বড় হয়ে তারপরে ছেড়ে দেওয়া, ভ্যাকসিনেশন করানো, তারপরে কিছু কুকুরদের হয়তো বাইরে বাচ্চা অনেকবার হয়েছে, গাড়ির নিচে পড়ে মারা গেছে, এসব হয়েছে, পাড়ার লোকেরা বলেছে, তো ওদের স্টেরিলাইজ করানো, এগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি নিজেরা একটু ইনিশিয়েটিভ নিয়ে এই জিনিসগুলো করি, তো ওরাও একটা, ওদের লাইফ স্প্যানটাও ভালো হয়, ওরা ভালোভাবে থাকবে, এবং ওদের এই প্রোটেকশনটা খুব নিডেড। কারণ অবভিয়াসলি ভগবান যখন আমাদের পাঠিয়েছে, ওদেরও তো ভগবানই বানিয়েছে, নিশ্চয়ই প্রয়োজন আছে, একে অপরের আমাদের প্রয়োজন আছে, তাই জন্যই তারা আছে এবং আমরাও আছি তাদের সঙ্গে। সো আমাদের যেরকম সাপোর্টের দরকার হয়, ওদেরও আমাদের খুব দরকার হয় সাপোর্ট। তো আমি যতটুকু পারি, আমার নিজের একটু ব্যাংক ব্যালেন্স একটু বাঁচিয়ে টাচিয়ে, আমি ওদের জন্যে করার চেষ্টা করি যতটা হোক। আমি পাড়ায় যেখানে থাকি দিল্লিতে, ওরা তো আমাকে ভাবে আমি নাকি জানোয়ারদের ডক্টর, মানে তাদের কিছু হলে অনন্যা এসো একটু দেখো, ওর বমি করেছে বা ওষুধ দিয়ে দাও, ওর এটা হয়েছে, ওর কোনো ধরনের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বাইক চাপিয়ে দিয়েছে বা পায়ে ভেঙে গেছে, এগুলো আমি একটু একটু দেখিনি। আমার এখন করে করে একটা অবভিয়াসলি মেডিকেল একটা আইডিয়া হয়ে গেছে যে ওদের কী ওষুধ দিতে হবে বা কী ট্রিটমেন্ট করতে হবে। সো আই এম ইন টু দিস ফর এখন অ্যারাউন্ড 25 বছর ওপর হয়ে গেছে আমি এদের জন্য কাজ করছি। বাট আমি কোনো এনজিও বা কোনো গ্রুপের সঙ্গে ইনভলভ নই,
1: তুমি ইন্ডিভিজুয়ালি কাজ করছো?
0: ইন্ডিভিজুয়ালি আমি করছি, যতটা আমি করতে পারি আমি করি ওদের জন্য।
1: এর সাথে কিন্তু জড়িত আছে প্রচুর আইন, আদালত, অনেকগুলো অ্যাসপেক্ট যে কথা বলছিলাম এখানে জড়িত আছে, টাকা পয়সার একটা বিশাল ব্যাপার আছে এখানে, ডক্টরস থাকবে, এবং ওদেরও কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, মানে সেই সাইকোলজিটাও কিন্তু ওদেরকে বুঝতে হয়। এইবার তুমি যেটা বলছো যে 25 বছর থাকতে থাকতে ওদের কিন্তু আমাদের মানুষের থেকেও বেশি অভিমান আছে, মানুষের থেকেও বেশি রাগ আছে, মানুষের থেকেও বেশি বিবেক বোধ আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি জানা, তাদের
0: ভীষণ সেনসিটিভ, ভীষণ প্রোটেক্টিভ। আর ওরা না, আমার যদি একটা কুকুর আমি যদি ধরুন আমি ভালোবাসি বা আদর করছি বা কিছু, পাশের কুকুরটা কিন্তু আমাকে দেখতে থাকবে যতক্ষণ না আমি ওকেও করব। মানে এতটা ওরা সেনসিটিভ হয় যে আমাকে করলো না ওকে কেন করছে, ও তো নতুন এসছে। সো দে আর একদম ছোট বাচ্চাদের মতন, আমরা যেরকম আমাদের যিনি ছেলেপিলেকে যেরকম আমরা ইয়ে করি, ওরাও একটু জেলেস ফিল করা, ঠিক সেই জিনিসটা ওদের মধ্যেও থাকে।
1: ঠিক,
0: তো সেইভাবেই আমাকে দেখতে হয়। আমি কুকুর বেড়াল সব নিয়ে থাকি, বলতে পারেন আমিও ওদের মতনই হয়ে গেছি এত বছরে ওদের সঙ্গে থেকে থেকে কাজ করে করে।
1: ওদের মেন্টালিটিকে বোঝা, ওদের ইমোশনকে বোঝা, এটা মানুষ যদি পারে তাহলে তো সবাই একসাথে বসবাসযোগ্য আর কি আমাদের পৃথিবী হয়। কিন্তু আমার মনে হয় কি যে এদের কিন্তু একটা পার্মানেন্ট শেল্টার খুব দরকার পড়ে,
0: ভীষণ দরকার।
1: হ্যাঁ, কিন্তু সেইটা কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না। এই যে অনেক ক্রেশ তৈরি হয়েছে অ্যানিমালসের, সেই ক্রেশগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে, সেই বিতর্কে গেলাম না, কিন্তু এটা একটা লার্জ স্কেল কাজ, এটা বোধহয় কালেক্ট একটা ওয়ার্ক, সমবেত একটা কাজ মনে হয়, কিন্তু তুমি একা করছো। তুমি একটু সুবিধেগুলো বলো একা করার, একটু অসুবিধেগুলো বলো।
0: সুবিধে এটাই যে আমাকে কাউকে জবাব দিতে হয় না, আমি যেভাবে যা খাবার দিতে পারি দিই, আমি যদি আমার বাড়িতে রাখতে পারছি রাখছি, আমার বাড়ির বাইরে যদি আমি কোনো শেল্টারের ব্যবস্থা করছি শীতকালে বা কিছু, সেটা আমি করতে পারি। তো আই এম নট আনসারেবল, তো ওটা একটু আমার জন্য সুবিধে। আমি যদি কোনো এনজিও থ্রু দিয়ে আসতাম বা এনজিওর সঙ্গে কাজ করছি জুড়ছি, তো তাদের আমাকে আনসার করতে হচ্ছে যে আমি কি করছি না করছি কেন করছি এগুলো। আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাম এনজিওতে ডোনেশনের ব্যাপারটা থাকে, টাকা পয়সা। আমি কিন্তু কোনো জিনিসই করি না, আমি অ্যাডপশনও করাচ্ছি কিন্তু আমি কোনো দিন পয়সা নিই না, আমার বাচ্চাদের জন্য আমি কোনো দিন পয়সা নিই না কাউকে, যে হ্যাঁ আমি বেড়ালদের বাচ্চা দিলাম, ডোনেশন করালাম, তো আমাকে এত পয়সা দাও না। বাচ্চারা আমার কাছে অনেকে ছেড়ে দিয়ে যায়, হয়তো বিড়াল বাচ্চা কারোর বাড়িতে আছে বা কেউ বাচ্চা দিয়েছে রাখতে চাইছে না, তারা আমাদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছে, আমি রাখছি ফ্রি অফ কস্ট। তো সেটা যেহেতু আমি নিজে করি বলে আমার ভাল লাগে, আমার কোনো অসুবিধে ফেস করতে হয় না। হ্যাঁ, একটু এটাতে নেগেটিভও আছে,

0: নেগেটিভ, এই জন্যে কস্ট ইজ ভেরি হাই, সেই হিসেবে একটু তো প্রবলেম হয়।
1: হুম হুম ধরো তুমি যখন অফিসে যাও বা তুমি যখন কোথাও একটা গেলে, তখন তো ওদের পরিচর্যা, দেখভাল করা বা তাদেরকে মেডিসিন বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হলো সেগুলো দেখার তো কিছু কয়েকজন লোক
0: একটু কয়েকজন
1: দরকার
0: লোক হয়,
1: পড়ে।
0: হ্যাঁ, তখন আমরা কি করি, কাছে পিঠে যদি কোনো শেল্টার হোম থাকে কিছুদিনের জন্য, বা বোর্ডিং থাকে, ওদের বোর্ডিং এসব থাকে কিছুদিনের জন্য, হয়তো আমি রেখে গেলাম, আমি হয়তো দিল্লির বাইরে কোথাও যাচ্ছি, সো আমি হয়তো এক দু দিনের জন্য কোনো বোর্ডিংয়ে রেখে, সেখানে অবভিয়াসলি পয়সা তো দিতেই হয়, তো সেটা একটা করে তাকে রেখে দু তিন দিনের জন্য তারপরে। কিন্তু হ্যাঁ, আমি লং টাইমের জন্য আমিও নিজে যাই না, কারণ আমারও একটা টেনশন থাকে, একে বাচ্চা কী আছে, খেতে পেলো কি না, ঠিক করে তাকে দেখছে কি না, কোনো শরীর টরীর খারাপ হলো কি না, সো একটা টেনশন তো থাকেই। সো আমি চেষ্টা করি যে যতটা আমি ওদের সঙ্গে থাকতে পারি নিজেই।
1: বেশ, কিন্তু আশেপাশের মানুষরা সবাই যে তোমার অ্যানিমেল লাভার্স হবে এমনটা তো নয়,
0: না,
1: তাতে কিছু প্রবলেমও হয়, বিশেষ করে এখন যে ফ্ল্যাট কালচার, সেখানে কিন্তু একটা ডগি থাকা মানেই সে যদি চিৎকার করে পাশের বাড়ির লোকরা এসে বলবে, সে তো বুঝবে না, মানে এটা হয়, এটা কিন্তু কলকাতা শহরে তো এটা খুবই প্রবলেম, কিন্তু তুমি দিল্লির কথা তোমার কাছ থেকে শুনতে পারি, কিন্তু এইটাকে মানিয়ে নেওয়া, নিজের বাড়ি থাকলে ঠিক আছে তাও প্রবলেম হয়, কিন্তু এই যে একটা অ্যাওয়ারনেস, যেরকম তোমার অধিকার আছে চিৎকার করার, কথা বলার, তোমার গান করার, তাহলে কেন আমরা তার একটু আরতিটা কেন আমরা মেনে নেব না, এই যে জায়গাটা, এটাও তো একটা তোমার একটা বড় কাজ থেকে যায় যে তোমার আশেপাশের মানুষজনকে মানানো,
0: এটা তো
1: এটা
0: আছেই,
1: সমস্যাও বোধ হয়।
0: এটা একটা সমস্যা, এগুলো বোঝানো খুবই প্রবলেম,
1: হ্যাঁ
0: আমাদের দেশের লোকে এগুলো বোঝে না।
1: হুম হুম
0: একটা সিম্পল ব্যাপার, ধরুন আমি আমার কুকুরকে নিয়ে বাইরে বেড়াতে নিয়ে গেলাম, চিল্লামিল্লি করা তো অনেক পরের ব্যাপার, একটা বাথরুম করার জন্য কি করি আমরা, আমার যদি কুকুর থাকে আমি তাকে দিনে দুবার বা তিনবার বাইরে নিয়ে যাব, রাইট,
1: হুম
0: সে বাথরুমটা করবে, পাড়ার লোকেরা সেটা নিয়েও কমপ্লেন করে, কেন করবে,
1: হুম ঠিক
0: একটা জানোয়ার অবভিয়াসলি সে তো জানে না যে তাকে
1: হুম
0: টয়লেটে যেতে হবে,
1: হুম
0: সে যদি সেটাই জানতো তাহলে আর জানোয়ার আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়।
1: ঠিক
0: বাট এই সেন্স, এটা কিন্তু আমাদের মানুষকে আমরা বোঝানো পারি না।
1: ঠিক আমাদের ডেভেলপিং কান্ট্রিজে, আমাদের যে স্টেটের কথা বলি, আমি ওয়েস্ট বেঙ্গল বলো বা যে কোনো অন্যান্য স্টেটেও, কিন্তু সমস্যাগুলো সব কিন্তু এক, এই অ্যাওয়ারনেসটার জন্য একটা কিন্তু কাজকর্ম হচ্ছে প্রচুর, এবং তাদেরকে বোঝার জন্য, ভালোবাসার জন্য কিন্তু মানুষকে সচেতন করছেন বা নানা রকমের কাজ করছেন, সেই রকম অ্যাওয়ারনেস গ্রুপ কালেকটিভ ওয়েতে মানুষের কাছে পৌঁছে যাবে, এইটার আজকে দরকার আছে বলে নিশ্চয়ই তুমি মনে করো, প্রত্যেক দিন বোধহয় এটা ফেস করো।
0: অবভিয়াসলি এটা দরকার। তারপরে রাস্তায় জন্তু জানোয়ার ঘুমোচ্ছে বা বসে আছে, তাকে মারা, ইট ফেলে, কত লোকে করে, লাথি মেরে দিল, ইট মারছে, তো এই জিনিসগুলো অ্যাওয়ারনেস এভরি স্টেপে তাদের বোঝাতে হয় যে এটা করবেন না, এটা কেন, কারণ সে যদি আপনাকে হার্ট করছে না, আপনাকে কামড়াচ্ছে না, বা আপনাকে মানে কিছু বলছেই না, সে হয়তো বসে আছে আপনার গাড়ির পাশে, সেখানে আপনার কোথায় প্রবলেমটা হচ্ছে,
1: তাই তো, তাই তো।
0: তো
1: তোমার
0: এই
1: বাড়িতে কি ছিল,
0: অ্যাওয়ারনেস।
1: তোমার বাড়িতে এনারা ছিলেন,
0: যখন আমি ছোট ছিলাম,
1: ছোট ছিল যখন?
0: ছোট ছিলাম তখন আমার কাছে একটা গোল্ডেন রিট্রিভার ছিল
1: হুম
0: আর বেড়ালও ছিল,
1: হুম
0: আমার মাও খুব পছন্দ করতো জন্তু জানোয়ার, কিন্তু হ্যাঁ মানে আমার মতন এত ক্রেজটা ছিল না, আমার একটু বেশি, আমার মা থাকতেও আমার বাড়িতে অল্প কুকুর বেড়াল টেড়াল তো ছিলই আমার কাছে, কারণ
1: বেশ
0: সেটা আমি খুব জেদ করতাম, যেহেতু মামি তো সেটা করতেই হতো, তাই জন্য।
1: ঠিক। এবার একটুখানি মায়ের কথা শুনি, আমাদের কাছে অভিনেত্রী, অত্যন্ত প্রিয় অভিনেত্রী বলবো, নন্দিনী মালিয়া, কিন্তু তোমার কাছে তোমার মা, হ্যাঁ, এবং মায়ের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ইচ্ছে বা ভালোবাসার থেকেই তোমার কিন্তু আজকের এই ধরনের কাজ করা, সোশ্যাল ওয়ার্কে যুক্ত হওয়া, তুমি মাকে ঠিক কীভাবে দেখেছো একটু বলো। অনেকেই নন্দিনী মালিয়া চলে যাওয়ার পর খুব একটা তাকে নিয়ে চর্চা সত্যি সত্যি শুনি না, অথচ আমাদের আকাশবাণীর সঙ্গে উনি নাট্য বিভাগে যুক্ত ছিলেন এবং সব ক্ষেত্রেই, নাটক বলো, থিয়েটার বলো, চলচ্চিত্র বলো, সব ক্ষেত্রে উনি খুব সফল এবং অত্যন্ত আদরণীয় অভিনেত্রী, তুমি মা হিসেবে তাকে কিভাবে দেখেছো, পেয়েছো?
0: আমার মাকে আমি আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড হিসেবে ছিল, আমার আদর, যে সব কিছু, আমার পুরো পৃথিবী আমার মা ছিলেন।
1: হুম হুম
0: আমি আমার মার মানে কি বলবো, আমার মা যে স্কুলে পড়াশোনা করেছে আমিও সেই স্কুলেই পড়েছি, মা চিরকাল চাইতো আমার মতন আমার মেয়ে হোক, এবং অভিনয়টাও আমার মা চাইতো যে আমি আমার মায়ের মতন অভিনেত্রী হব, সেটা প্রথমে একটু চেষ্টাও করছিল লাস্টের দিকে, কিন্তু মা তো হঠাৎই মারা গেছে, তো সে

0: এই অপশনটাই
1: কত
0: শেষ
1: সাল
0: হয়ে গেছে,
1: সেটা বোধ হয়,
0: 13 সেপ্টেম্বর 1999।
1: বহু বছর আগে,
0: হ্যাঁ
1: 27 বছর।
0: রাইট।
1: হুম হুম
0: তখন মামিও চাইছিল যে আমি ফিল্ম করি, থিয়েটার করি। তারপরে দেবরাজ আঙ্কেল, মানে দেবরাজ রায়, অনুরাধা রায়দের সঙ্গে আমি থিয়েটারও করেছি, গ্রুপ থিয়েটার কাজ করেছি। তো অল্প অল্প মানে স্টার্টিংই করছিলাম, মা হঠাৎই মারা গেছে, তারপরে আর আমি এই ইয়েতে ছিলামই না, তো যে কারণে আমাকে যেতে হয়েছে। কিন্তু মায়ের চিরকাল, মা যখন ছোটবেলা থেকে মা থিয়েটারে করেছে, সেখানে যে গেছি, শুটিংয়ে যেতাম, তারপরে রেডিওতে নাটক করেছে, সেখানে গেছি, সব জায়গায় ছোটবেলা আমি যেতাম। তো নন্দিনী মালিয়ার মেয়ে অনন্যা যদি আপনি বলেন কাউকে, কেউ কিন্তু চেনে না। নন্দিনী মালিয়ার মেয়ে গুড়িয়া যদি বলেন, আমার ডাকনাম গুড়িয়া, গুড়িয়া পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই জানে।
1: বেশ,
0: হ্যাঁ, তো নন্দিনী মালিয়ার মেয়ে গুড়িয়া মানে গুড়িয়া ছোটবেলা থেকে সব জায়গায় গেছে মার সঙ্গে, সে থিয়েটার হোক, ফিল্মের শুটিং হোক, সিরিয়ালের শুটিং হোক, রেডিও হোক, সব জায়গায়। আর আমার মা আমার মানে প্রিয় বান্ধবী,
1: হুম হুম
0: যত আদর যত মানে যা হোক, মাকে একবার বলার আগেই আমার মা আমাকে সব কিছু করে দিত।
1: বেশ,
0: মানে আজকে মা ছাড়া যে পৃথিবীটা কি, সেটা আজকে আমি ফিল করি,
1: ঠিক,
0: কারণ সেই আদর ভালোবাসা, সেই আবদার কাকে করব, আর তো কেউ নেই।
1: ঠিক।
0: তো আমি মাকে খুবই মিস করি, এবং হ্যাঁ, মা সবার কাছে সেলিব্রিটি, আমার কাছে তো আমার মা,
1: ঠিক,
0: আমার কাছে তো সেলিব্রিটি ছিল না, আমার কাছে সব কিছু, মানে সে আমার বান্ধবী, আমার মা, আমার বাবা, আমার মানে সমস্ত আত্মীয় স্বজন সব কিছু আমার মায়ের ভেতরে আমি পেয়েছি।
1: ঠিক। আসলে তুমি খুব ছোটবেলা থেকে প্রচুর, আমাদের কাছে যারা সেলিব্রিটি, তুমি তাদের কাছে কাকু কাকিমা বা মাসি
0: হ্যাঁ
1: মামা এরকম ভাবে পেয়েছো, স্বাভাবিকভাবেই যে উৎসাহটা, কৌতূহলটা তৈরি হয়েছে বাইরের মানুষের, তুমি অত সহজভাবে দেখেছো তাদের, তোমার হয়তো অভিনয়ের জায়গাটা খুব পাকাপোক্তভাবে আসাটা, সেই আগ্রহটা হয়তো নাও জন্মাতে পারে। সেটা তোমার ক্ষেত্রে অন্য হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এরকমটা হয় যে ও উনি বাইরে এরকম উত্তম কুমার, কিন্তু আমার তো জেঠু বা আমার তো কাকু বা আমার তো
0: হ্যাঁ
1: মামা, এরম বিষয়টা। কিন্তু এটা একটা কারণ তো বটেই, এটা একটা ভালোবাসা বা আগ্রহের একটা জায়গা, কম বা বেশির একটা জায়গা হতেই পারে। তারপরে তুমি কি করলে একটু বলো।
0: আমি প্র্যাটে পুরো স্কুল কমপ্লিট করেছি, বোর্ডিংয়েও থেকেছি, বোর্ডিং স্কুলেই থাকতাম। তারপরে লোরেটো কলেজে আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপরে তো মাম্মি মারাই গেছে, তারপরে আমি এখানে আর মানে 1.5 বছর 2 বছর মতন কলকাতায় ছিলাম, তারপরে এখান থেকে আমি দিল্লি চলে গেছি। দিল্লিতে গিয়ে ওখানে আমি ইন্টারন্যাশনাল বিপিওতে চাকরি জয়েন করেছিলাম, ওখানেই চাকরি করেছি অনেক বছর। তারপরে লাস্ট কোম্পানি যেখানে আমি কাজ করি সেটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম কোম্পানি। মেডিকেল ট্যুরিজম একটা এমন কাজ যেটা, এটাও নট আ সোশ্যাল ওয়ার্ক কিন্তু আ পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক বলতে পারি। আমরা ইন্টারন্যাশনাল পেশেন্টসদের ইন্ডিয়ায় নিয়ে আসি ট্রিটমেন্টের জন্যে, যত বড় বড় সার্জারি হোক, যত বড় বড় ট্রিটমেন্ট হোক, তো সেই সমস্তর জন্যে আমরা ইন্টারন্যাশনাল পেশেন্ট সেখানে নিয়ে আসি। সো মেডিকেল ট্যুরিজমে আমি ওই জন্যে চাকরিটা করছি।
1: বেশ, এইবারে তোমার আবার ভালো লাগার জায়গা, তুমি এখন যেখানে, যে সোশ্যাল ওয়ার্ক, যে সমাজের কাজের মধ্যে তুমি যুক্ত আছো, সেইটা একটুখানি আবার ফিরে আসি। এই যে ধরো আমাদের অ্যাওয়ারনেসের জায়গাটা একটা বৃহৎ মাত্রায় বলতে পারি, যে আনওয়্যার পিপল কিন্তু প্রচুর, তারা কিন্তু ভালোবাসেন, কিন্তু তাদের জন্য কতটা কতটা আমি কন্ট্রিবিউট করব, আমার নিজের মতো করে তাদেরকে কতটা সেভ করব, সেই রকম ভাবে কিন্তু ভাবনাটা একটুখানি অন্যরকম হতেও পারতো, হতেও পারে। তো সেই জন্য তুমি খুব ভাবো এটা একটু অন্যভাবে, ধরো সোশ্যাল মিডিয়া হোক বা তোমার বন্ধু বান্ধবদের নিয়ে আরও অ্যাওয়্যার করবে যে এরা তো তোমার জন্যই বেঁচে থাকবে, এদের তুমি যদি খেতে না তবে এরা কোথা থেকে খাবে। তাহলে তো সেই মানে আমরা সে করোনার সময় দেখেছিলাম যে এই পশুরা তারা মাটি খাচ্ছে, হ্যাঁ, তো এইটাই তো ব্যাপার যে মানুষ যদি এদের পাশে এসে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে। আর এবং এর সাথে তো একটা ইকোলজিক্যাল ব্যালেন্স যাকে বলে, সেটার ভারসাম্য তো রক্ষার জন্য এদেরকে বাঁচিয়ে রাখা, ভালো রাখাটা খুব জরুরি। তোমার কোনো ভাবনা চিন্তা করতে পারো কি আপাতত আজকের সময় দাঁড়িয়ে?
0: আমি এখন এটা ভাবছি যে আমি নিজে আমার তরফ থেকে আমি কতটা কি করতে পারি আমি সেটা ভাবছি।
1: ফান্ড কালেকশন
0: হ্যাঁ, ফান্ড কালেকশন না আমি এটা
1: না,
0: ভাবছি না। কেন ভাবছি না, বিকজ আমি জানোয়ারদের জন্য যে করি এটা ভেবে যে ওরা আমার সন্তান,
1: ভালোবাসা, ভীষণ
0: হ্যাঁ
1: ভালোবাসা
0: আমি
1: থেকে,
0: ভীষণ ভালোবাসি ওদের,
1: হ্যাঁ
0: তো ওরা আমার কাছে আমার বাচ্চা,
1: ঠিক।
0: ওদের জন্যে আমি কারোর কাছ থেকে চ্যারিটি নিয়ে কাজ করতে চাই না,
1: তোমার একটা
0: যতটা পারবো নিজের থেকে আমি করতে চাই। আমি একটা বিশাল

0: হাউস করতে চাই, এবং তাদের ওখানে হসপিটাল, ওদের থাকার জায়গা, খাবার ব্যবস্থা সব কিছু হওয়া উচিত। আই ওয়ান্ট টু ডু, আমি নিজের থেকে যতটা পারবো আমি ওদের জন্য করতে চাই। এই ডোনেশন তুলে একটা সার্টেন টাইমের পরে না, এটা একটা বিজনেসের মতন হয়ে যায়।
1: ঠিক বলেছো।
0: যতই হোক আমরা মানুষ, আমাদের মেন্টালিটি
1: ঠিক, মানে
0: এটাই
1: কারো
0: হয়ে
1: না
0: যায়।
1: কারো কাছে তোমাকে অ্যাকাউন্টেবল থাকতে হবে তার
0: অ্যাকাউন্টেবল
1: থেকে।
0: থাকতে হবে, যেরকম আমি আপনাকে বলছি দিল্লিতেই আমি আপনাকে, যেহেতু আমি দিল্লিতে থাকি, দিল্লিরই অনেক ইনসিডেন্টস আছে, অনেক এনজিও এরকম আছে যারা হয়তো আপনার শেল্টার হোম বলছে এবং বোর্ডিং বলে শেল্টারে ছেড়ে দিয়ে গেছে, স্লো পয়জনিং করে জানোয়ারদের খাবারে,
1: হুম
0: স্লো পয়জনিং করে তাদের মেরে দেওয়া হয়।
1: হুম
0: সো ইট ইজ সামথিং একদমই আপনি ট্রাস্ট করতে
1: হুম
0: পারেন
1: এইটা
0: না।
1: খবরে আমরা দেখি
0: পয়সা
1: মাঝে মধ্যে।
0: দিলেই যে তারা আপনার বাচ্চাকে রেখে দেবে, সে লাইফ টাইম প্রোটেক্টেড থাকবে, এটা কোনো গ্যারেন্টি নেই। সো ইট টার্নস ইনটু বিজনেস,
1: ঠিক, এটা আমরা মাঝে মধ্যে দেখি, খুব দুঃখজনক হলেও এটা সত্যি,
0: এটা
1: হয়তো
0: সত্যি,
1: সত্যি।
0: দ্যাট ইজ
1: ঠিক
0: একদমই রিয়েল,
1: ঠিক,
0: এটা রিয়ালিটি।
1: তোমার এই কাজটা করতে কি খুব ভালো অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা? আগে খারাপটা শুনবো, তারপরে ভালো অভিজ্ঞতাটা শুনে আজকের মতো তোমার সাথে আড্ডাটা শেষ করব। তুমি একটু খারাপ অভিজ্ঞতাটা আগে বলো যে।
0: খারাপ অভিজ্ঞতা হচ্ছে, আমি ব্লেম কাউকে করতে চাই না বা ব্লেম করছিও না, কিন্তু আমি ভেটদের, মানে যারা ভেটেরিনারি ডক্টর হয় জানোয়ারদের, আমি খুব একটা ট্রাস্ট করি না তাদের।
1: বেশ,
0: আমি অনেক ইনসিডেন্ট এরকম দেখেছি যে ওদের রং ট্রিটমেন্টের জন্যে ওরা কন্টিনিউয়াসলি পয়সা নিতে থাকে, এই টেস্ট ওই টেস্ট, এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। এবার একটা জানোয়ার সে বলতেও পারছে না তার কি অত পেন বা সে কি অসুবিধে হচ্ছে তার, তাকে ডক্টর নানান রকম বলে দিল, টেস্ট করিয়ে নিল, তার রিপোর্ট এসে গেল, এ করলো সে করলো, রং ট্রিটমেন্ট ওষুধপত্র দিয়ে সে মারা গেছে আমার সামনে, আমি এরকম দেখেছি। ওটা একটা খুব বাজে ফেজ এবং ইট ইজ ভেরি হার্টিং। আমি যে কারণে আমি ভেটকে অ্যাভয়েড করি যতটা করতে পারি, আমি নিজে ট্রিটমেন্ট করে বাচ্চাদের ঠিক করে দিই, বাট আমি ভেটেরিনারি কাছে নিয়ে যাই না তাদের। সো ওটা হয়তো আমার একটা, আমি বলছি না যে আমি
1: তোমার খারাপ
0: একদম
1: অভিজ্ঞতা।
0: ঠিক বলি বলছি বা কিছু, বাট আমার অভিজ্ঞতা হিসেবে আমি একটু অ্যাভয়েড করি। আর ভালো অভিজ্ঞতা, ভালো শুধু ভালোবাসা ওদের, ওদের যে নিঃস্বার্থ ভালোবাসাটা আমি পাই না, আমার কাছে ওটা সারা জীবন, আমি মানে কি বলবো, আমার একটা
1: অ্যাসেট ওটা।
0: অ্যাসেট।
1: না কিন্তু প্রত্যেক দিনে ওদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোই কিন্তু তুমি যদি নোট ডাউন করো
0: ভীষণ
1: তাহলেই কিন্তু
0: ভালো
1: একটা গল্প লেখা যায়।
0: গল্প
1: প্রত্যেক
0: লেখা,
1: দিনই
0: একটা
1: ওদের একটা
0: টোটাল ফিল্ম
1: ক্যারেক্টার,
0: তৈরি হতে
1: ফিল্ম
0: পারে
1: তৈরি হতে পারে। রাইট
0: ওদের
1: রাইট রাইট,
0: অ্যাক্টিভিটিস, আপনি
1: ঠিক,
0: পুরো দিন যদি বসে
1: হ্যাঁ
0: দেখেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: একটা সানডে বসে ছুটির দিন,
1: হ্যাঁ
0: সেদিন বসে আমি অফিস যাব না, আমি সারাদিন ওদের সঙ্গে কাটাবো,
1: হ্যাঁ
0: সকাল থেকে রাত্রির অবধি আমার নিজের কিচ্ছু করার টাইম থাকে না, শুধু ওদের দেখতে থাকো।
1: ঠিক, এটা কিন্তু স্ট্রেস বাস্টার, মানে
0: ভেরি
1: ওদের
0: মাচ,
1: সঙ্গে মেশা মানে স্ট্রেস রিমুভ করে, তোমাকে কুল করবে, ভালোবাসতে শেখাবে, অনেক
0: এক্স্যাক্টলি
1: সেন্সিটিভ
0: যেরকম
1: করবে।
0: আমরা আমাদের কান্ট্রিতে এখন জানি না, আমি এটাও মানুষকে বোঝাতে হয় ফরেন কান্ট্রিজে, স্পেশালি আমেরিকা, ইউকে, ওখানে কুকুর বেড়াল যে বাড়িতে ছোট বাচ্চা থাকে, যে বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, যত সদ্য জন্মিয়েছে বা দু তিন মাসের বেবি আছে, তারা কিন্তু অ্যানিমেল পোষে। কেন? কারণ ওদের এটা বিশ্বাস যে একটা অ্যানিমেল বাচ্চাকে যা যা শেখাতে পারে সেটা মানুষ শেখাতে পারে না।
1: আমরা দেখি একটা
0: এই
1: শর্ট ভিডিওস
0: কনসেপ্টটা,
1: গুলোতে।
0: এই কনসেপ্টটা আমাদের দেশে এখনো আসেনি। আমরা বাচ্চাদের থেকে জানোয়ারকে আলাদা রাখতে চেষ্টা
1: ঠিক
0: করি,
1: ঠিক,
0: কামড়ে দেবে, লোম মুখে চলে যাবে, ওর থেকে ইনফেকশন হয়ে যাবে, একদম রং আইডিয়াস।
1: ঠিক,
0: এটা আমরা কবে আমাদের দেশে এই জিনিসটা আসবে যেটা ফরেন কান্ট্রিজে আছে, যে বাচ্চারা জানোয়ারদের সঙ্গে থেকে কিন্তু যতটা শিখতে পারে, যত ভালোবাসা, যত কেয়ার কেয়ার ফিলিং ওদের মধ্যে আসবে একটা জানোয়ারের থেকে, সেটা আমাদের থেকে কোনোদিন আসতে পারে না।
1: খুব সুন্দর একটা পয়েন্ট তুমি তুললে, যেটা দিয়ে শেষ করতে বেশ ভালো লাগবে,
0: আমার
1: কারণ
0: খুব
1: আমরা খুব
0: ভালো লাগবে যদি এই
1: ঠিক,
0: কনসেপ্টটা আমাদের দেশে খুব তাড়াতাড়ি হয়ে যায়।
1: আহা, সত্যি আমরা মানে এটাই স্বপ্ন দেখব। এবং সেই প্রপার
0: নিশ্চয়ই,
1: কেয়ার, অ্যানিমেলসের জন্য প্রপার কেয়ারটাও দরকার, এটা সরকারি ভাবে প্রত্যেকে ভ্যাকসিনেট করা, তাদেরকে
0: স্টেরিলাইজ
1: যাতে
0: করা,
1: স্টেরিলাইজ করা, যাতে এ সংখ্যাটা না বৃদ্ধি পায়, একটা মডারেট নাম্বারসে যেন থাকে, সবটাই কিন্তু আমাদের একটু সরকারের পক্ষ থেকে এবং মানবিক, প্রত্যেকের মানবিকতা থেকে তারা বাঁচুক। এবং তোমার

0: যে এই সমাজসেবা এবং তোমার যে মনটা, এই মনটা নিয়ে তুমি খুব সুন্দর করে বাঁচো এবং ভালো থাকো। এবং সব থেকে যেটা বড় কথা, তুমি একজন এরকম প্রখ্যাত অভিনেত্রী কন্যা হয়েও তোমার জীবনের ধারাটা তুমি যেভাবে নিয়েছো, এটাও কিন্তু হ্যাটস অফ টু ইউ। ভালো থেকো তুমি।
1: থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন, আর আমাকে আরেকবার ডাকার জন্য এখানে ধন্যবাদ।
0: আমাদের সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম অনন্যা মালিয়ার সঙ্গে। অনন্যার সঙ্গে আড্ডাটা বেশ জমেছে, আমরা সবাই বুঝি কিন্তু অনেকটাই মানি না আমাদের কী করে প্রপার কেয়ার করতে হয় পশুদের জন্যে, অ্যানিমালসদের জন্যে। ওরা কিন্তু আপনাকে বাঁচাবে, আমরাও কিন্তু তাদের জন্য বাঁচব। থাকুক এইটুকুই আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকি আমরা। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। সঙ্গে কথায় কথায় ছিলাম অনন্যা মালিয়া। অনন্যা যে প্রতিশ্রুতি, ভালোবাসা দিয়ে সমাজের সেবা করার জন্য মনটা তৈরি করেছে, সেরকম মন সকলের হয়তো নাও তৈরি হতে পারে, কিন্তু নির্দয়ে যেন আমরা না হই। আমরা অনেক সময় দেখে থাকি যে রাস্তাঘাটে বা যারা সত্যি কুকুর বেড়াল, যারা পশু, তাদের এমনভাবে অত্যাচার করা হয়, সেগুলো হয়তো মানবিক নয়। আজকে অন্তত তাদের জন্য খুব অন্তর থেকে এই অন্তর সংবাদে তাদের ভালো রাখার জন্য প্রত্যেকের প্রতি আমাদের আবেদনটা থাকবে যে তাদেরকে, তারা মানুষ নয় হয়তো কিন্তু প্রাণ, তো সেই প্রাণগুলোকে কিন্তু বাঁচানো আমাদেরই দায়িত্ব। আমাদের মনের কথা বলার জন্য কিন্তু মানুষ দরকার, বন্ধু দরকার। আপনারা আছেন সেই মনের কথা শুনবার জন্য, যেখানে নানা রকম মনের কথা দিয়ে কিন্তু আমাদের সাজানো হয় এই অন্তর সংবাদ, তাই না? আমাদের প্রত্যেকটা দিন আমরা মনে করি যে এই ২৪ ঘন্টা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু সাফিসিয়েন্ট না। এই এই সময়টার মধ্যে আমরা প্রত্যেক দিন যদি একটা নিজেদের রুটিন করে নিই, কত কাজ আমরা করতে পারি। শুধু নিজের কথা ভাবলে হবে? প্রত্যেকের কথা ভাবতে হবে, প্রত্যেকে ভালো রাখার কথা ভাবতে হবে। নিজেদের কাজ দিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিনের যে জীবনটা সেটা সুন্দর করতে পারি। থাকুক প্রত্যেক দিনে আমাদের সুন্দর হওয়ার কথা, অন্তর থেকে অন্তরের কথা এবং অন্তর সংবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ভালো রাখুন প্রত্যেককে, আর প্রত্যেকটা দিন চুরি করে নিজের মন মতো করে, নিজের মন দিয়ে নিজের মনের মতো করে সাজিয়ে নিন, দেখি দেখবেন আপনার আমার প্রত্যেকের ভালো লাগবে।

0: আলোমহল শেষ হল। উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ভৌমিক।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে বেলা 2:20 হয়ে 35 সেকেন্ড। দূরে কাছের সমস্ত বন্ধু, আপনাদের সকলকে স্বাগত আজকের না বলা বাণীতে। বেশ কয়েকজন বন্ধুর চিঠি নিয়ে বসে পড়েছি। আমাদের শুভ সকাল বা কথা ও গানে, জলসাঘর ইত্যাদি লাইভ ফোন ইন রয়েছে। এরকম অনুষ্ঠানে আপনারা যখন ফোন লাইন পান না, তখনই তো লিখে পাঠান সেই না বলা কথাগুলো, না বলা বাণী। তো শুরু করি, সকলকে স্বাগত জানাই আরও একবার। 4/7/2026 শনিবার। শুভ সকালের বিষয় ছিল সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রবাদ, যার মূল অর্থই হচ্ছে যে কোনো কাজ ঐক্যবদ্ধভাবে করলে সফলতা পাওয়া যায়, আর সফলতা না পেলেও পরাজয়ের গ্লানি বা লজ্জা এককভাবে কাউকে নিতে হয় না। যৌথভাবে কাজের মধ্যে লুকিয়ে থাকে ঐক্যের শক্তি, ব্যর্থতার ভয় দূর করে এগিয়ে যাওয়ার মানসিকতা সৃষ্টি হয়। অন্যের সঙ্গে মতামত বিনিময় করে পারস্পরিক সম্পর্ক মজবুত হয়। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। আমি যে সংস্থায় চাকুরি করতাম, কোল ইন্ডিয়া, তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ। নিজের সামান্য অন্যমনস্কতা বা অন্যের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। খনির নিচের কাজের মূল মন্ত্রই হচ্ছে একক নয়, ঐক্যের সমন্বয়। আমি বা আমরা যৌথভাবে নিজের কাজকে সঠিকভাবে সঠিক সময়ে করতে পেরেছিলাম বলেই আমি সেই ভয়াবহ চাকরি জীবন কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ করতে পেরেছিলাম। বন্ধু, না বলা বাণী, যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা আরও আছে আমার জীবনে, যদি সুযোগ পাই তোমায় শোনাব। আমার কথা অন্য কোনো দিন। ভালো থেকো বন্ধু। লিখলেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একটা মজা, একটা আনন্দ, একটা গতি সকলে মিলে করবার। আজ সারাদিন ছিরছিরে বৃষ্টি, কখনো বা একটু গতি বাড়ছে, কোথাও কোথাও তো সারা রাত ধরে ঝিপঝিপে বৃষ্টি, কখনো ইলশে গুঁড়ি, কখনো তার চেয়ে আরেকটু গতি।

তার সঙ্গে বাতাস না, মাসটা আষাঢ়, কিন্তু বর্ষার এই আবহ আমাদেরকে বেশ মজিয়ে রেখেছে। তো চলুন একটা গান শোনাই, বর্ষার গান।

গানের পর ফিরে এলাম। এবারে পড়ব রেখা মুখার্জির লেখা চিঠি। আচ্ছা, বলা হয়নি, আমি পড়েছি আদিত্য মুখোপাধ্যায়ের লেখা চিঠি, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন আপনি। এবারে রতন ব্যানার্জির চিঠির পর রেখা মুখার্জির চিঠিতে আসব। বিষয় বন্ধু হওয়া নয়ক সহজ। গত বৃহস্পতিবার দেবী দিদির সঞ্চালনায় শুভ সকালের বিষয় ছিল বন্ধু হওয়া নয়ক সহজ। আমি সে বিষয়ে খুব ছোট করে লেখার চেষ্টা করছি। বন্ধু হতে গেলে চাণক্যের সূত্র অনুযায়ী সুখে দুঃখে সব সময় যে পাশে থাকে সেই বন্ধু, শ্লোকটি আর উল্লেখ করলাম না। আমি একটা বিচারে বিশ্বাস করি, যে তোমার মান রক্ষা করে সে তোমার মন রক্ষা করে, সেই প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু তোমাকে কখনো অপমান করবে না, আবার তোমার অর্থ সে অপচয় করিয়ে দেবে না। এই দুটি গুণ যে বন্ধুর মধ্যে আছে, বাকি গুণগুলোর তার স্বয়ংক্রিয়ভাবে এসে যায়। অর্থাৎ বন্ধু হতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো ভালোবাসা। লিখলেন রতন ব্যানার্জি রাতমা রামপুরহাট থেকে। আমি বলি, একটু সংযোজন করছি, বন্ধু হতে গেলে সবচেয়ে বেশি দরকার তা হলো ভালোবাসা। আমি যোগ করছি সহমর্মিতা, পারস্পরিক বিশ্বাস, এগুলোও কিন্তু থাকা দরকার। চলে আসবো পরের চিঠিতে। এবারে পড়ব আমি রেখা মুখার্জির লেখা চিঠি। রেখা মুখার্জি লিখছেন সাটুই মুর্শিদাবাদ থেকে। মঙ্গলবার 7 জুলাই, ঋত্বিক দাদা শুভ সকাল অনুষ্ঠানটি করলেন সুন্দর একটি বিষয় নিয়ে, ছোট অভ্যাস বড় বদল। ফোনের মাধ্যমে বলার সুযোগ পেলাম না, সেই জন্য পৌঁছে গেলাম তোমার দরবারে। ছোট ছোট অভ্যাসগুলো নিয়ে আসে আমাদের জীবনে বড় পরিবর্তন বা বদল, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জীবন হয় ইতিবাচক। ছোটবেলা থেকে অভিভাবক ও শিক্ষকদের কাছে পাওয়া ছোট ছোট অভ্যাসের শিক্ষা আমার জীবনকে সমৃদ্ধ করেছে। অভ্যাস পরিবর্তনের অনেক ছবি আজ দেখছি স্মৃতির আয়নায়। মনে পড়ছে ছোটবেলায় ঘুম থেকে দেরিতে উঠতাম, মা প্রতিদিন যখন ভোরবেলায় উঠতেন আমাকেও ডাকতেন, আমি উঠতাম না। অবশেষে মায়ের সঙ্গে আমিও ভোরে ওঠা শুরু করলাম। উঠে পড়তে বসতাম, পড়া শেষ করে স্কুল যাওয়ার আগে মায়ের কাজে সাহায্য করতাম। সেই ভোরবেলায় ওঠার অভ্যাস আজও কিন্তু আমার রয়েছে। মায়ের উলবোনা দেখে মাকে বলতাম, মা আমিও বুনব। মা প্রতিদিন ঝাঁটার খিল দিয়ে উল বুনতে দিতেন। অবশেষে একদিন শিখে ফেলেছিলাম কাঁটা দিয়ে সোয়েটার, টুপি, চাদর বুনতে। আজও কাজের ফাঁকে উল কাঁটা নিয়ে বসে পড়ি। ছোটবেলায় জানা অজানা গাছ নিয়ে এসে বাড়ির উঠোনে লাগাতাম। সে অভ্যাসের হাত ধরে আমাদের কোয়ার্টারের বাগানে ফুল এবং ফলের সুন্দর বাগান তৈরি করেছিলাম। বর্তমানে আমাদের বাড়ির উঠোনে ছোট এক ফুল এবং ফলের বাগান করেছি। শেষে বলি আমার নাতনির কথা। তাকে দেখতাম যখন খুব ছোট ছিল, টিভি, রেডিও বা মোবাইলে গান শুনলেই নাচার জন্য হাত পা নাড়াচ্ছে। তার এই অভ্যাস আমাকে মুগ্ধ করে। তাকে নাচের স্কুলে ভর্তি করে দেওয়ার পর দেখতে পাচ্ছি তার ভেতরে যে গুণটি সুপ্ত ছিল তাই বেরিয়ে আসছে। হয়তো আগামী দিনে তার এই অভ্যাস এক বড় বদল বা পরিবর্তন তার জীবনে নিয়ে আসবে। না বলা বাণী, তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে সফল হয়। লিখলেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। তাই তো, সব শুরুর একটা শুরু থাকে, সেই শুরুটা

হয়তো কখনো খেলার ছলে, কখনো হয়তো ছেলে মানুষই দিয়ে শুরু হয়। কিন্তু ক্রমে ক্রমে সেই এক বড় পরিবর্তন এনে জীবনটাকে অন্য খাতে, অন্য পথে বইয়ে দেয়।

এবারে পড়ব সোমনাথ দাসের লেখা চিঠি। সম্বলপুর ওড়িশা থেকে লিখছেন, লিখছেন না বলা বাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। বিষয় জলসাঘরের না বলা কথা। আষাঢ়ের মেঘমেধুর বেলায়, আবার পড়ছে, আষাঢ়ের মেঘমেদুর বেলায়, প্রিয় না বলা বাণী এবং শ্রোতাদের সুস্বাগতম। 8ই জুলাই 2026 তারিখে জলসাঘর ফোন ইন অনুষ্ঠানের বিষয় ছিল বর্ষার রাতে রাগ প্রধান গান। সঞ্চালক ছিলেন সুমন মুখোপাধ্যায়। একটু ভুল হয়ে গেল যে, সঞ্চালক ছিলেন সুমন চট্টোপাধ্যায়। কেমন? সাধারণ জ্ঞানে জলসাঘর নামে চোখের সামনে ভেসে ওঠে রাজা ও জমিদারদের বাগান বাড়ির বিলাসবহুল প্রমোদ কক্ষ, উচ্চাঙ্গ সঙ্গীত ও বিখ্যাত নৃত্যশিল্পীদের নাচে গানে বিনোদনের স্থান। মুর্শিদাবাদ বেতার কেন্দ্রের জলসাঘর ফোন ইন অনুষ্ঠানটি সুমন চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় আবহ সঙ্গীত ও সুরমূর্ছনায় প্রকৃতপক্ষে জলসাঘর অপেক্ষা কোনো অংশে কম বলা যায় না। অনুষ্ঠানটি শুরু করলেন বর্ষায় বাদল দিনের গান, ওই ফিরে আসে বাদল মেঘের সরস বর্ষায়।

বর্ষার বিভিন্ন রাগ, মিয়ামালহার, মেঘমালহার, গৌরমালার ইত্যাদি রাগ প্রধান গানে অজয় চক্রবর্তীর সুরে বাঙালি ও অবাঙালি শিল্পীদের কণ্ঠে রাগ প্রধান গান পরিবেশন এক কথায় অনবদ্য। বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন, গোলাম আলী, ধনঞ্জয় ভট্টাচার্য প্রমুখ শিল্পীদের সুরেলা কণ্ঠে অসামান্য গান। গুণমুগ্ধ নীরব শ্রোতার ভূমিকা ছাড়া মন্তব্য করার ভাষা ছিল না। অকুণ্ঠ চিত্তে স্বীকার করছি, শ্রেষ্ঠ বিদ্যা সঙ্গীত সম্পর্কে অ আ ক খ জ্ঞান না থাকায় মন্তব্য করা বাতুলতার প্রকাশ। পরিশেষে বর্ষা সংস্কৃতি বিষয়ক সতীনাথ মুখোপাধ্যায়ের গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করলেন। নিয়ম নিগড়ে অনুষ্ঠান শেষ হলেও জলসাঘরে বর্ষায় রাগ প্রধান গানের সুর থেকে গেল মনের মন্দিরে। সুমনবাবুকে জানাই আন্তরিক অভিনন্দন, বর্ষার রাতে আরও জলসাঘর শোনার বাসনায়। এ চিঠি লিখলেন সোমনাথ দাস, সম্বলপুর, ওড়িশা থেকে। বলতে কোনো দ্বিধা নেই, বহুকাল পর, জানি না এর আগে কখনো লিখেছেন কি না, এমন একজন বন্ধুকে পেলাম যিনি শাস্ত্রীয় সঙ্গীতে বিভোর হয়ে থাকতে পারেন। সুমন তাকে বিভোর করে রেখেছে তার উপস্থাপনা দিয়ে, তার ভালো লাগা দিয়ে। সে খুঁজে খুঁজে এনেছে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে কিভাবে মালা গেঁথে আপনার হৃদয় পড়িয়ে দিয়েছে। ভালো লাগলো, সুমনকে বলবো যে শাস্ত্রীয় সঙ্গীতও শ্রোতাদের ভালো লাগে, কিচ্ছু না বলে কেবল বিভোর হয়ে শুনেছেন। অনেকখানি ভালো লাগা, শ্রদ্ধা আপনার জন্য। আপনার জন্যই এই গানটি রাখলাম।

Dani,

সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান শোনালাম। এবারে চলে আসি পরের চিঠিতে, আজ সকালের। শুভ সকাল। 9/7/2026 তারিখের শুভ সকালের বিষয় ছিল লুকোচুরি। উপস্থাপনায় ছিলেন জয়িতা দিদিভাই। লুকোচুরি কথাটি বললেই প্রথমেই মনে পড়ে রবি ঠাকুরের সেই কবিতা, আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। ছোটবেলায় কবিতাটি যখন পড়তাম, এখন মনে মনে, এখন না তখন হবে বোধহয়, তখন মনে মনে বলতাম, সত্যি তো কি করে রবি ঠাকুর আমাদের মনের কথাগুলো বুঝতে পারেন। আমরাও তো এমনই লুকোচুরি খেলেছি মায়ের সাথে, বন্ধুদের সাথে। শরতে পরন্ত বিকেলে যখন রাস্তার দুধারে পাটকাঠি রোদে শুকোতে দেওয়া হতো, তার ভেতরেই আমরা লুকোচুরি খেলতাম। এবং যখন খুঁজে না পেয়ে, যখন কেউ খুঁজে পেত না, তখন মনে মনে মিটিমিটি হাসতাম। তারপর যখন একটু একটু করে যৌবনে পা রাখলাম, মনের মানুষটির সাথে লুকোচুরি খেলতাম। তাকে কথা দিয়ে ঠিক জায়গায় না গিয়ে অন্য জায়গা থেকে তাকে লক্ষ্য করতাম, কি করে সে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে যখন বিরক্ত হয়ে চলে যেতে চাইতো, ঠিক তখনই তার সামনে হাজির হয়ে এক গোছা কদম কিংবা হাসনুহানা অথবা বকুল ফুল দিয়ে তার অনুরাগ ভাঙাতে হয়েছে। কিন্তু এখন যখন শৈশব কৈশোর যৌবন পার করে হঠাৎ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার দুই একটি পাকা চুল মৃদু হেসে বলে ওঠে, কি খুব লুকোচুরি খেললে, আর কতদিন নিজের সাথে লুকোচুরি খেলবে, এবার একটু নিজেকে চেনো, নিজের দিকে তাকাও, তখন আরেকটি মন বলে ওঠে, আমি তো পূজা করি মন্দিরে গিয়ে ঠাকুরকে ডেকে। তখনই আবার কেউ যেন ফকির লালনের বাণী কানে কানে ফিসফিসিয়ে বলে যায়, তোর লোক দেখানো খুঁটিনাটি এ নয়রে সাধনা ভাবের ঘরে চুরি করলে চলবে না। মনে মনে ভাবি, তাই তো, আমি বাহির পানে চোখ মেলেছি, একবারও আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে যিনি লুকিয়ে আছেন, তাকে সত্যিই কি আমি চিনতে পেরেছি, চেনার চেষ্টা করেছি, তার সাথে তো সব সময় লুকোচুরি খেলে চলেছি। আবারও সে রবি ঠাকুর যেন বলতে চাইছেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। লিখলেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবেড়িয়া নদিয়া থেকে। আজকের শেষের চিঠিতে চলে আসব একলা যাপন। একলার কথা বলতে গিয়ে কেন জানি মনে হয় এই বর্ষার, বিশেষত মেঘমেদুরো বর্ষায় বাড়িতে একলা, দুপুরের খাওয়া দাওয়া তো সেই কখন শেষ হয়ে গেছে, রেডিও সেটটা কানের কাছে রেখে খোলা জানালার দিকে চোখ রেখে আপনি দেখছেন দূরে মাঠে ধান রুইছে, হাঁটু পর্যন্ত জলকাদায় নেমে প্রকৃতিকে সবুজ করে তুলছে, জল ছপছপ করে কাজ সেরে মাঠের আল বেয়ে এগিয়ে আসছে, আর আপনাকে নিয়ে যাচ্ছে কোন সুদূরে আপনার এই একলা যাপন।

আজ ইংরেজি 8ই জুলাই, শুভ সকালের বিষয় একলা যাপন। একাকিত্বের দংশনে মন পুড়ে হয় খাক, প্রাণটা মোর টলমল শ্বাসে বয়ে যাক। আলোর মাঝেও ঝাপসা হয় দুটি চোখ, শব্দের মাঝেও নিশ্চুপ রয় ঠোঁট, মনের কথা স্মৃতির পাতা সবেতেই ভরে দুঃখ, আপনজনের আঘাতেই ভরে আছে বুক। সময়ের কাঁটা ঘুরে ঘুরে আসে নতুন ভোর, আমার সুখের স্বপ্নগুলো আজ বহুদূর। জীবন্তরি চলছে বে এপার থেকে ওপার, আপনার বলে নেই তো কেউ পৃথিবীতে আর। সুসময়ে বন্ধু স্বজন সবই ছিল ঢের, চোখের পলকেই চেনাজন হয়ে যায় পর। মিথ্যাতেই জিত, সত্যিতে জন্মে কি ডর? প্রশ্ন কিছু কানে এসে ক্ষণেক ক্ষণে করে ভর, মনের মাঝে হার জিতের ওঠে বড় ঝড়। থমকে যায় পথ চলা, পা কাঁপে থরথর, একাকিত্বের জ্বালায় জীবনটা দুঃখের সাগর। হারিয়ে ফাগুন মনেতে আগুন, একলা আমার ঘর, নিঃসঙ্গ জীবনে আপন শুধুই স্মৃতির ঘর, সেই ঘরেতেই রইব বাকি জীবনভর। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রামের নাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। পড়লাম বটে, ছন্দবদ্ধ আকারে লিখবার চেষ্টা করেছেন, খুব খটোমটো করেও ছন্দ আনার চেষ্টা করলাম। একটা অনুরোধ করব, অন্যভাবে নেবেন না। এই লেখাগুলো যদি আমাদের কাছে গদ্য আকারে পৌঁছতো বোধহয় আরও ভালো লাগত। তবে সমস্ত চিঠির মধ্যে কোথাও একটা উদাস, কোথাও একটা কষ্ট, কোথাও একটা একলা যাপনের ভার আমার মনটাকেও ভারাক্রান্ত করে দিল। ভালো থাকবেন।

মান্নাদের গাওয়া গান শুনলাম। হাতে চিঠি নেই আমার, সমস্ত চিঠি সমাপ্ত, আজকে পড়েছি আমি আদিত্য মুখোপাধ্যায়, রেখা মুখোপাধ্যায়, আপনাদের দুটি চিঠি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন, পড়েছি রতন ব্যানার্জির লেখা চিঠি, রাতমা রামপুরহাট বীরভূম থেকে লিখেছেন, সোমনাথ দাস সম্বলপুর ওড়িশা থেকে লিখেছেন আপনার লেখা চিঠি, রাজু দাস বৈরাগ্য করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে লিখেছেন, শেষে পড়লাম সোমনাথ চট্টোপাধ্যায় লেখা চিঠি ডিহা জয়পুর বাঁকুড়া থেকে। একটি গান শুনতে শুনতে শেষ করব আজকের না বলা বাণী।

0: Meaning parts of Rajasthan, Haryana, Punjab, and the North Arabian Sea. Talking exclusively to Akashvani News, senior scientist at IMD Dr. Naresh Kumar said, in the last few days, moderate to heavy rainfall is continuing in Delhi, NCR, Uttar Pradesh, and Uttarakhand. Incessant rains since last night in several areas of Delhi and adjoining areas has affected normal life. The Indian Pickleball Association has announced the Indian contingent in both men's and women's category to represent India in the pro category at the Pickleball World Cup 2026. The competition will be held at Da Nang in Vietnam from August the 30th to September the 6th. And with that, we end this news bulletin.
1: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা নমস্কার বন্ধুরা, দূরে কাছের যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের দিনান্তিকায়। গতদিনের দিনান্তিকায় শুনেছেন প্রবোধ কুমার সান্যালের কথা। তার কথা তো একদিনে সে সবার নয়, এত দীর্ঘ একটা জীবন, এত বড় একটা জীবনের কথা। তাই আজও খুলে বসলাম তাঁরই কথা, স্বাগত জানালাম সবাইকে আজকের দিনান্তিকায়।
3: তিনি নিজের সম্পর্কে বলেছেন, বাহ্যজ্ঞান লোপ পেত লিখতে বসে, মেঝেতে মাদুরে শুয়ে লিখতে লিখতে তেঁতুল বিছের কামড় খেয়েছেন, না ভ্রক্ষেপ করেননি। তার ছেলে তার সম্পর্কে বলছেন, বাবা যখন লিখতেন কারো সঙ্গে দেখা করতেন না, কথা বলতেন না, শুধু চায়ের অর্ডার করতেন মায়ের কাছে, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ, মগ্ন তিনি লেখায়। এভাবেই দেশ, আনন্দবাজার, উল্টো রথ, জলসা একে একে তার লেখা প্রকাশ পাচ্ছে। জীবনের নানা বিরুদ্ধতার মধ্য দিয়ে পথ চলতে চলতে প্রবোধ কুমার সান্যাল একটু একটু করে পৌঁছেছেন তার কাঙ্ক্ষিত পথে। বিজলি পত্রিকার সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। সেখানে সম্পাদক, প্রুফ রিডার, পত্রলেখক, কেরানির সব তিনি। এভাবেই কোনো বিরুদ্ধ পরিস্থিতি তাকে থামিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি। আরও একবার এক মজার কাণ্ড ঘটে। আসলে ওই দম বন্ধ করা অবস্থা, মানে এদিকে দারিদ্র, লিখে যেতে হবে, পথ আগলে ধরছে, তবু সেই শ্বাসরোধকারী পরিবেশ থেকে মুক্তি পেতে মাত্র 65 টাকা পকেটে সম্বল করে বেরিয়ে পড়লেন কাশীর পথে, সেখান থেকে কেদারপত্রে। বয়সে কতই বা, মাত্র 27? না, এই টাকাতেই অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন। লিখেছেন, 1932-এ যখন এপ্রিল মাসে আমি কেদার বদ্রী যাত্রা করি এবং 400 মাইলের কিছু বেশি আমাকে পায়ে হেঁটে পরিক্রমা শেষ করতে হয়। সেই পরিক্রমা ঋষিকেশ থেকে আরম্ভ করে আলমোড়া জেলা রানীক্ষেত নামক পার্বত্য শহরে তার শেষ। মোট 38 দিনে এই যাত্রা সম্পূর্ণ হয়। আর এই কাহিনী নিয়েই লেখা হয়েছিল তাঁর মহাপ্রস্থানের পথে, যা তাকে পাকাপাকিভাবে বাংলা সাহিত্য জগতে জায়গা করে দিয়েছিল। বাংলায় লেখা ভ্রমণ সাহিত্যের গতিমুখকেও বদলে দিয়েছিল। সাধারণ পাঠক থেকে শুরু করে প্রমথ চৌধুরী, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এমনকি রবীন্দ্রনাথও মুগ্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছেন, তোমার লেখা শাস্ত্রিক পথ দিয়ে নয়, ভৌগোলিক পথ দিয়ে নয়, মানুষের পথ দিয়ে। কত শতাব্দী ধরে দুঃসাধ্য সাধনরত মানুষের দুর্গম যাত্রার প্রয়াস নিরবচ্ছিন্ন বয়ে চলেছে, এই তীর্থযাত্রা তারই পথিক। এ

এভাবেই তিনি হয়ে উঠেছিলেন পেগানিস্ট। এভাবেই একে একে লিখেছেন দেবত্বাত্মা হিমালয়, উত্তর হিমালয় চরিত, গঙ্গা পথে গঙ্গোত্রী, দেশ দেশান্তরে ইতস্তত ভ্রমণ ও কাহিনী, পায়ের দাগ, হিমালয়ের শিখরে। তার মুখে হিমালয়ের কথা শুনতে শঙ্কু মহারাজ থেকে শুরু করে অনেকেই পৌঁছে যেতেন তার বালিগঞ্জ টেরেসের বাড়িতে। তার মৌলিক উপন্যাসের সংখ্যা 53টি, এছাড়াও অসংখ্য প্রবন্ধ। অনুদিত উপন্যাসের সংখ্যাও নেহাত কম নয়। বন্দী বিহঙ্গ, 4টি বারোয়ারি উপন্যাস, 8ম পঞ্চদশী ভালোমন্দ, বান্ধবী, হাসুবানু সবচেয়ে বড় উপন্যাস। তার ঢাকুরিয়ার বাড়িতে আসা যাওয়া ছিল বহু গুণী মানুষের। একদিকে চলচ্চিত্রের রথী মহারথীরা, আসতেন উত্তম কুমার, অরুন্ধতী দেবী, শিশির কুমার ভাদুরী ছিলেন তার খুব নিকট আত্মীয়।

প্রবাসী পুজো সংখ্যায় তার অবিকল গল্পটি পড়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে চিঠি লেখেন প্রবোদ কুমারকে। মহাপ্রস্থানের পথে উপন্যাসে রানী চরিত্রটির আসল পরিচয় তাকে জানাতে হয়। এই রানী হয়ে উঠেছিলেন প্রবোদ কুমারের সারা জীবনের সাহিত্য সৃষ্টির মিউজ। কখনো প্ল্যানচেটের আসর, কখনো আড্ডা, কখনো খাবার আসর, কখনো জন্মদিনের আসর। বিচিত্রতার চলা, বিচিত্রতার পথ চলা। ভাবলে অবাক হতে হয়, নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবোদ কুমার সান্যাল। ভারত সরকারের সাংস্কৃতিক পর্যটক থেকে আমেরিকা গিয়েছেন। জওহরলাল নেহরু তার দেবত্বাত্মা হিমালয় ভ্রমণ উপন্যাসের মুখবন্ধটি লিখে দিয়েছিলেন। হ্যাঁ, সাংসারিক কর্তব্যেও কখনো অবহেলা করেননি। পরিচয় পত্রিকায় প্রবোদ কুমারের লেখা নিয়ে তার মূল্যবান মতামতও দিয়েছিলেন। থেমে থাকেনি তার পথ চলা। তিনি একবার নরেন্দ্রদেবকে ধমকে দিয়ে বলেছিলেন, সাহিত্য করে কারো ভাত জোটে? খেতে না পেয়ে পথে পথে ঘুরবি, লেখকদের দুর্দশা দেখতে পাচ্ছিস না চারিদিকে? তোরা তো সামান্য, রবি ঠাকুরের বই কখনো বিক্রি হয় বাজারে? এই প্রশ্ন প্রবোদ কুমার সান্যালের। হ্যাঁ, তাই বলে জীবন তো থেমে থাকে না। এই সময়টায় অত্যন্ত উশৃঙ্খল জীবনযাপন করেছেন। বাঁধন নেই, আগল নেই, মানসিক প্রশান্তি নেই, তবে স্বাস্থ্যের বাঁধন কঠিন, সাংঘাতিক, তাই কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি। 78 বছর সময়টা খুব কম নয়। 78 বছরে একজন মানুষ কত রকমভাবে ইতিহাসের শরিক হতে পারেন, নতুন নতুন ইতিহাস তৈরি করতে পারেন, সেই মানুষই তো অনুপ্রেরণা আমাদের। যাকে কাঁটার আঁচড় বা পাথরের আঘাত থামিয়ে দিতে পারে না তার যাত্রাপথকে, বরং বলা ভালো এভাবেই হোঁচট খেতে খেতে এগিয়ে চলেন আগামী পথে। তার জন্মদিন 1905, বঙ্গভঙ্গের আদেশ জারি হয়েছে, উত্তাল সারা দেশ, ঠিক সেই সময়ে জন্ম এই মানুষটির। তার জন্মদিনের একটা ছোট্ট দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। সবিতেন্দ্রনাথ রায় তিনি লিখছেন প্রবোদ কুমার সান্যালের জন্মদিন পালনের বর্ণনা। তিনি লিখছেন, সকালে প্রণাম সেরে চা খেয়ে এলেও ভুরি ভোজ হতো রাত্রে, মাটিতে ফরাস বিছিয়ে বসতাম আমরা, উনি মাঝখানে বসে এক একজনের পাতে এক এক রকম আহার্য তুলে দিচ্ছেন, প্রত্যেকের জন্য এক একটা আস্ত মুরগির রোস্ট। 1974 সালে রাশিয়ায় রাইটার্স ইউনিয়নের পক্ষ থেকে পালন করা জন্মোৎসবে উনি একবার গিয়েছিলেন। কার কথা বলছি জানেন? সাহিত্যিক প্রবোদ কুমার সান্যাল। আসলে 78 বছরের জীবন একদিনের দিনান্তিকায় শেষ করবার নয়। কেমন জীবন ছিল তার বলেছি সে কথা। আজ বলবো পরিব্রাজকের জীবন থেমে থাকেনি। পকেটে পয়সা নেই তো কি হয়েছে, তাতে আটকায়নি কৈলাস মানস সরোবর যাত্রা। বলবো তো একটা গানের পর ফিরে এসে।

বেরিয়েছেন হিমালয়ের প্রত্যন্ত এলাকায়, ঘুরে দেখেছেন দেশ বিদেশের মানুষের জীবনযাপন। কারণ তার কাছে মানুষই ছিল মুখ্য, তাই নিজেই বলেছেন তিনি মানুষের কথা লিখতে এসেছেন, মানুষের প্রত্যেক দিনের দিনযাপন। নিজেই বলেছেন পথে ঘাটে গল্প খুঁজে বেরিয়েছি, স্টিমার ঘাটে, চটকলের ধারে, রেল স্টেশনে, বিদেশের ধর্মশালায়, মফস্বলের ওয়েটিং রুমে, তীর্থযাত্রার মেলায়। আমি লিখতুম মজুর, জেলে, রাজমিস্ত্রি, গাড়োয়ান, মুদি, ফোড়ে এইসব চরিত্র নিয়ে, কারণ তাদের জীবনযাত্রাটা চোখে দেখতুম। তাই তার লেখা ছোট গল্পে অভিজ্ঞতার যেমন বিস্তার, তেমনই রয়েছে প্রখর বাস্তববোধ। এভাবেই তিনি মানুষের কথা বলেছেন। 1974-এর বাংলা ভাগকে কেন্দ্র করে তৎকালীন সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিখে ফেলেছিলেন এক বিতর্কিত উপন্যাস। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে বাজেয়াপ্ত করেছিল সে লেখা। বনস্পতির বৈঠক 1905-1935 পর্যন্ত তার জীবনের বিতর্কিত স্মৃতিচারণ, যা বাংলা সাহিত্যের অমূল্য দলিল বলে আজও মনে করা হয়। তার 2 আর 2-এ 4, বাতাস দিল দোল, কাজললতা, কলরব, প্রিয় বান্ধবী, আলো আর আগুন, আঁকা বাঁকার মতো উপন্যাস আজও পাঠকের কাছে সমান জনপ্রিয়। আপনি হয়তো বলবেন, এখন পাঠক আছে? আছেন তো, বয়স তাদের বলতেই পারেন যে যারা কম বয়সী পাঠক তারা সত্যিই কি আর পাঠ করে উপন্যাস গল্প? কিন্তু দেখেছি তাদের মধ্যে অনেকের বয়স 25 থেকে 30-35-এর কোঠায়, তারা কিন্তু আজও উপন্যাস পড়ে, গল্প পড়ে। তার মহাপ্রস্থানের পথে সহ বেশ কয়েকটি গল্প উপন্যাস থেকে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।

প্রবোদ কুমার তাঁর লেখা কাহিনী থেকে তৈরি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজেও কখনো কখনো হাত দিয়েছেন। প্রিয় বান্ধবীর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। বলেছি কাল, তাঁর বাড়িতে যাতায়াত ছিল চলচ্চিত্রের রথি মহারথীদের। 1933 সালে দেশ পত্রিকার দ্বিতীয় সংখ্যাতেই তার চিতার আলোয় গল্পটি সম্পাদককে দিয়েছিলেন। পরের বছর ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করেছিল তাঁর জয়ন্ত উপন্যাস। আবার অন্যদিকে প্রবাসী পুজো সংখ্যায় তার অবিকল গল্পটি পড়ে রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছিলেন। প্রবোদ কুমারের ব্যক্তিগত ডায়েরি থেকে উদ্ধৃত করে অজিত কুমার ভট্টাচার্য লিখেছেন, প্ল্যানচেট করার অভ্যেস ছিল তার। 1947 সালে এমনই এক প্ল্যানচেটের আসরে অচিন্ত কুমার সেনগুপ্ত, অজিত কুমার দত্ত, ভবানী মুখোপাধ্যায়ের সঙ্গে বসে রবীন্দ্রনাথের বিদেহী আত্মাকে ডেকে এনেছিলেন। প্রবোদ কুমার রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো আবৃত্তি করতে পারতেন। রবীন্দ্রনাথ নাকি প্রবোদ কুমারের মুখে সেদিন একটি কবিতা শুনতে চেয়েছিলেন। কঙ্কাল কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছিলেন প্রবোদ কুমার। খুব ঘোর সংসারী ছিলেন এমন কথা বলবো না, তবে সংসারের প্রতি দায় অস্বীকার করেননি। সাংসারিক না হয়েও তিনি ছিলেন সংসারের প্রতি দায়বদ্ধ। ভীষণ স্নেহপ্রবণ ছিলেন, একথা বলছেন তারই পুত্রবধূ যে ছেলেটি মাত্র 4 বছর বয়সে কলকাতার রাস্তা রাস্তায় বারাণসী যাওয়ার পথের সন্ধান করে বেড়াচ্ছিল। সেই সন্ধানরত শিশুটির চলমান জীবনের ইতি হয় 74 বছর বয়সে। এইভাবেই সেই দুর্ঘটনায় ডান হাতের আঙুলে আঘাত পাওয়ার পর নিজের হাতে আর লিখতেও পারতেন না, তবে বেঁচেছিলেন আরও কিছুদিন। তাকে নিয়ে বলতে গিয়ে, না দুটো দিনান্তিকা কেন, অনেকগুলো দিনান্তিকায় শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না তার লেখার ইতিহাসের। এভাবেই তিনি আজও আমাদের হৃদয়ে এক চিরস্থায়ী আসন পেতে রেখেছেন। সিনেমা দেখতে বসলে, উপন্যাসের পাতা খুলে বসলে আড়ালের মানুষটি আমাদের সামনে পরিষ্কার হাজির হন। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করলাম আজকের দিনান্তিকা। ভালো থাকুন আপনিও, যে যেখানে আছেন সকলে। তবে যেতে যেতে আর একটা কথা না বলে পারছি না, আমরা যারা বেড়াতে ভালোবাসি তারা তাদের মতন করে লিখি বেড়ানোর ইতিহাস, বেড়ানোর গল্প, বেড়াতে যাওয়া জায়গার মানুষের কথা। আমরা চেষ্টা করি নিজের আবেগটাকে প্রকাশ করতে, ভাব প্রকাশ করতে। জানি আমরা কেউ প্রবোদ কুমার সান্যাল নই, কিন্তু এভাবেই

এক একটি প্রবোধ কুমার হয়ে ওঠার চেষ্টা করি আমরা। চেষ্টাটা জারি থাকুক, লিখুন বেরিয়ে আসার গল্প, মানুষের কথা। ভালো থাকুন সবাই, দিনান্তিক আজ এ পর্যন্তই। সঙ্গে

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। কণিকা বন্দ্যোপাধ্যায় শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে গাওয়া গানের পর শুনলেন সমবেত কণ্ঠে গাওয়া গান। এবারের গান কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া।

হেমন্ত মুখোপাধ্যায় পর শুনলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের গাওয়া গান। এই গানের সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায় শ্যামল মিত্রের দ্বৈতকণ্ঠে গাওয়া গান, সমবেত কণ্ঠে

পরে কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সবশেষে চিন্ময় চট্টোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি।

নজরুলগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নূপুর চক্রবর্তী, অনুপ ঘোষালের পর এবারের গান ধীরেন বসুর কণ্ঠে।

নজরুলগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আজ শুনলেন নূপুর চক্রবর্তী, অনুপ ঘোষাল, ধীরেন বসু, শেষে অঞ্জলি মুখোপাধ্যায়ের গাওয়া গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে শুনছেন নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা আমরা যারা চাষবাস করি, আমরা তো চাষবাস করি মূলত ফাঁকা মাঠে। এই যে ফাঁকা মাঠে আমরা চাষবাস করি, এই চাষবাস করতে গিয়ে কিন্তু এখন আবহাওয়ার খামখেয়ালিপনায় আমাদেরকে পড়তে হয়। এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা, কখনো বৃষ্টি হয় না, কখনো বৃষ্টি বেশি হয়, এর জন্য কিন্তু আমাদের মানে ফসলের রোগ পোকার আক্রমণটা বেশি হয়। আবার পোকার যেমন আক্রমণ বেশি হয়, আবার রোগেরও আক্রমণ বেশি হয়। আমরা হয়তো একটু খেয়াল করব, কয়েক বছর আগে যে পোকার আক্রমণ ছিল, সেই পোকার আক্রমণে যে বীজ ব্যবহার করতাম, কিন্তু এখন কিন্তু সেই বীজ ব্যবহার করে এখন আমরা সেই পোকা বা সেই রোগের কিন্তু আমরা সমাধান করতে পারি না, দমন করতে পারি না। তার মানে আমাদের আস্তে আস্তে ফসলের যে রোগ পোকার যে দমন, সেটা কিন্তু আস্তে আস্তে খুব কঠিনতর হয়ে যাচ্ছে। যার জন্য এখন যারা একটু সচেতন কৃষক বন্ধু বলবো যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের পলিহাউসের মাধ্যমে কিন্তু আমরা চাষবাস করি। এটা একটা দেখা যায় যে গভর্নমেন্ট সহযোগিতায় বিভিন্ন ধরনের পলিহাউস থাকে। যারা একটু বড় ধরনের পলিহাউস করতে চান বা স্ট্রাকচার করে করতে চান, সেগুলো তো বিশাল বড় বড় স্ট্রাকচারে পলিহাউস থাকে, তো সেখানে খরচও কিন্তু অনেকটাই। কিন্তু যারা প্রান্তিক চাষি বা যাদের অল্প জমি আছে, তারাও কিন্তু এই পলিহাউসের ভেতরেই ছোট ছোট মানে খুব কম খরচে পলিহাউসের ভেতরে কিন্তু আমরা চাষবাস করতে পারি। এবং এই চাষবাস কেন করব, এই চাষবাস করে আমাদের কতটা লাভ হবে, পলিহাউস করতে আমাদের কেমন খরচ হবে, কীভাবে আমরা করব, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কম খরচে পলিহাউসে কীভাবে আমরা ফসলের চাষবাস করব, এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গিরিকে। সোমাদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার সবাইকে।
0: যে কথা বলছিলাম যে কম খরচে কিভাবে আমরা পলিহাউসের ভেতরে চাষবাস করব, আর কি কি ধরনের পলিহাউস আছে এটা যদি একটু বলে দেন, বা কি ধরনের পলিহাউস হয়।
1: অ্যাকচুয়ালি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলি, বিভিন্ন ধরনের পলিহাউস কিন্তু রয়েছে। আমরা বলি খুব উচ্চ মূল্যযুক্ত, মাঝারি মূল্যযুক্ত, আবার পলি টানেল বা টানেলের মতো করে একটা পলিহাউস পাওয়া যায়, সেটাও করা যায়। আবার একটা হচ্ছে সেডনেট হাউস দিয়েও করা যায়। আমরা কিন্তু সুবিধা কিন্তু বিভিন্ন ধরনের আছে, উচ্চ মূল্য বা এগুলোর জন্য আমাদের যে এখানকার আবহাওয়া বা কৃষকদের যে আর্থিক অবস্থা, জমির পরিমাণ, সেতে ওই সিস্টেমে বা উচ্চ মূল্যর পলিহাউসে না গিয়ে আমাদের কিন্তু ছোট ছোট কম মূল্যযুক্ত পলিহাউসে কিন্তু আমরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারি। সুবিধা অনেক কিছুই আমরা, এই যে এবছরের আবহাওয়া দেখছেন তো যা অবস্থা হয়েছে, আমি নিজে মাঠে ঘাটে প্রত্যেক দিন ঘুরছি। এবছরের এখনকার যে ফুলকপিগুলো অন্যান্য বছরে কৃষক বন্ধুরা আরামসে উৎপাদন করে দিতে পারতেন, এবছর এত বারবার বৃষ্টি হলো, ভাবা যায়নি অন্যান্য 5-7 বছরের আবহাওয়াকে মাথায় রেখে পুরো ফুলকপির চারাটাই তৈরি করতে পারলো না। ওনারা যে অভিজ্ঞ নন তা নয়, কিন্তু একদম মানে বুঝতেই পারেননি যে এভাবে আবহাওয়াটা হয়ে পুরো চারাটা নষ্ট হয়ে যাবে। এইগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের খুব লো কস্টের পলিহাউস আমরা করতে পারি। কীরকম হাই কস্টের জন্য কিন্তু কৃষক বন্ধুদের একার সহযোগিতায় হবে না। আমরা কৃষক বন্ধুদের বলি একা এনকারেজ হওয়ার মতো অত খরচও করার দরকার নেই, কিছু না। আমরা শুধু বলি যে আমাদের যেরকম বাড়ি সেরকম গাছের একটা বাড়ি তৈরি করা, স্থানীয়ভাবে বাঁশ দিয়েও তৈরি করা যায়। মাটি থেকে যে পুঁতে পিলারটা তুলবো সেটা বাঁশ হলে একটু অসুবিধা কি হয়, একটু উই ধরে যাওয়ার বা মাটিতে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জায়গাগুলোকে যদি আমি সিমেন্টের বা কংক্রিটের খুঁটি দিই আর মাথার ছাউনিটা বাঁশের ফ্রেম করব, 8-9 ফিট হাইটে আমাদের এই পিলারটার হাইট হবে, খুব বেশি উঁচু থাকবে না, আর পিলারগুলো কংক্রিটের হবে। আমাদের সরকারি হিসাব অনুযায়ী দেখা গেছে খুব লো কস্টের করতে হলে পার স্কোয়ার মিটারে 450 টাকা পর্যন্ত খরচ হয়। এবারে নিজের বাড়ির লেবার লাগালেন বা কংক্রিট নিজেরা ঢালাই করে নিলেন, ওখানে খরচের কম বেশি হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে

0: পালং শাক বাজারে কিন্তু আসছে,
1: সবসময় পাওয়া যায়,
0: সবসময় পাওয়া যায়। এখন যেটা আসছে তার দামটা কেমন? কৃষক বন্ধুরা যদি এই সময়ে ফলিয়ে নিতে পারেন তাহলে কি প্রফিটটা ওনারা পেতে পারবেন? আমার ফলন বিশাল না বাড়লেও আমার কিন্তু আমার ইনকামটা বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আপনাকে কিন্তু অফ সিজনের, সিজন বহির্ভূত, ঋতু বহির্ভূত ফসলে যেতে হলে আপনাকে কিন্তু এই মাচার বা লো কস্ট পলিহাউসে যেতে হবে। এখানে একটা সুবিধা কি আছে, এই যে মাথার উপরে ছাউনিটা যেটা দেবো সেটা হচ্ছে ইউভি প্রোটেক্টেড ফিল্ম পাওয়া যায়, মানে আল্ট্রাভায়োলেট রশ্মিটাকে আটকে দেবে, ক্ষতিকারক রশ্মিটাকে আটকে দেবে, নিচের বর্ষাকালে বর্ষার জলটাকে আটকাবে আর শীতকালে একটা গরম আবহাওয়া তৈরি করবে, সেটার জন্য আমরা ফসলে আসবো কী কী করা যায়। তো সেই জন্যই কিন্তু করা, এবার অন্য অন্য সময় প্রয়োজন নেই, বর্ষাকাল পেরিয়ে গেল প্রয়োজন নেই, তখন আমি ওটাকে সরিয়ে নিয়ে আবার প্রচণ্ড গরমের সময় আমরা আবার শেড নেটকেও কিন্তু মাথার উপরে ছেয়ে দিয়ে একটু কম তাপমাত্রার যে ফসলগুলো সেগুলোকেও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি।
1: তার মানে এই শেড নেট একবার করলে আমরা সময়ে অসময়ে আমরা ওটাকে চেঞ্জও করতে পারি, প্রয়োজন হলে আমরা তুলেও দিতে পারি, আবার যখন প্রয়োজন হবে তখন আবার আমরা লাগাতেও পারবো।
0: একটা উদাহরণস্বরূপে বলি, এই বর্ষার সময় অনেকে টমেটো লাগাবেন, এই সময়টা কি হয়, গাছের যে চারাগুলো তো অবশ্যই আমাদের আগে থেকেই তৈরি করে নিতে হবে এবং চারা তৈরিটাও কিন্তু এই লো কস্ট পলি হাউসের মধ্যে বিশাল একটা প্রফিটেবল বা মানে লাভজনক ব্যবসা। আমি যদি এই সময়ে টমেটো লাগাবো ভাবি, তো বীজটা তলা তো আমার আগে তৈরি আছে, এই সময় চারা গাছটাকে লাগালাম আমি একটা পলি হাউসের মধ্যে, তার মধ্যে আবার কিন্তু আমি ইন্টারক্রপও নিয়ে নিতে পারি, এই যে পালং শাক বা এক মাসের, ও ছোটবেলাটা ওর ওর তো 45 দিন লাগবে ফুল ফল আসতে, তো ততদিনে আমি কিন্তু 25 থেকে 30 দিনে যে বয়সের ফসলগুলো তো পালং শাক ধনে পাতা এইগুলো কিন্তু নিয়ে নিতে পারবো। আর এই গাছগুলোকে কি হয় একটা দড়ি বা স্টেকিং দিয়ে কিন্তু উপরে বেঁধে দিতে হয়, তো সেই জন্য সেই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়। এই যে দেখা যাবে যে যখন আমরা কিনা শুরুতেই টমেটো লাগালাম, দেখা যাবে যখন ফল ধরতে শুরু করে তখন কিন্তু আর ওই মাথার উপরে ছাউনিটা ওরা সহ্য করতে পারবে না, তখন যদি আমি ছাউনিটা সরিয়ে নিই তখন দেখা যাবে টমেটোর ফলন খুব ভালো হচ্ছে, রং খুব ভালো হচ্ছে, বাজারের চাহিদা খুব ভালো থাকে, দামও খুব ভালো পাবে। তাহলে এই সুবিধাটা কিন্তু আমি একদম পার্মানেন্ট একটা স্ট্রাকচারে পাবো না বা ওপেন মাঠেও পাবো না, এখন আমার জল থেকে বাঁচালো, এরপরে যখন শুরুর দিকে কুয়াশা টুয়াশা আসে তখন কিন্তু টমেটোর আর একটু কাজে লাগে, তখন সেই ওয়েদারটাকেও আমি কিন্তু দিতে পারলাম। এর সাথে সাথে কি হয়, আমার যেহেতু ফ্রেমটা আছে এখন একদম আজ বলে নয় আর কিছুদিন পরে আমাদের জলের অপচয় কিন্তু বন্ধ করতে হবে, এই মাঠ ভাসিয়ে জল দেওয়া এ করা এগুলো কিন্তু চলবে না। এর ভেতরে ভেতরে আমাদের আধুনিক প্রযুক্তিতে যেগুলো হচ্ছে ড্রিপ পদ্ধতিতে জলসেচ দেওয়া বা স্প্রিংকলার পদ্ধতিতে জলসেচ দেওয়ার ব্যবস্থাপনাগুলো কিন্তু আমরা ওই যে 450 টাকা আপনি
1: স্কোয়ার
0: খরচ বললাম ওই খরচের মধ্যে কিন্তু এগুলোকে আমরা কিন্তু ইনক্লুড করতে পারি, না হলে নিজেরা আরেক খরচ করে ওইগুলোকে লাগিয়ে নিলে আপনারা ড্রিপ পদ্ধতিতে বা জল জলের সাথে সার কীটনাশক সব মিশিয়েই কিন্তু প্রয়োগ করা হয়ে যায়, স্প্রিংকলার ফোয়ারার আকারে গাছের উপরেও পড়বে, তার সাথে সাথে মাটিতেও দেওয়া যাবে। এই যে ধরুন পাতা জাতীয় সবজিগুলো এগুলো যদি ফোয়ারার আকারে উপর থেকে দেওয়া হয় আপনার এমন মানে খুব কম সময়ে গ্রোথ হবে, বাজারে বিক্রি করে দিতে
1: মানে খুব ভালো একটা সিস্টেম, মানে এটা করলে আমার মনে হয় সারা বছর ধরে অপ্রচলিত যে সবজিগুলো সেগুলো চাষ করতে পারি এবং আমাদের ইনকামটা সব থেকে বড় যে বেড়ে যাবে, ইনকামটা বেড়ে যাবে, অসময়ের যে সবজিগুলো আমরা চাষ করলে যে বেশি পয়সা পাবো ইনকামটা সেটাও হবে, এবং এই যে খামখেয়ালিপনা ওয়েদারের যে খামখেয়ালিপনা বা আবহাওয়া বৃষ্টি এটাকেও আমরা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো।
0: লো কস্টটা কোথায় গেছে ভাবুন, আর যদি একদম স্ট্যান্ডার্ড করা পলি হাউস ভাবি, যদি জিআই পাইপ দেওয়া হতো ওখানে, যেখানে 1.5 লাখ মানে 1,000 স্কোয়ার মিটারে মানে 1.5-2 লাখ টাকার লেগে যেত জিআই পাইপ, সেখানে আমার মানে 450 টাকা স্কোয়ার মিটারে 12-14 হাজার টাকার এতেই আমার কিন্তু হয়ে যাচ্ছে, মানে বাঁশ দিয়ে বা এ করেই কিন্তু হয়ে যাচ্ছে, কংক্রিটের পিলার আমার বিশাল লাগছে না। আর এই বাঁশগুলোকে আমাদের আরেকটু যত্ন করতে হয়, যেমন বর্ষার যাতে নষ্ট না হয় একটু কোলতার দিয়ে বা মাঝে মাঝে যত্ন করলে, আমি একবার যদি একটা কম খরচের পলি হাউস তৈরি করি 5 থেকে 6 বছর ঠিকঠাক যত্ন করলে তার স্ট্রাকচার আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা দেখেছি মানে একটা সার্ভে সায়েন্টিফিক

0: পিক পেপার যা কিছু বলছে, একটা টমেটো গাছে যদি আমরা অফসিজনে করতে পারি, একটা টমেটো গাছ থেকে আমরা 120 টাকা পর্যন্ত নেট প্রফিটও পেতে পারি একটা টমেটো গাছ থেকে। এবারে যদি 1 বিঘা জমিতে আমরা মোটামুটি 1600 মতো গাছ লাগাতে পারি, তাহলে ভাবুন কোথায় যেতে পারে। কিন্তু আমাকে একদিনেই কৃষক বন্ধুরা যারা শুরু করবেন তারা হয়তো শিখে যাবেন না, শুরুতে আপনাকে একটু ধনে পাতা, পালক বা এই যে বর্ষে এই যে জলদি শীতের সময়ে লেটুস, পার্সলে, বিভিন্ন ধরনের নতুন নতুন পাতা জাতীয় যত সবজিগুলো আসছে এগুলোকে কিন্তু আমরা চাষ করে কিন্তু করতে পারি। আবার ধরুন ক্যাপসিকাম, তারপরে চেরি টমেটো, এগুলো যখন বাজারে দর, আর সবসময় সব কৃষকদেরই একটু চোখ কান খোলা রেখে কিন্তু মানে চাষাবাদটা করতে হবে। কিরকম না, বাজারে যখনই যাচ্ছি আমি একটু সার্ভে করে নেওয়া যে কোন সময়ে কোন ফসলটা চাহিদা বেশি থাকছে। এখন যদি আপনি বিন বাজারে সাপ্লাই দিতে পারেন, বলুন তো কিরকম দাম, নিজের সবাই তো কিনছি আমরা, তো বিনটা যদি কেউ করতে পারে এবং পলি হাউসের মধ্যে, আর তার থেকে বড় কথা যদি আরও একটু খরচ করি আমরা সাইড থেকে যদি নেট দিয়ে ঘিরে দিতে পারি, তাহলে দেখবেন যে আমরা ওর মধ্যে ভাইরাসকে আটকানোর মতো পরিবেশ তৈরি করে অনেক ভাই, যে ফসলগুলোতে ভাইরাস বেশি লাগে সেই ফসলগুলো কিন্তু চাষাবাদ করি। এই যে বিন, এই বিনটাইও কিন্তু বিশাল ভাইরাস লাগে, তো সেই সেই জায়গাগুলোকে আমাকে ভেবে নিয়ে এবং বাজারের চাহিদা অনুযায়ী আমাকে ফসলে কিন্তু শিফট করে যেতে
1: হবে। যেমন এইদিকে আমাদের লাভটাও হবে, এমনি চাষের খরচটাও কিন্তু অনেকটা কমে আসবে, লোক পোকার আক্রমণটা কম হবে, হয়তো সারের ব্যবহার,
0: সারের পরিমাণটা কম লেগে যাবে, আগাছার উপদ্রব কম হবে। কেননা যখনই এখানে দেখুন খুব কন্ট্রোল বা রেগুলেটেড ওয়েতে কিন্তু জল ব্যবহার করা হচ্ছে, মানে আমরা ড্রিপ বা স্প্রিংকলারে দিচ্ছি। আবার আরও যদি মানে উন্নত প্রথায় যাই, একটু মালচিং যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে আগাছার উপদ্রব থাকবে না, তো সেখানে কিন্তু রোগ প্রকার প্রাদুর্ভাবটাও কমবে, ফসলের সঙ্গে কম্পিটিশন কম হবে, আমার ফলনও বেশি পাবো, বাজারে চাহিদাও পাবো,
1: যদি কোনো কৃষক বন্ধু এই ধরনের পলি হাউস করতে চায়, মানে লো কস্ট পলি হাউস আমরা যেগুলো বলছি, তো করতে গেলে সরকারি কোনো সহযোগিতা কি রয়েছে?
0: একদমই রয়েছেই, শুধু যোগাযোগটা তৈরি করে উঠতে হবে। যোগাযোগটা বলতে আপনি এই বছর চাইলেন আর এবছর গেলেন পেয়ে যাবেন তা হয় না, প্রত্যেকটা দপ্তরই তাদের অ্যাকশন প্ল্যান তৈরি করে। আপনি যে উৎসাহী আছেন, করতে চান, আপনার যে যার ব্লকে দেখুন, হর্টিকালচার বা ব্লক লেভেল পর্যন্ত হয়নি কিন্তু ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিস আছে, ওনাদের সাথে যোগাযোগ করুন, ওনারা রাস্তা বলে দেবেন কোথায় যেতে হবে। যদি ওনাদের কাছে না পান, আপনার সাবডিভিশন লেভেল পর্যন্ত, মহকুমা লেভেল পর্যন্ত হর্টিকালচার দপ্তর কিন্তু এখন প্রত্যেকটা জেলাতেই খুলে গেছে, তো ওখানে একজন হর্টিকালচার অফিসার রয়েছেন যাদের আন্ডারে আরকেভিওয়াইয়ের বিভিন্ন রকমের প্রজেক্ট আসে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। শুধু যদি লোকে বলে না আমি অন্য কিছু করব না, আমি খোলা আকাশের নিচেই করব, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এগুলো তো স্কিম আকারে আছেই, মোটামুটি 50% সাবসিডি দিয়ে কিন্তু সব ধরনের স্কিমই আছে, আপনি মালচিং দিয়েও করতে পারবেন, আধুনিক যত পদ্ধতি আছে যেগুলো এখনও মানুষের কাছে বিভিন্ন মানে ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়ে যায়নি, তাদের জন্য সরকারের তরফ থেকে তাদের উৎসাহিত করার জন্য এবং প্রযুক্তিগুলোকে নিজেদের মাঠে ব্যবহার করে দেখার জন্য কিন্তু সরকারি দপ্তর থেকে বিভিন্ন স্কিম আকারে এখনও কিন্তু রয়েছে। দুদিন পরে ওনারা যখন এর ফল বুঝে যাবেন, ব্যবহার করে লাভবান হবেন, তখন কিন্তু আর স্কিমের দরকার হবে না। অনেক আপনার মাঠে ঘাটে গেলেই বুঝতে পারবেন, আবার অনেক কৃষক বন্ধুদের কাছে গেলে দেখতে পাবেন যে তারাই প্রথম শুরু করেছেন, তাদের ভালোটা দেখে তখন কৃষি দপ্তর বা উদ্যান পালন দপ্তর এগিয়ে এসেছে যে আপনার কোনো সহযোগিতা লাগলে আমরা দিতে পারি। তো এরকম কৃষকও আমাদের জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, আবার অনেককে আমাদের তরফ থেকেই শুরু করতে হয়, তো আপনারা আসুন, যোগাযোগ করুন, বিভিন্ন ধরনের স্কিম আছে। একটু যোগাযোগ করলে কী কী ধরনের স্কিম আছে বা কী কী আপনার কী কী ফসল আছে তার সঙ্গে লিঙ্ক করতে পারলে আপনারা কিন্তু অনেক কিছুই সহযোগিতা পেতে পারেন, না হলেও অ্যাটলিস্ট কৃষি দপ্তরে এসে প্রযুক্তিগত সহযোগিতা বা উপদেশ যেটাই প্রয়োজন লাগবে আপনারা কিন্তু পেতে পারবেন।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কম খরচে পলি হাউসের ভিতরে কিভাবে আমরা চাষাবাদ করব এই বিষয়ে আলোচনা করলাম। যদি কোনো কৃষক বন্ধু এই ধরনের সুযোগ সুবিধা আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা সাবডিভিশনে যোগাযোগ করতে পারেন, সাবডিভিশন যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, জেলার যে কৃষি দপ্তর রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন, আর বিশেষ করে যদি আপনার পাশে কৃষি বিজ্ঞান কেন্দ্র থাকে সেখানে

0: কিন্তু আপনারা গিয়ে মানে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে আপনারা কিন্তু এই চাষের দিকে এগোতে পারেন। কারণ একটাই লক্ষ্য যে আমাদেরকে কম খরচে কিভাবে আমাদেরকে বেশি লাভ করতে হবে। এই বলে আজকে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আর এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গিরিকে। সোমাদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনে নেব আমরা লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা।

0: এতক্ষণ শুনলেন পরীক্ষিত বালার কণ্ঠে লোকগীতি।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম, আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে। আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি। আপনার নাম?
3: কাশীনাথ ঘোষ।
2: কাশীনাথ ঘোষ, বয়স কত আপনার?
3: বয়স 31।
2: 31, কতদিন ধরে গোপালন করছে?
3: আগে বাবারা করতো, আপনার আমি 2 বছর থেকে করছি।
2: 2 বছর ধরে? বাবা আছে এখন?
3: বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর আমি শুরু করি।
2: শুরু করেছে, মানে বাবার দায়িত্বটা নিজেকে নিজের ঘরে চলে এসেছে। তো দাদুরাও কি করেছে?
3: দাদুরা করেছে মানে
2: এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি? চলে আসছে। তো এখন কতগুলো গরু আছে?
3: পাঁচখানা গরু আছে।
2: পাঁচখানা, মানে বাচ্চা
3: দুটো
2: বাচ্চা আর তিনটে বড়। তিনটেই কি দুধ দিচ্ছে নাকি?
3: দুটো দুধ দেয়
2: আর একটা বাচ্চা দেবে। তো কি কি জাতের গরু আছে?
3: দুটো দেশি আছে আপনার, একটা শঙ্কর জাতি আছে।
2: দুটো দেশি আছে আর একটা হচ্ছে শঙ্কর, মানে জার্সি নাকি?
3: জার্সি।
2: তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না।
3: না, ওটা

0: আমার বাবার আমলের আছে ওটাই,
1: বাবার আমল থেকে আছে?
0: হ্যাঁ আছে।
1: ওগুলো কত বিয়ানের যেগুলো আছে?
0: না ওটা বয়স যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে, এটা প্রথম একটা
1: ও আছে বাচ্চা থেকে আবার বপন থেকে শুরু হয়েছে, তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি?
0: হ্যাঁ দুধ দিচ্ছে।
1: এগুলো কত বিয়ানের হয়েছে?
0: এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে, ওটা আপনার 4 কেজি হয়।
1: 4 কেজি? আর জার্সিটাই দিচ্ছে নাকি?
0: জার্সি দিচ্ছে।
1: জার্সিতে দিচ্ছে। তো এই জার্সি গরু দেখছেন এখন, আর আপনার যে দেশি গরু, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি দুধের?
0: দুধের পার্থক্য আপনার জার্সিতে দুধটা বেশি দেয়,
1: জার্সিতে বেশি দেয় আর দেশিতে দুধটা কম,
0: দুধটা কম দেয়। এবং দুধের দাম কিন্তু একই, আপনার
1: দুধের দাম একই,
0: গোস যা দুধ নিচ্ছে তারা দুধের দাম একই দিচ্ছে,
1: একই দিচ্ছে। কিন্তু মানে জার্সির থেকে এর দুধের ঘনত্বটা কি বেশি?
0: ঘনত্বটা বেশি, ফ্যাটটা বেশি,
1: ফ্যাটটা বেশি। খেতেও একটা টেস্ট দেশির আছে জার্সির থেকে, আমার মনে হয় জার্সির গরুর থেকে। আমরা তো ছোটবেলায় খেয়েছি, একটা বেশ স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, কিন্তু এখন আর অতটা গন্ধ পাওয়া যায় না, সে মানে আসল মানে দুধের গন্ধটা পাওয়া যায় না, বা দুধ জাল করলে মানে স্বরটাও ভালো পড়ে না। কিন্তু দেশি গরুর আমার মনে হয় ছোটবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে স্বরটা পড়তে। এখন দুধটা কম দিচ্ছে, এখন সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে, সবই তো পেশা। এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না। আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনো মানে এটা বংশটা রেখেছেন। বাছুরগুলো কি করেন, মানে এঁড়ে বাছুরগুলো
0: বিক্রি করে দিই? আপনার
1: বিক্রি করে দেন? আচ্ছা। ওটা মোটামুটি করেন কত মাসের করে?
0: ওটা ঠিক নেই, আপনার 2 বছর আড়াই বছর পর বিক্রি করে তো 12,000-15,000 টাকা দাম লাগলো।
1: মোটামুটি 2 বছরে হয়ে যায় 12-14,000 টাকা।
0: বাছুর দেশি বাছুরের দামটা বেশি, জার্সিটা কম।
1: জার্সিটা কম। তো খাওয়ান কি গরুকে?
0: খাওয়াই আপনার গহম,
1: সবুজ ঘাস খাওয়ান। এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি?
0: হ্যাঁ চাষ করে।
1: কতটা জমিতে চাষ করেন?
0: চাষ বেশি করে না, ওই 10-15 মতো আপনার ই করে গরুর জন্য।
1: গরুর জন্য, এটা তো গরুর জন্য। মানে কবার পান ঘাস?
0: দুবার লাগে, একবার জব লাগাই, আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহামা কর্মী যেটা বলে
1: ওটা ওটা। ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না?
0: ওটা দু-3 বার কাটে।
1: দু-3 বার কেটে, মানে সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে?
0: দু আপনার বর্ষায় জল জমে এই মাসটা, বাকি 2 মাস বাকি, বাকি
1: বাদ বাকি মানে সবটাই খাওয়ানো চলে যায়। তো দেখেছেন যে এই 2 মাসে যে 2 মাস ধরুন আপনি সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না, বা যখন সবুজ ঘাস খাওয়ান তখন দুধ বা
0: দুধটা কমে যায়, অনেকটা কমে যায়। কিন্তু আপনার খোল, তারপর আটা, ভুট্টার আটা, এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে।
1: এগুলো তখন
0: বাড়িয়ে দিতে হবে,
1: বাড়িয়ে দিতে হয়। তো গরুর রোগ কেমন?
0: গরুর আমার আপাতত রোগ হয়নি আপনার, মাঝে মধ্যে ওই ডাক্তার আসে আমাদের গ্রামের মির্জাপুর থেকে, ওরাই চেক করে, ওষুধ দেয়, ইঞ্জেকশন করে,
1: মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে।
0: মাসে একবার আসে আমার চেক,
1: এসে চেক আপ করে যায় গরু। সে তো করতেই হবে, তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরু।
0: হ্যাঁ একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে 40-45,000,
1: 40-45,000 টাকা, অনেক দাম সত্যি মানে এখন। তো গরু যেখানে রাখেন সেই গোয়ালঘরটা কেমন?
0: গোয়ালঘর নিচেটা আপনার ঢালাই করা আছে ইট সলিং করে, আর ওপরটা অ্যাডবাস্টার দিয়ে ই করা আছে। এবার ভাবছি ওপরে দুখানা ফ্যান লাগিয়ে দেবো।
1: ফ্যান লাগিয়ে দেবো
0: গরম?
1: অবশ্যই। তো গরম টরম লাগলে বা মশার কামড় এতে তো দুধ তো কমে যাওয়ার সম্ভাবনা।
0: মশার জন্য আপনার ই দেওয়া থাকে মর্টিন, কিংবা ওই আপনার ওষুধ ব্লিচিং পাউডার চার পেছনে ই করে দেওয়া থাকে, পরিষ্কার করে দিতে হয় সকাল সন্ধ্যা।
1: গরুকে কি ওই যত্ন পরিচর্যার জন্য কি গাটা ধোয়াতে হয়?
0: সপ্তাহে 3-4 দিন গা ধোয়াতে হয়।
1: গাটা গরমে
0: প্রতিদিন ধোয়ালেই ভালো, কিন্তু আমরা প্রতিদিন পাই না, ওই 3-4 দিন ধোয়াই আমরা।
1: তো আপনার কি এই গোপালনের ওপরই কি মানে সংসার চলে না আর কি করেন?
0: ব্যবসা আছে আপনার, গোপালনটা বাড়ির, বাড়িতে তো এমনি 1-2 কেজি করে দুধ লাগবে, এটা কিনতে হচ্ছে না, প্লাস আপনার মাসে 12-13,000 টা দুধ বিক্রি করি, 6,000 টা হয়তো গরুর পেছনে খরচ হলো, 6,000 টা থাকলো, এবং আর গোবরটা জমির কাজে লেগে যায়। ধান চাষ হয়,
1: ধান চাষ হয়,
0: ওটা জমিতে ফেলে দিই আপনার,
1: গোবর সার মানে জৈব সারটা
0: জৈব সার হয়ে গেল,
1: হয়ে গেল, মানে রাসায়নিক সারের খরচটাও অনেকটা কমে যাবে। এটাই তো মানে এই সারটা ব্যবহার করতে পারলে তো আপনার জমির মাটিটাও অনেকটাই ভালো থাকে,
0: আর গোবরটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে।
1: রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের কাশীনাথ ঘোষের গোপালন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের

0: যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান।

শুনলেন ক্ষেত খামারের কথা, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কৃষি কাজের জন্য জলহার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে মুর্শিদাবাদের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায়। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, বজ্রপাত সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গার উপর দিয়ে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে অবশ্যই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। একটু পরেই খবর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে 6:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গানের নিবেদন, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8:40 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের বিষয় অতি উত্তম, আপনাদের সঙ্গে থাকব আমি দেবী সরকার মুখোপাধ্যায়। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, আপনারা শুনবেন 7:30, রাত 8:10 এবং 8:25। শুনলেন পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা, আকাশবাণী মুর্শিদাবাদ।

0: সুমিত্রা সেন এবং সনৎ সিংহের দ্বৈত কণ্ঠে গাওয়া গানের পর এখন দীনেন্দ্র চৌধুরী।
1: চরণে ঠাই দাও না পদে পদে

পাই গেল অতিয়া তোমায় পেল দয়া করে চমৎকার দামায় পেল না চরণে ঠাই দাও না নিজামুদ্দিন পাপি ছিল পাপরে পাপ উদ্ধারিল নিজামুদ্দিন পাপি ছিল পাপরে পাপ উদ্ধারিল তবে কেন

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বিমল সরকারের গাওয়া গানের পর এবারের গান প্রীতি বাগের কণ্ঠে।

গোষ্ঠগোপাল দাসের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার লোকগীতির আসর। আজ শুনলেন সুমিত্রা সেন ও সনৎ সিংহের দ্বৈতকণ্ঠে গাওয়া গান, পরে দীনেন্দ্র চৌধুরী, বিমল সরকার, প্রীতি বাগ, সনৎ সিংহ, অরুন্ধতী হোমচৌধুরী, মঞ্জু দাস, সবশেষে গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান। লোকগীতির আসর এ পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। নিউজিল্যান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরের প্রাক্কালে আকাশবাণীর নিউজ সার্ভিসেস ডিভিশন নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী মুয়ানপুলি সাওয়াইয়ের সাথে একটি সাক্ষাৎকার সম্প্রচার করবে, সময় 7:25। ঘোষণাটি শেষ হলো, এখন কর্মখালি সংক্রান্ত ঘোষণা। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স, সংক্ষেপে NBEMS, 2026-এর এক বিজ্ঞপ্তিতে তারা 53টি শূন্য পদের জন্য যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন অনলাইনে। অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে।

0: তারিখ মানে 7ই জুলাই থেকে শুরু হয়েছে, চলবে 31শে জুলাই পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্ষেত্রের জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ, বিএ, বিকম, বিএসসি, বিটেক, বিই, পোস্ট গ্র্যাজুয়েট যারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন তারাও আবেদন করার যোগ্য। আবারও বলি, অনলাইনে আবেদন করতে হবে। আরও একটু ডিটেলসে বলি যে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন অ্যান্ড মেডিকেল সায়েন্স, তাদের বিভিন্ন যে শূন্য পদ রয়েছে, ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মোট 53টি শূন্য পদ অনলাইনে আবেদন করতে হবে। এই জন্য আপনারা একবার চোখ রাখুন এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে, www.natboard.edu.in। আবারও বলছি, এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখুন, www.natboard.edu.in। এই বিজ্ঞপ্তি দেখতে আপনারা এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাতেও চোখ রাখতে পারেন। 4ঠা জুলাই 2026 থেকে 10ই জুলাই 2026 প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় আরও বিস্তারে দেখতে পারেন। আবারও বলি, 53টি শূন্য পদের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে 7ই জুলাই থেকে, চলবে 31শে জুলাই পর্যন্ত, সবটাই হবে অনলাইনে। বিস্তারে দেখবার জন্য আবারও বলছি, চোখ রাখুন এদের নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে, www.natboard.edu.in। শুনলেন কর্মখালির ঘোষণা, শুনলেন আজকের জীবিকার জন্য, আকাশবাণী মুর্শিদাবাদ। আরও একবার মনে করিয়ে দেব, আজ 7:25 দিল্লি কেন্দ্র থেকে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। নিউজিল্যান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরের প্রাক্কালে আকাশবাণীর নিউজ সার্ভিসেস ডিভিশন, সংক্ষেপে NSD, নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী মুয়ানপুলি সবাইয়ের সাথে একটি সাক্ষাৎকার সম্প্রচার করবে 7:25 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। তৃণমূল কংগ্রেসের সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের ওই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস আমলের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে।

জানা গেছে। উল্লেখ্য, আজকের বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং একাধিক দপ্তরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়ে পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীদের

0: রাজীব সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাশ করতেই হবে বলে জানানো হয়েছে। ভারত নেট প্রকল্পের অধীনে ফ্ল্যাগশিপ কর্মসূচি সমৃদ্ধ গ্রাম ইন্টিগ্রেটেড ফিজিক্যাল সার্ভিস ডেলিভারি মডেল এবছরের তথ্য সামাজিক পুরস্কারের শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সম্মান লাভ করায় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিযোগাযোগ দপ্তরের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় বিকশিত ভারত এবং এক অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইন্ডিয়া গঠনের লক্ষ্যে এই সম্মান দেশের জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি। শ্রী সিন্ধিয়া বলেন, সমৃদ্ধ গ্রাম শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা প্রদানের প্রকল্পই নয়, ডিজিটাল যোগাযোগকে অর্থবহ পরিষেবায় পরিণত করে গ্রামীণ সম্প্রদায়ের কাছে প্রকৃত সুযোগ সৃষ্টি করার অন্যতম উদ্যোগ হল এই কর্মসূচি। রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নবান্ন যাওয়ার পথে বিধাননগরের স্বাস্থ্যভবনে গিয়ে হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য সম্প্রতি সেখানে যে কন্ট্রোলরুম চালু করা হয়েছে তা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। এরপরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দালাল চক্র রুখতে কলকাতার পর মহকুমা হাসপাতালগুলিতেও 30 জুলাইয়ের মধ্যে নজরদারি শুরু করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় রাজ্য পুলিশের সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ওই এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
1: গ্রামীণ সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিমূলক গানের নিবেদন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

রাঙিয়া ও থেকে প্রেমরাগে রাঙিয়া মাগো বাসনা মরিচিকা চলো না যাহিকা জানি তো সবই তবু সাধনে বুনে কে সত পর

খাটার কুসুমর বান্তরে তুমি গ্রন্থি সব খলো মনের বনে ঢালো খাটার কুসুমর বান্তরে তারি বিছায় মধুরিমা লক্ষ্মী পূর্ণিমা ধূসরে উদ্ভাসী সুন্দরে।

ভক্তিমূলক গানের নিবেদন শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মাধুরী চট্টোপাধ্যায় অমর পালের পর শুনলেন দিলীপ কুমার রায়ের গাওয়া গান। এবারের গান অনুপ ঘোষালের কণ্ঠে।

0: শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার ভক্তিমূলক গানের নিবেদন। আজ শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়, অমর পাল, দিলীপ কুমার রায়, অনুপ ঘোষাল, অজয় চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, শেষে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

নমস্কার বন্ধুরা, দূরে কাছে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকে রাত সন্ধ্যার আসরে। আপনারা বারে বারেই শুনছেন আমাদের এ মাসের বিষয়, ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরি অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়। যাদের কথা বললাম তাদের বাইরে রয়ে গেছেন অনেক অনেক লেখক, তাদের লেখা আমাদের অনেকের কাছেই, সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় পড়েছেন সেটি লিখতে বলেছিলাম, অনুরোধ করেছিলাম 150 শব্দে লিখুন আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। আমাদের এ মাসের বিষয় হচ্ছে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আজ সন্ধ্যার আসরে। ঠিকানা আপনাদের জানা, আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট অফিস বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, পিন নাম্বার 742101। আপনারা অনেকেই মেইলে লিখতে স্বচ্ছন্দ বোধ করেন, কারণ নানান প্রান্ত থেকে আপনারা লিখছেন। মেইল আইডি আরও একবার, akashbanimurshidabad@gmail.com। পেয়েছি আপনাদের থেকে অনেক চিঠি, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। তো বন্ধুরা, আজ সন্ধ্যার আসরে সকলকে স্বাগত আরও একবার। হাতে তুলে নিলাম আপনাদের পাঠানো চিঠি একে একে। তবে একটি বাক্য বা একটি বাক্যবন্ধ আপনাদের কাছ থেকে কিন্তু চেয়েছি, অনেকেই সেটি যেন এড়িয়ে গেছেন। ঠিক এই মুহূর্তে যে চিঠিটি আমি পাঠ করব, সত্যজিৎ দাস লিখছেন শালদাহা আম্বা জামতাড়া ঝাড়খণ্ড থেকে। লিখছেন, দুর্যোগে আতঙ্ক নয়, সচেতনতা এবং সহযোগিতায় জীবন বাঁচায়। সে ছোট্টবেলায় বৃষ্টি হলে ঘরের খড়ের চাল ভেদ করে লাল রঙের মতো টপ টপ করে জল পড়ত, মা থালা বাটি পেতে দিতেন যাতে আমাদের ঘরের ভেতর ভিজে না যায়। সারা রাত জেগে আমরা বৃষ্টির সাথে লড়তাম, ঐক্য ধৈর্য এবং সহমর্মিতার মাধ্যমে আমরা প্রতিটি বিপর্যয় মোকাবিলা করতে পারি। তা ঘরেই হোক বা বাইরে, বিপর্যয়ের মুখোমুখি সেই সেদিন থেকে প্রতিটি ব্যর্থতা নতুন শিক্ষা দেয়, প্রতিটি সংগ্রাম সফলতার ভিত্তি তৈরি করে। রাতের ঘন কালো অন্ধকার আমাদের ঘিরে ধরে, অনেক সময় পথ বুঝতে পারি না, আর এই বুঝতে না পারার মধ্যেই ঘটে যায় অনেক অঘটন যা জীবনকে কেড়ে নেয়। জীবনের বিপর্যয় তো আসবেই, ঝড় কখনো চিরস্থায়ী হয় না। আজ যে কষ্টে কাঁদাই, আগামীতে সেই কষ্টই আরও শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে। অন্ধকার যতই গভীর হোক, ভোরের আলো ঠিকই আসবে। আত্মবিশ্বাসের সাথে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলতেই হবে। আপনি লিখেছেন, আসুন গুজব নয়, সঠিক তথ্য অনুসরণ করে নিরাপদ থাকি, অন্যকেও নিরাপদে রাখি। আপনি সত্যজিৎ দাস, শালদাহা আম্বা জামতাড়া ঝাড়খণ্ড থেকে লিখলেন এই চিঠি।

0: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
3: এবারে পড়ব গণেশনগর কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লেখা সুব্রত কুমার জানার চিঠি। আপনি লিখছেন, প্রিয় আজ সন্ধ্যায়, একবার আমি একটি ক্লাসে অকৃতকার্য হয়েছিলাম। মন খুব ভারাক্রান্ত ছিল। সেই সময় একটি অনুষ্ঠানে একজন আমার পারফরমেন্স দেখে প্রশংসা করে জানতে চাইল আমি কোন ক্লাসে পড়ি। আমি লজ্জা পেয়ে মুখ নিচু করে রাখলাম। তিনি বুঝতে পেরে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এতে লজ্জার কিছু নেই। ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তাঁর সেই বাণী আজও আমি স্মরণে রেখেছি। শুধু পরীক্ষার ক্ষেত্রেই নয়, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা ব্যক্তিগত সংকট, যে কোনো বিপর্যয়ের সময় সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি। সাহস মানুষকে হতাশা কাটিয়ে নতুন করে দাঁড়ানোর প্রেরণা যোগায়, আর এই সাহস আসে বিভিন্ন মহাপুরুষদের বাণী থেকে। স্বামী বিবেকানন্দ যুবশক্তিকে জাগিয়ে রাখার জন্য অনেক বাণী রেখে গেছেন। অতএব বিপর্যয়ের সময় গুজব না ছড়িয়ে মহাপুরুষদের বাণী অনুসরণ করে একে অপরের পাশে দাঁড়ানো প্রয়োজন। সেই সঙ্গে মনে সাহস, সংযম এবং মানবিকতার সমন্বয় রাখা উচিত, যা একটি জাতিকে দুর্যোগের ক্ষতি কাটিয়ে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যেতে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করতে সাহায্য করে। লিখলেন গণেশনগর কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুব্রত কুমার জানা। এবারে পড়ব রেখা মুখার্জির লেখা চিঠি, সাটুই মুর্শিদাবাদ থেকে।

সখী আজ সন্ধ্যায়। জীবনে এগিয়ে চলার পথে জরুরি জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে সাহস। কঠিন সময়, ব্যর্থতা, সমাজ বা পরিবারের অবজ্ঞা এবং নিজের ভেতরের সব ভয়, সব কিছুর মুখোমুখি হওয়ার শক্তি আসে এই সাহস থেকে। আমি যে কোনো বিপর্যয়ের মোকাবিলা তখনই করতে পারবো যখন নিজেকে বিশ্বাস করে ভয়কে জয় করতে পারবো। জীবন কখনো একই ধারায় বয়ে যায় না, থাকে দুঃখ, কষ্ট, মানসিক হতাশা, বিপর্যয় ইত্যাদি। আমার জীবনও দেখেছে সেই সব দিন মনে হয়েছে এই অন্ধকার আর কাটবে না, কিন্তু সেই সব দিনে লেখক, কবি, মহান ব্যক্তিত্বের রচনা ও বাণী দেখিয়েছে অন্ধকার থেকে বেরিয়ে আসার আলোর পথ। কাজী নজরুল ইসলামের লেখা সত্যমন্ত্র কবিতার এই অংশটি আমাকে বিপর্যয়ের দিনে বারে বারে আলোর পথ দেখিয়েছে। তিনি লিখেছেন, সত্য যদি হয় ধ্রুবতর, কর্মে যদি নারয় ছল, ধর্মদুগ্ধে নারয় জল, সত্যের জয় হবেই হবে, আজ নয় কাল মিলবে ফল, আজ নয় কাল মিলবে ফল। লিখলেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, অথচ বিপর্যয়ের সময় অনেকেই আমরা ভুলে যাই এই সত্য দ্রষ্টাদের বাণী। তখন ভাবি এই অন্ধকারের বোধহয় অন্ত নেই, অবসান নেই, কিন্তু সত্যি সত্যি দেখা যায় রাত ভোর হয়ে হালকা আলো ফুটে ওঠে, সূর্য ওঠে পূর্ব দিগন্তে, তার আলোই আলোকিত হয়, তখন কিন্তু ভুলে যায় অন্ধকার গভীর রাত্রির সেই ক্ষণগুলো। আবারও আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, 150 শব্দের মধ্যে চিঠি লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আজ সন্ধ্যার এ মাসের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। পাঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101-এ, অথবা মেইল করুন আমাদের akashbanimurshidabad@gmail.com-এ। আজ পড়লাম তিনজন বন্ধুর পাঠানো চিঠি, সত্যজিৎ দাস, সুব্রত কুমার জানা এবং রেখা মুখার্জির লেখা চিঠি। ভালো থাকবেন সকলে, নমস্কার। আজকের আজ সন্ধ্যায় এ পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম, রয়েছি, থাকব রাত 11টা পর্যন্ত আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আপনারাও রয়েছেন উপরান্তে, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিক বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব

নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ১২ বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সেদেশে বসবাসরত ১০ লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত

0: मकसद है जो कहता है ग्रो मोर एचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है, हम अधीर है, बेसब्र है, हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
1: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
0: ভারতের ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপাবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি হ্যায়। আপনি অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা, ধমাকে আতঙ্কিয়ো কে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিস্ত্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত।

0: হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিং নগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিস মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখিসহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা
2: বাংলা সংবাদ। ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আপনাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু সকাল 5:50। সকাল 6:00 অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন। 6:20 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:00 শুভ সকাল। সকাল 9:00 এবং 9:05 হিন্দি এবং ইংরেজি খবর। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। বেলা 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শুনবেন। 2:20 রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর। ৩:১০ রয়েছে দিনান্তিকা। 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা।

সন্ধে ছটায় হিন্দি খবর, 6:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, ভক্তিমূলক গান 6:40, অতুল প্রসাদের গান 6:55, আজ সন্ধ্যার আসর 7:10, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:35 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান মজলিস। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, আপনারা শুনবেন 7:30, 8:10, 8:25। আগামীকাল শুক্রবার শুভ সকাল নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন আশিস ভৌমিক। আগামীকালের বিষয় সম্পর্ক। এছাড়াও রয়েছে মজলিস, শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেকের কাছে জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে, মন্দ লাগলে, কোনো পরামর্শ থাকলে, কোনো অনুযোগ থাকলে আপনারা কিন্তু লিখতে পারেন। প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার প্রচারিত হয় রাত্রি 8:10 অনুষ্ঠান সুজনেশু। সুজনেশুর আসরে চিঠি লিখুন, আমরা সেই চিঠি পাঠ করব। যদি কোনো ভালো লাগা থাকে আমাদেরও ভালো লাগবে, আর যদি মন্দ লাগা থাকে সেটাও নির্দ্বিধায় লিখবেন। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের চিঠির। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা তো জানেনই, মেল করেন আপনারা akashbanimurshidabad@gmail.com। অপেক্ষায় রইলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবহার রুখতে প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালানো হবে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রেক্ষিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের ওই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়।

0: বলে নবানে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আজকের বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং একাধিক দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এদিকে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের দুজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকালই অবৈধ অর্থ স্থানান্তরের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সমীকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেসের থেকেও যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। এই তিন নেতা যে দলেরই হোক না কেন, সংসদে তারা প্রশংসনীয় কাজ করেছেন বলেও উল্লেখ করেন সমীকবাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিজেপির প্রতি আস্থা রেখেই এই তিনজন আজ দলে যোগদান করেছেন।
1: একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার তিনজন বিদগ্ধ সাংসদ যাদের যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তিনজন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন।
0: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী ও দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেছেন, এই তিনজনের বিজেপিতে চলে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছুই যায় আসে না, এই দল বদলকে তুচ্ছ খবর বলেও মন্তব্য করেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপি সাংসদ শতাব্দী রায় ও ইউসুফ পাঠানও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলে জল্পনা। রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে প্রসেনজিতের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার বিষয় পর্যালোচনা করা হয় এই বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো বিষয়ও ছিল আলোচ্য সূচিতে। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে দেওয়ার মতো যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই আজকের এই বৈঠক। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নবান্নে যাওয়ার পথে বিধাননগরের স্বাস্থ্যভবনে গিয়ে হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য সম্প্রতি সেখানে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ও। এরপর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দালাল চক্র রুখতে কলকাতার পর মহকুমা হাসপাতালগুলিতেও 30শে জুলাইয়ের মধ্যে নজরদারি শুরু হবে।
2: আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার দু একটা হসপিটালে ওরা মনিটরিং করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে।
0: এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চিরুনি তল্লাশি চালাবে। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন।
3: আমাদের চেঞ্জিং এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
0: তিনি আরো জানান, বেসরকারি হাসপাতালে 2,250টি শয্যা দরিদ্র

0: একবারে রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, 2019 সালের 24 জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে নিয়ম বহির্ভূতভাবে LDC LDA বা তার ঊর্ধ্বতন হিসেবে উন্নীত হয়েছেন, তাদের পদোন্নতি বাতিল না করা হলেও নির্ধারিত পরীক্ষা পাশ না করা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাস করতেই হবে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর স্থগিত ইনক্রিমেন্ট নথিগতভাবে ফিরিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় সফল ঘোষণার পর থেকে আর্থিক সুবিধে কার্যকর হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED। এতে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও। তার দুই সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে। এদিকে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। দুর্গাপুরের রণ্ডালে ECL এর প্রাক্তন কর্মী দিলীপ মল্লিক, হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায় এবং নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ারবাজার সংক্রান্ত একটি ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি চলে। হুগলির হিন্দমোটরের 7 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত ভাস্কর পণ্ডিতের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি ও ফাইলপত্র উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির DJ বিতর্ক মামলায় BJP বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে CID। গোসাবার বিধায়ক আজ ভবানী ভবনে যান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের CID-কে। এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে, মঙ্গলবার রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য আধিকারিকরা ঘটনাস্থলে গেলে সে এক পুলিশকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় প্রভাসের। এই ঘটনায় ধৃত চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে সূর্যপুরে ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও 10 জনকে গ্রেপ্তার করেছে। এদের আজ আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলার তদন্ত শুরু করেছে CID। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর CID-র আধিকারিকরা আজ বরুণের বাড়িতে যান, কথা বলেন তার দিদি প্রমিলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা ও পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর আসার সম্ভাবনা থাকায় আগামী 5 দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: जहाजों तक फैले विनिर्माण भारत में एक नया विनिर्माण तंत्र विकसित हो रहा है।
2: आज जीप से लेकर शिप तक मैन्युफैक्चरिंग का भारत में एक नया इकोसिस्टम डेवलप किया जा रहा है। भारत के बड़े सपनों, बड़ी एस्पिरेशंस की नींव है। पीपल फर्स्ट यानी नागरिक देवो भव का मंत्र, ये आज के भारत की गवर्नेंस का मूल मंत्र बन गया है।
1: प्रधानमंत्री ने भारत की 2030 राष्ट्रमंडल खेलों की मेजबानी और 2036 ओलंपिक के लिए दावेदारी का उल्लेख करते हुए खेल जगत में घनिष्ठ सहयोग का आह्वान किया। इस अवसर पर ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी अल्बनीज ने कहा कि इस आयोजन की ऊर्जा स्पष्ट रूप से महसूस की जा सकती है। श्री अल्बनीज ने प्रवासी भारतीयों को ऑस्ट्रेलिया की समृद्धि को गति देने वाली एक बहुसांस्कृतिक शक्ति बताया और अटूट साझेदारी को आधार देने वाला जीवंत सेतु बताया। विदेश सचिव विक्रम मिश्री ने कहा है कि भारत और ऑस्ट्रेलिया के बीच संबंध गतिशील हैं और तेजी से आगे बढ़ रहे हैं। आज मेलबर्न में श्री मिश्री ने कहा कि व्यापार, रक्षा और ऊर्जा सहित अनेक क्षेत्रों में दोनों देशों की द्विपक्षीय साझेदारी लगातार सुदृढ़ हुई है। भारतीय गुणवत्ता परिषद ने आज नई दिल्ली में राष्ट्रीय लघु उद्योग निगम के साथ एक समझौते

0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখানে এখন মনোবিক্ষণ পলিক্লিনিকে সব বিষয়ের ডাক্তারবাবুরা প্রতিদিন এক ছাদের তলায় রয়েছেন। মনোবিক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের একটি বৃহৎ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার, যা এনএবিএল, এইমস নিউ দিল্লি এবং সিএমসি ভেলোর দ্বারা স্বীকৃত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিশেষত মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবিক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কোনো অসুখ নয়, বা বলা ভালো একটি চিকিৎসা পদ্ধতি, একটি

0: বিশেষ চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে এখনও আমাদের এতদ অঞ্চলের অনেক মানুষের মনে সেভাবে সচেতনতা নেই। যদিও পশ্চিমী দুনিয়াতে এবং ভারতবর্ষের মেট্রো শহরগুলিতে যেমন কলকাতাতেও এই চিকিৎসা পদ্ধতিটি এখন যথেষ্ট জনপ্রিয়, তার কারণ সঠিকভাবে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলে এর অনেকগুলো উপকারিতা রয়েছে যা আমরা যত আলোচনায় এগোব তত সহজেই জানতে পারব। হ্যাঁ, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কাউন্সেলিং, কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আমাদের অনেকেই হয়তো কথাটা শুনেছি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কিন্তু এক্স্যাক্টলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি এটা নিয়ে আমাদের অনেকের মনে স্বচ্ছ ধারণা নেই। অনেকে আমরা মনে করি কাউন্সেলিং হচ্ছে গল্প করা, কথা বলা। হ্যাঁ, কথা বলা অবশ্যই, কিন্তু সেই কথা বলার মধ্যে কিছু বিশেষ প্রক্রিয়া বা বিশেষ ধরনের কথা বলা বা বিশেষ স্ট্র্যাটেজি বা বিশেষ টেকনিক ব্যবহার করা হয়। আসুন আমরা একটি বিস্তারিত জানি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সম্বন্ধে।
1: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: আসল কথাটা হচ্ছে সাইকোথেরাপি বা সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা, যেখানে ওষুধপত্র না দিয়ে রোগীর সাথে কথা বলে আলোচনার মাধ্যমে তার স্বাস্থ্য সমস্যার, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সমস্যার একটা সমাধান খোঁজা হয়। কাউন্সেলিং কথাটা বহুল প্রচলিত হলেও সত্যি কথা বলতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি একেবারে সমর্থক কিন্তু নয়। কাউন্সেলিং একটা সাধারণ কথাবার্তা বলা, অনেকটাই সচেতনতা দেওয়া, আর সাইকোথেরাপি একটা বিশেষ চিকিৎসা। সুতরাং প্রথমেই বলা যেতে পারে যে কাউন্সেলিং হয়তো অনেকেই করতে পারেন, কিন্তু সাইকোথেরাপি বিশেষ এক ধরনের বিশেষজ্ঞ ছাড়া করতে পারেন না। সাইকোথেরাপি যারা করতে পারেন বা করেন তাদেরকে সাইকোথেরাপিস্ট বলা হয়। বাংলায় সাইকোথেরাপিস্ট কথাটির মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ। তার মানে এনারা যে বিষয়ের উপর ভিত্তি করে চিকিৎসা করেন সেই বিষয়টিকে আমরা বলি মনস্তত্ত্ব। তো আসুন জেনে নিই মনস্তত্ত্ব ব্যাপারটা ঠিক কী। মনস্তত্ত্ব কথাটির অর্থ সাইকোলজি হলেও মূলত সাইকোথেরাপি যারা করেন তাদেরকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মানে এরা সাইকোলজি বা মনস্তত্ত্বের যে ধারার উপর এরা বিশেষজ্ঞ হয়ে ওঠেন সেটাকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজি, যা মূলত মানুষের মানসিক রোগ বা মানসিক সমস্যা সৃষ্টিতে বা সেই মানসিক সমস্যার চিকিৎসাতে একটা বড় ভূমিকা গ্রহণ করে। ক্লিনিক্যাল সাইকোলজি মনে করে যে কোনো মানুষের মানসিক সমস্যা বা তার যে মানসিক অসুখ সেটা সৃষ্টির পেছনে তার দীর্ঘকালীন চিন্তা ভাবনার অভ্যাস, তার ছোটবেলা থেকে গড়ে ওঠা কিছু বিশ্বাস বা তার চিন্তাভাবনার কিছু ধরন ধারণের কিছু বলতে পারেন কিছুটা বিকলাঙ্গতা, সেটাই তাকে কিন্তু এই মানসিক অসুখ মানসিক সমস্যা তার দিকে ঠেলে দেয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন একটি ছেলে বা একটি মেয়ে, সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে সারা বছর হয়তো পড়াশোনাও খুব ভালো করে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তার ভীষণ টেনশন হয়। পরীক্ষা হলে গিয়ে তার এতটাই টেনশন হয় যে সে কিছুই লিখতে পারে না। তার প্রশ্ন দেখে হঠাৎ কী যে হয়ে যায়, মাথার মধ্যে সব ধোঁয়া ধোঁয়া, এবং তারপর কোনো প্রশ্নই যেন সে কিছু করে উঠতে পারছে না, এবং তারপর সমস্ত কিছু জড়িয়ে পেঁচিয়ে এক গুবলেট হয়ে পরীক্ষায় যাতা নম্বর পেয়ে একদম যাচ্ছে তাই একটা অবস্থা। এবং তারপরে তার পরীক্ষা নিয়ে এমন ভীতি শুরু হয় বা হলো যে সে আর কোনো দিন সেভাবে পরীক্ষা মুখই আর হতে চাইল না। অথচ এই ছাত্র বা ছাত্রীটি হয়তো টিউশনে ভীষণ ভালো রেজাল্ট করছে, প্রত্যেক মাস্টারমশাই দিদিমণির কাছে ভীষণ প্রিয় ছাত্র বা ছাত্রী। তো এক্ষেত্রে হচ্ছেটা কি, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে আমরা বলি এক্সাম ফোবিয়া, এক্সাম ফোবিয়া বা পরীক্ষা ভীতি। এখন পরীক্ষা ভীতি তো রোগের নাম, কিন্তু রোগটা হচ্ছে কেন, এই মানুষটির পরীক্ষা ভীতির কারণ কি সেটা নিয়ে তার সাথে কথা বলে তার কথার ভেতরে ঢুকে তার পরীক্ষা ভীতির মূল কারণটি বের করা

0: কিন্তু সাইকোথেরাপির একটা বড় কাজ। যেমন ধরুন, একজন সাইকোথেরাপিস্ট এই ছেলেটির সাথে কথা বলে হয়তো জানতে পারলেন যে এই ছেলেটির আসলে মনে হয় যে পরীক্ষাতে তাকে সবথেকে ভালো পেতেই হবে। কেন সবথেকে ভালো পেতে হবে, সবথেকে ভালো করতে হবে বা ভীষণ ভালো করতে হবে? কারণ তার মনে হয় যে সেটা যদি সে না পারে তাহলে তার জীবন বৃথা। কেন তার জীবন বৃথা? না, ছোটবেলা থেকে তাকে হয়তো বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, শেখানো হয়েছে যে জীবনের সমস্ত পরীক্ষা বা জীবনের সব কিছুই হচ্ছে আসলে একটা প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় বেস্ট না হতে পারলে পরে তার কোনো দাম নেই। এখন এই যে তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে জীবনের সব কিছুই একটা প্রতিযোগিতা এবং তাতে বেস্ট না হতে পারলে তার কোনো দাম নেই, তার পেছনে গেলে হয়তো দেখা যাবে যে তার মা বা বাবা বা যার কাছ থেকে এই জিনিসটি সে শিখেছে তিনিও এই রকম একটা ভীষণ সব ব্যাপারে পারফেকশনিস্ট বা বেস্ট হওয়ার একটা মানসিকতা পোষণ করতেন। তার মানে ছোটবেলা থেকে তার বাবা বা মায়ের কাছ থেকে সে এটাই শিখেছে যে সব ব্যাপারে তাকে সেরা হতে হবে। কিন্তু সব ব্যাপারে সেরা আর সব ব্যাপারে নিকৃষ্টর মাঝখানে যে একটা বিরাট রেঞ্জ রয়েছে, এইটা কিন্তু কোনোদিনও তার ধারণাতে নেই। মানে পরীক্ষাতে যদি 10টা প্রশ্ন আসে, 10টার 10টাই একদম নিখুঁত উত্তর না লিখতে পারলেও যদি 10টায় 8টা লেখা যায় তাহলেও যে একটা খুব ভালো মার্কস পাওয়া যায়, এটা তার ধারণাতে কিন্তু নেই। এর ফলে যেটা হয়, সে পরীক্ষা হলে গিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনে একদম নিখুঁত করে করবার এবং বেস্ট করবার সে ধারণা নিয়ে হয়তো বসে, কিন্তু সেটা যখনই হয় না, হয়তো প্রথম প্রশ্নটা দেখে বা সবকিছু দেখে বা দেখার আগেই তার এই প্রত্যাশা তাকে এত বেশি উত্তেজিত করে দেয় যে সে প্রশ্নটাই হয়তো ভালো করে পড়ে উঠতে পারে না, এবং প্রশ্নটা ভালো করে পড়ে ওঠার সময়ে বা পড়ে ওঠার আগে তার সেই যে প্রচণ্ড অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা টেনশন তাকে এতটা উত্তেজিত করে তোলে যে সেই উত্তেজিত করার ফলে তার সমস্ত চিন্তা ভাবনাগুলো আটকে যায়। কারণ পরীক্ষায় প্রমাণিত যে আমরা যত বেশি উত্তেজিত হয়ে উঠব, আমরা যত বেশি খুব বেশি দুশ্চিন্তা করব, তত কিন্তু আমাদের স্বাভাবিক চিন্তাগুলো বাধাপ্রাপ্ত হবে, আমাদের কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়া, ফোকাস পাওয়া সেগুলো কমে যাবে, এবং তার ফলে এক্স্যাক্টলি কী কী বলতে চাইছে সেই জিনিসটার প্রতি আমরা নজর দিতে পারবো না। এই কথাটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত সত্য। তাহলে এই ছেলেটিকে যদি পরীক্ষা হলে ঢোকার সময় তার এই প্রচণ্ড উত্তেজনাটাকে কম করবার কোনো পদ্ধতি শিখিয়ে দেওয়া হতো, তাহলে সেখানে বসেই নিজেকে সে কন্ট্রোল করে, কুল ডাউন করে, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সে পরীক্ষাটাকে দিতে পারত, এবং দিয়ে হয়তো একটা সময় যখন সে একটা কোয়েশ্চেন পারছে তখন দ্বিতীয় কোয়েশ্চেনটা পারবার উৎসাহ বাড়ছে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এই করে করে হয়তো দেখা যেত তার পরীক্ষাটা খুব ভালো হতো।
1: মনোবিক্ষণে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: তো এই যে গোটা পদ্ধতি, অর্থাৎ তার কেন পরীক্ষা হলে গিয়ে তার প্রবলেম হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করে তারপর সেই পরীক্ষা হলে গিয়ে তার প্রচণ্ড উত্তেজনা প্রশমনের জন্য তার মনের মধ্যে চিন্তাভাবনার গতি প্রকৃতিকে পরিবর্তন করবার যে কিছু টেকনিক তাকে শেখানো, এই গোটা প্রসেসটাই কিন্তু একটা সাইকোথেরাপি বা কাউন্সেলিং, যেটা করেন একজন সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মজার কথা হচ্ছে এই গোটা জিনিসটাই কিন্তু একদিনে সম্ভব না। রোগীকে বারেবারে আসতে হয়, বারেবারে সেই ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যে জিনিসগুলো বলছেন, যে সাজেশনগুলো দিচ্ছেন, সেই জিনিসগুলো তাকে বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। এই বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিসের ব্যাপারটাকে বলা হয় হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। আমাদের কাছে বহু রোগী এসে বলেন যে আমার খুব এই ব্যাপারে টেনশন হয়, ওই ব্যাপারে টেনশন হয়, এই ব্যাপারে ভাবি, ওই ব্যাপারে ভাবি, আমি চেষ্টা করি টেনশন না আনার, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে প্রচণ্ড টেনশন আসতে থাকে। এখন ঘটনাটা কি ঘটে যে তিনি চেষ্টা করছেন তো ঠিক, কিন্তু চেষ্টাটা যেভাবে করছেন সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না। সঠিক যে পদ্ধতিতে চেষ্টা করা দরকার সেটা একজন গাইডের আন্ডারেই তিনি করতে পারেন, এবং গাইড তাকে শিখিয়ে দিলে, সঠিকভাবে চেষ্টা করলে তবেই তিনি তার এই প্রচণ্ড দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি যাই হোক সেটাকে কন্ট্রোলে আনতে পারবেন। এখন এই গাইড যদি সঠিক না হন, তিনি যদি ভুল শেখান, তাহলে ভুল শেখা কিন্তু কিছু না শেখার চাইতেও বেশি ভয়ঙ্কর।

0: সেই জন্য সবসময় কে শেখাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের ট্রিটমেন্ট সেই জন্য যে কোনো লোকের কাছে যে কোনো কিছু একটা সাজেশন নিয়ে চেষ্টা না করে একজন এক্সপার্টের কাছে সবসময় এই ট্রিটমেন্ট নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে একজন এক্সপার্ট সবসময় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল করেছেন। এখন আমাদের জানা মতে এই জেলাতে এবং তার পার্শ্ববর্তী জেলাতে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট একমাত্র মনোবিক্ষণেই রয়েছেন, এবং একাধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি এখানে রয়েছেন, যারা বিভিন্ন এই ধরনের মানসিক সমস্যা, বিশেষ করে টেনশনের সমস্যাগুলোতে তারা খুব ভালো কাজ করছেন। প্রচুর রোগীকে তারা প্রতিদিন সুস্থ করে তুলছেন। সুতরাং আপনার চারপাশে, আপনার পরিবারে, বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এরকম টেনশনের রোগী হন, সব ব্যাপারে টেনশন করেন বা কোনো ব্যাপারে টেনশন করেন, সূচিবায়ুগ্রস্ত বা বিভিন্ন রকম ব্যাপারে দুশ্চিন্তায় আক্রান্ত, তাহলে অবশ্যই তাকে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপির জন্য মনোবিক্ষণে নিয়ে আসুন। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের পাশে রয়েছি বছরের 365 দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপির এই যে চিকিৎসার একটা খুব বড় সুবিধা হচ্ছে, এতে যেহেতু ওষুধ ব্যবহৃত হয় না, তাই ওষুধের সাইড এফেক্টের কোনো ভয় নেই। সুতরাং কাউন্সিলিং বা সাইকোথেরাপির সুবিধা নিতে মনোবিক্ষণে আপনারা সবসময় আসতে পারবেন বা আসবেন কোনো সংকোচ ছাড়া। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।
1: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা। নিবেদনী একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9600997275, 9434640048, ওয়েবসাইট।
3: শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখুন, গরমকালের যে একটা রৌদ্রের একটা কি বলবো তেজ, আবার মাঝে মধ্যে কখনো সখনো বৃষ্টি, তো এই সব মিলিয়ে আমরা বলছিলাম এতদিন যে ঠান্ডা লাগা, ঠান্ডা গরমে অসুবিধে হওয়া, জ্বর হওয়া ইত্যাদি। আর যদি আপনার কোনো অসুবিধে নাই হয়, সেইটার জন্য ভরসা এখন একটাই, নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন মুক্তধারা।
4: ইউনানির অবদান মুক্তধারা। নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা। একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
5: প্রচন্ড গরম পড়ছে এই সময়, অস্বাভাবিক গরমে হাসফাস চারিদিকে, কোথাও যেন একটা অস্বস্তির পরিবেশ চলছে। তো এই অবস্থায় আমরা দাঁড়িয়ে কি করতে হবে, কেমন ভাবে বাবা আমরা চলবো, আর যদি শরীর খারাপ হয় কি ধরনের হতে পারে, সেই নিয়ে একটু কথা শুনবো আমরা আপনাদের একান্ত আপনজন পরিচিত মানুষ হাকিম আবুল কালাম আজাদের মুখ থেকেই। রেখাবু, এই সময় তো যে অবস্থাটা চলছে, এর থেকে আমরা কিভাবে একটু নিজেকে সাবধান থাকতে পারি, তো আপনি যে বিষয়টা একটু ভাবে বলেন।
4: ইউনানির অবদান মুক্তধারা। নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা। একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
6: আপনি প্রশ্ন ভালো করেছেন, আমাদের সকলের প্রশ্নের উত্তরটা জানা দরকার আছে। আমাদের এই মৌসুমটা বর্ষার মৌসুম, অথচ বর্ষা নেই, কোনো টাইমে গরম, কোনো টাইমে ঠান্ডা, রাত্রেবেলা ঘুমানো হয় যাচ্ছে না, শরীর ঘেমে যাচ্ছে, তারপরে এই ক্ষেত্রে অনেক সময় ঠান্ডা জলও গায়ে দিচ্ছি বা থাকছি, তা আমাদের নানান রকম এই টাইম মতো না করে অটাইমে সব কিছু হওয়ার ফলে আমাদের নানান রকম শরীরে দুর্বলতাটা দেখা দেয়। বিশেষ করে আপনার শরীরটা দুর্বল লাগবে, উঠতে বসতেও একটু মাথা ঘুরবে, বা আপনার কাজকাম গা বসবে না, ম্যাচ ম্যাচ করবে, কোনো কাজ ভালো লাগবে না, খাওয়ারের বিস্বাদ ঠিক মতো

পাচ্ছেন না, হজমটা গোলমাল হয়ে যাচ্ছে, পায়খানাটা ঠিক হচ্ছে না, প্রস্রাবটা ঠিক হচ্ছে না, এই যে আমাদের অর্গানগুলো আছে শরীরের মধ্যে, এই সমস্ত অর্গানগুলোই তার জন্য দুর্বল হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা একটু বেশি বেশি করে জল খাবো, অবশ্যই এটা আমরা মাথায় যেন রাখি, আমরা যেন পায়খানা প্রস্রাবটা ঠিক থাকে। প্রস্রাব যদি ঠিক না থাকে তা আপনার কিডনিতে আবার আপনার ব্যথা সৃষ্টি হতে পারে বা এফেক্ট হতে পারে বা আপনার অসুখও চলে আসতে পারে। সেজন্য আমরা প্রস্রাবটাকে ঠিক রাখার জন্য জল একটু বেশি খাবো এবং প্রতিদিন পারলে একটা করে ডাবও খাবো। আর যারা মনে করছে যে আমার প্রস্রাবটা একটু বা জ্বালা জ্বালা করে বা একটু কম কম হচ্ছে কি অস্বস্তি হচ্ছে, এরকম যদি হয় অ্যালকালি, সেই সব ওষুধগুলো খেলে ভালো হয়। তো সেসবগুলো আছে, ঠিক আছে, কিন্তু আপনাকে আমি একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে আমাদের যে মুক্তধারা আপনার বাড়িতে আছে, এই মুক্তধারা আপনি 5 ফোঁটা করে খাওয়ার পরে সকালে একবার রাত্রে একবার এটা খান, তাহলে আপনার পায়খানা প্রস্রাবটা ঠিক হবে। অতএব আপনার হজমটা ভালো হলেই ওগুলো ঠিক হয়ে যাবে, আর তার সাথে সাথে আপনার হজম হলে খিদে আসবে, খিদে আসলে আপনি খেতে পারবেন, আপনার খেতে পারলে আপনার শরীরে ব্লাড তৈরি হবে, শরীরে আপনার ঘাম ঠান্ডা লাগবে, ঠান্ডা হবে, অত গরম থাকবে না। তাছাড়া আপনার পিত্তথলিও ঠিক থাকবে, পিত্তথলিতে যদি পিত্ত জমে যায় তাহলে পরে আপনার গরম বেশি লাগবে। অতএব আমাদের এটার নিঃশ্বাসনের জন্য পিত্তর জন্য খুব ভালো কাজ করে। তাই আপনারা মুক্তধারাটাকে আপনারা নিজের ঘরে ডাক্তার, নিজের সঙ্গী, নিজের বন্ধু এই হিসাবে আপনি পকেটে রাখুন। আপনার কোনো টাইমে হয়তো দেখা গেলো একটু খুশখাস করে কাশছেন, 2 ঘন্টা জিভে দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। আপনার শ্বাসকষ্ট হচ্ছে, জিভে দিয়ে আপনি নাকে একটু টানুন, একটু চোখে মুখে হালকা করে হাতে ভাত বুলিয়ে দিন, দেখবেন আপনার স্বস্তি হয়ে যাবে। আপনার কাজ একটু করলে দেখা যাচ্ছে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, আপনি অফিসার মানুষ, আপনার মানে ট্যাবলেট ছাড়া আর কিছু বলার নেই। তাহলে এই জায়গাতে কী করবেন, একটু 1 ফোঁটা আপনি হাতে নেবেন, হাতে 2 হাতে মলিয়ে নিয়ে গাড়ির মধ্যে দিয়ে ভালো করে একটু ডলে ডলে দিন, আপনার হারিয়ে যাবে, ওইসব ব্যথা টাতাগুলো থাকবে না, এর জন্য ওষুধ খাওয়াও লাগে না। আর আপনি নিয়মিত যদি 2 ফোঁটা করে রাত্রে খান, শ্বাস প্রশ্বাসটা ঠিক থাকবে, হজম শক্তিটা ঠিক থাকবে, ঘুমটা ভালো হবে, এবং এই ওষুধ খেলে পরে আপনার সবসময়ের জন্য ব্রেনটাকে এক জায়গাতে স্থির রাখবে বা আপনার চঞ্চল হওয়াটাকে বন্ধ করবে, কারণ আপনার বায়ু পিত্ত কফ। এই বায়ু পিত্ত কফ যদি আমরা ঠিকঠাক করে রাখতে পারি তাহলে আমাদের অসুস্থ হওয়ার কথা না। কারণ হচ্ছে ডাক্তারের মতে বা বৈদ্য মতে, এর আগে থেকে আপনারা জানেন, এই 3টে কাজই হচ্ছে আমাদের রক্ত গ্রুপ, এই গর্ব রক্ত থেকে সব কিছু পাওয়া যায়। তাহলে আপনার বায়ু আলাদা জিনিস, একটা বায়ু আটকে গেলে 7টা ভূত যদি একটা মানুষকে ধরে তো যেমন অস্বস্তি হয় তেমনই হবে, সেই জায়গাটাতে আমরা মাপ পাবো। হ্যাঁ, কফ যদি আমাদের ভেতরে জমে যায় তাহলে কী হয়, শ্বাসি করে বা শ্বাস প্রশ্বাস কষ্ট হয় বা আপনার সেনেসা টাইপের বহুত কিছু আছে, হ্যাঁ, ডাক দিয়ে ঝরে বা সবের সাথে আসে, পায়খানার সাথে যায়, মেলা কিছু। তো এটা ডাক্তারের মধ্যে কথা, তো আপনি এটা ব্যবহার করুন, ওই 2 ফোঁটা করে রাত্রে শোবার আগে 2 ঘন্টা জিভে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আর কিছু করতে হবে না, আপনি ঘুমিয়ে যান, দেখবেন আপনার এইগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে। আর আমাদের তো এখন একটা অসুখ দেখা দিয়েছে, সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা, নড়াচড়া ব্যথা, হ্যাঁ, দাঁতে পোকা লাগা, তারপরে দাঁত শিশির কনকন করা বা আপনার মাড়ি চেপে যাচ্ছে, গ্ল্যান্ডে ব্যথা আসছে। মুক্তধারা 1 ফোঁটা গরম জলে দিয়ে গার্গল করুন, ক্ষত স্থানে তুলো ভিজে একটু লাগিয়ে দিন, ঠিক হয়ে যাবে। তার আগে যদি পারেন আপনি আমাদের কোম্পানির পেস্ট বা পাউডার পাইরোটেন, এটা দিয়ে ব্রাশ করে নেবেন, নিয়ে ব্যবহার করবেন, দেখবেন আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে এবং মনে তার 2 দিন পরে মনে করবেন যে আপনি এখনই মেজে আসলে, তাতে আঠাটা ভাবটা কেটে যাবে, থাকবে না। এবং তার সাথে যত আপনি চিবিয়ে খাবেন তত ভালো লাগবে। হ্যাঁ, কানে ব্যথা, এই গরমে আপনার ঘাম ঢুকে আপনার পুষ্টি নেয়, নিয়ে কানে অসহ্য যন্ত্রণা হয়, ওই কানটাকে আপনি 1 ফোঁটা করে রাতে দিয়ে দিন, যদি এরকম হয়ে থাকে ঠিক হয়ে যাবে। নাকের মধ্যে যদি ওরকম ফোঁড়া হয় তাহলে 1 ফোঁটা আঙুলে নিয়ে কেনে আঙুলে নিয়ে ভেতরে আপনি একটু দিয়ে দেন, ও ঠিক হয়ে যাবে। মাথায় যন্ত্রণা করলে মাথা চিপে একটু লাগিয়ে দিন, ঘষে দিন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এর কথা ওষুধের যা গুণাগুণ আপনাকে পাট পাট করে বললে আমার 7 দিন লাগবে। তাই আপনারা একটু কাগজে পড়ে নেবেন,
আর যে রোগী হোক না কেন, আপনারা

0: খাওয়ার বেলাতে বড়দের 5-6টা, ছোটদের 2-2টা, বা আরও যদি আপনি যদি 5-6 বছরের বা 10 বছর পর্যন্ত ছেলেপিলে হয় 1 ফোঁটা দিলে যথেষ্ট। এইভাবে আপনারা ব্যবহার করতে থাকুন। আর বিশেষ করে আমাদের যে এই টাইমটা, মশা, ভেমরুল, বলতা, বিছা, এইসবগুলো মাঠ থেকে বাড়িতে ঢুকে যায়, শুয়ে পোকা, এইগুলো যদি কোন জায়গাতে আপনার কামড়ে দেয় খুব কষ্ট হয়। আপনি সাথে সাথে ওই 1 ফোঁটা ঘরে লাগিয়ে দিয়ে একটু ডলে দেন, ও ভালোই যাবে, আপনার ওষুধও খেতে হবে না, আর সাথে সাথে আপনি আরাম পাবেন।
1: প্রসঙ্গে একটু জিজ্ঞেস করে নিই, মানে আমাকে আমাদেরই এক শ্রোতা বন্ধু যারা রেডিও প্রতিনিয়ত শোনেন, মহানন্দীর রবিন, তো সে কয়েকদিন আগেই আমাকে জানিয়েছেন যে সারাদিন পর সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাত্রিবেলায় ঘরে ঢুকে জামা খোলার পরে প্রচণ্ড গা চুলকাচ্ছে, মানে মনে হচ্ছে একদম লাল লাল সব দাগ হয়ে যাচ্ছে, মানে মানে মোটা মোটা হয়ে যাচ্ছে আর কি শরীরে। তো এইটা জন্য কোনো কি ব্যবস্থাটা রয়েছে একটু বলেন, তাহলে তিনিও জানতে চাইছেন।
0: আপনার এই বিষয়টা, এটা তো অ্যালার্জি একটা, তো এটা আপনার ওই বিশেষ করে কফ থেকে হয়ে থাকে। এই কফটার জন্য আপনাকে একটু চিকিৎসা করতে হবে হার্ডলি। আর আমাদের মুক্তধারাটা বলবো, আপনার কষ্টের জন্য আপনি ওই স্নান করার সময় একটু উষ্ণ গরম জলে আপনি স্নান করুন, আর তাতে 1 ফোঁটা দিয়ে স্নান করুন, দেখবেন।
1: 1 ফোঁটা দেবে বালতিতে,
0: ওই 10 লিটারে 1 ফোঁটা, তাহলে আপনার 1 বালতিতে 1 ফোঁটা যথেষ্ট। তো ওইটা দিয়ে আপনি গাটাকে ভালো করে মুছে নেন, ধুয়ে নেন, তাহলে আপনার ঠিক থাকবে। আর 5 ফোঁটা করে 2 বেলা খেতে হবে তাকে, তাহলে পরে ও ঠিক হয়ে যাবে, জিভে ফেলে জল খাবে, ব্যাস এভাবে চললে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর যেটা খেলে বাড়ে সেগুলো একটু বন্ধ করতে হবে নিজে থেকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। মুক্তধারা সব কিছুতেই মুক্ত, কিন্তু একটু আমরা যদি একটু দেখে শুনে একটু বুঝে যদি ব্যবহার করতে পারি, অল্প ওষুধ তো, এবার বেশি করে খেলেন, আপনার কাজ তো করবেই না, বরং আপনার কষ্ট হবে, ঝুলবে, ঝাল লাগবে, হ্যাঁ এসব করবেন না। ওষুধ আপনি 1 ফোঁটা 2 ফোঁটা এই যথেষ্ট, বড়দের 5 ফোঁটা খাওয়ার সময় জিভে ফেলে জল খাবেন, ব্যাস হয়ে গেল। আর এমনি আপনার সর্দি কাশি বা গলা খুশখুশ করা, এ জিভের উপর 2 ফোঁটা দিয়ে মুখ নাড়িয়ে নেন, তাহলে যথেষ্ট। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের অসুখ আমাদের আকস্মিক দেখা দেয়, তো এর জন্য আমাদের বেশি ঘাবড়ানোর কাজ নেই। মুক্তধারাটা বাড়িতে রাখুন, ছেলে মেয়ে বাড়ির সকলের দরকার হয়। তার মধ্যে দিয়ে আমরা যে প্রাণীগুলো পুষছি, সেই প্রাণীগুলোর মুরগি, হাঁস, বিড়াল, তারপরে পায়রা, টিয়া, কোয়েল পাখি, তারপরে আপনার খরগোশ, যাই হোক না কেন, এদের যে কোনো অসুখ হোক না কেন, আপনি 3-4 ফোঁটা মুখে দিয়ে দেবেন, ও সব ভালো হয়ে যাবে, ও দুঃসভারা লাগে না। জ্বর বলুন, কাশি বলুন, জিম ধরা বলুন, না খাওয়া বলুন, পায়খানা হওয়া বলুন, না হওয়া বলুন, ও কিছু দেখতে হবে না, 2-3 ফোঁটা খাইয়ে দেন, ও সব ভালো হয়ে যাবে। তাহলে আমাদের এই ওষুধটা আপনি একটু ট্রাই করে দেখবেন। আমাদের এটা কলকাতাতে পায়রা যারা পোষেন, তারা পোষেন মানে কি, আমরা যেমন ছাগল গরু বা হাঁস মুরগি পুষে, ওরা পায়রাকে খুব ভালোবাসে। আমাদের ওখানে প্রতিদিনই খবর আসে যে আমার পায়রা খুব ভালো আছে, হ্যাঁ, তো খুবই খুশির খবর। আর তাছাড়া যারা আপনার বাড়িতে মুরগি পুষি, তাদের ডিম ভেঙে যায়, ডিম কম দেয়, ডিম ছোটো হয়, বিভিন্ন টাইপের মুরগি শুকিয়ে যাচ্ছে, এদেরকে খাওয়ালে আস্তে আস্তে ওইগুলো সব ঠিক হয়ে যাবে।
1: আপনাকে যদি মানে যোগাযোগ করে কোনো মানুষজন বিভিন্ন ক্ষেত্র থেকে, যদি আপনার ফোন নাম্বারটা একটু শ্রোতা বন্ধুদের একটু ভালোভাবে জানিয়ে দিন।
0: লিখে নেন নাম্বারটা, 9609997275, এই নাম্বারটা আমার কাছ থাকে, আর একবার দেখে নেন ঠিক লিখলেন কি না, 9609997275। আরেকটি নাম্বার আছে আমাদের কোম্পানির অফিসে, এটা আপনি ফোন করতে পারেন, ব্যবসার জন্য যোগাযোগ করতে পারেন। যেমন আজকাল সকলে ছোটো ছোটো করে ব্যবসা করছে, তারও রোজগার হচ্ছে, তারও মানে সংসার চলছে, আজকে আপনিও করতে পারেন, হ্যাঁ, তো সেই জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে, সেটা হচ্ছে 9434640048, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। দেখুন এই নাম্বারটা ঠিক আছে কি না, 9434640048, এই নাম্বারে আপনি ফোন করবেন। ওয়েবসাইটও আছে, আপনারা দেখবেন কলম পেপারে বুধবারে আমাদের অ্যাডটা বেরোয়, ওই নিচে সব কিছু লেখা আছে, আপনি ফোনে যোগাযোগ করলে সব কিছু সলভ হয়ে যাবে। আমাদের কোম্পানির প্রায় আপনার 95-100টা ওষুধ আছে,

আপনারা এই নিয়ে ব্যবসা করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের সাথে ছোট ছোট করে করুন, আমাদের কোম্পানির সাথে যে করতে হবে সে এরকম নয়, কোম্পানির সাথে ব্যবসা করতে হলে বড় করে করতে হয়। তো আমাদের প্রত্যেকটা জেলাতে লোক আছে, কিছু কিছু জেলাতে নেই,

0: ধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
1: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
0: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দু ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
1: মুক্তধারা চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শুনলেন অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akachemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাফুন নাজমিন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জী।

0: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেল 200/100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্সই হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে

0: ইন ফেভার অফ গ্লোকোমা। এবার ফিকার চেঞ্জ অফ পেস বা পিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লোকোমা। আর একটা গ্লোকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লোকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লোকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে, যে গ্লোকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লোকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লোকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লোকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লোকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লোকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লোকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুনলেন পরপর তিনটি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সবিতা চৌধুরী, মনোময় ভট্টাচার্য, শেষে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

নিউজ অ্যাট নাইন দিল্লি কেন্দ্র থেকে একটু পরেই 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে আজকের বিষয় অতি উত্তম। আপনাদের সঙ্গে রয়েছি, থাকব আমি দেবী সরকার মুখোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: तो ये था आज का आज के फनकार।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথম স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণা করবেন। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির ওপর নিয়ন্ত্রক

0: কাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানও পাল্টা আক্রমণ চালায়। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
1: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ
2: করেন। The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে আইএনএস সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত

0: তো আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই তিন নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছর শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক। বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন এনসিডাব্লিউ আইভিএফ ক্লিনিকগুলির নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদের এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র এআরটির ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এআরটি কেন্দ্র আইভিএফ ক্লিনিক ও গ্যামিট ব্যাংকের পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহলমুক্ত যে পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিক সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিস, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্স বরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরায় বিজেপিতে যোগদান করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: খবর রিপোর্ট ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে রাত 10:10 হয়ে 58 সেকেন্ড। সময়

বিষয় সকলে শুনে নিয়েছেন, জেনে গেছেন। আজকের বিষয় কথা ও গানের আড্ডার বিষয় অতি উত্তম। রবীন্দ্রনাথ ঠাকুরের এক কবিতার লাইন থেকে উদ্ধৃত করে বলি, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন পশ্চাতে। উত্তম মানে যেমন শ্রেষ্ঠ, উত্তম মানে তেমনি বাঙালির আবেগ, উত্তম মানে যে ছবি আজও ঘুরে ফিরেই দেখতে ইচ্ছে করে, যে ছবির গান আজও মজিয়ে রেখেছে বাঙালিকে, যে ছবির টুকরো টুকরো দৃশ্য আপনি অনায়াসে মনে করতে পারেন। প্রথিত যশা পরিচালক থেকে শুরু করে একেবারে আমরা সাদামাটা যে সমস্ত ছবি দেখতে অভ্যস্ত, সমস্ত ছবিতেই তার উজ্জ্বল উপস্থিতি, কিন্তু তবুও বিষয় যখন আমাদের অতি উত্তম, তখন সেই সব গল্পগুলি বলবার চেষ্টা করব যেখানে উত্তম অতি উত্তম। তো বন্ধুদের সকলকে স্বাগত, তারই সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিই 9434921300, 0348225968 থাকবে অপেক্ষায় এক জমজমাট আড্ডা দিতে। তাহলে উত্তম কুমার বললেই বাঙালির যে আবেগের খাতার পাতা উল্টে দেখতে হয়, কত কত ছবির কথা আপনি অনায়াসে বলে দিতে পারেন, কিন্তু অতি উত্তম বলে যে সমস্ত ছবিগুলোর কথা মনে পড়ছে আপনার, জানি মনে পড়ছে, সেখান থেকেই জমে উঠুক আমাদের গল্প। আসলে মহানায়ক জীবন শুরু, মানে চলচ্চিত্রের জীবন শুরু তার 1948 সালে দৃষ্টিদান নামে একটি ছবিতে, কিন্তু সারা জীবনে 200টিরও বেশি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অবিস্মরণীয় কিছু ছবি রয়েছে, কালজয়ী কিছু বাংলা ছবি রয়েছে। উত্তম কুমার বললেই হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, সাগরিকা, চাওয়া পাওয়া, ইন্দ্রাণী, বিপাশা, শিল্পী, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, আবার অ্যান্টনি ফিরিঙ্গি, মৌচাক, ছদ্মবেশী, স্ত্রী, অগ্নিশ্বর, সন্ন্যাসী রাজা, নিশিপদ্ম, দেয়ানেয়া, হোটেল চত্বর বা চৌরঙ্গি, আর তালিকায় তো রয়েছে গোবধ সুন্দরী। কিন্তু অতি উত্তম বললেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের সাথে তার কাজ। সেই তালিকায় রয়েছে নায়ক এবং চিড়িয়াখানা। শুরু করি তাহলে গান দিয়ে আজকের যাত্রা, শুরু করি মান্নাদের গাওয়া অ্যান্টনি ফিরিঙ্গি ছবির এই গান দিয়ে। আপনারাও তাকে নিয়ে আবেগ, কোন ছবিতে তাকে বড্ড সাদামাটা মনে হয়েছে, কোন ছবিতে অসাধারণ মনে হয়েছে, কোন ছবি যেন একেবারে চরিত্রটা পরিস্ফুট হয়ে উঠেছে তার অভিনয়তে, শোনাবেন কিন্তু সেসব কথা।

নমস্কার, কে রয়েছেন? কোথাও গানের আড্ডায় কোন বন্ধু যোগ দিলেন? নমস্কার।

0: না, আপাতত কাউকে পাচ্ছি না, তবে ফোনের লাইট ব্লিঙ্ক করছে, জ্বলছে, কিন্তু এরর আসছে বারে বারে। দেখা যাক বন্ধুর সঙ্গে কথা হয় কি না। চলে আসি। আসলে এত বৈচিত্র্য, 200টির বেশি ছবি, কিন্তু তবু বলা হচ্ছে সমস্ত ছবি কিন্তু সফল নয়। সফল ছবির সংখ্যা প্রায় 1/4, মানে 50 থেকে 57-র কাছাকাছি ছবি খুব জনপ্রিয় এবং মনে দাগ কেটে গেছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো।
0: হ্যালো।
1: হ্যাঁ দিদি, আমি নওদা থানা গোঘাটা হালদারবাসী নরোত্তম হালদার বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, আজ তো মান্নাদের গান নিয়ে বসছেন কি না বলতে পারছি না। আমি অনুষ্ঠান খেতে বসছিলাম তো বুঝতে পারিনি, অনুষ্ঠানটা আমি জানি না।
0: আচ্ছা, শুনতে থাকুন, কেমন শুনতে থাকুন।
1: মান্নাদের যদি হয় তবে একটা কথা বলছি, ওই দুলপুর উপরে একটা গান আছে, হ্যাঁ সেই গানটা যদি চালিয়ে দেন খুব ভালো লাগবে।
0: শুনতে থাকুন। আপনারা ভুলে যান মাঝে মাঝে যে এটা অনুরোধের আসর নয়, অনুরোধের আসরে গানের অনুরোধ করুন, কেমন? এটা হচ্ছে কথাও গানে। আজকের বিষয় হচ্ছে অতি উত্তম। শুরু করেছিলাম এভাবেই, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন পশ্চাতে। আর উত্তম বললে বাঙালির প্রথম যার কথা মনে আসে, মানে উত্তম শব্দটা মানে শোনবার সঙ্গে সঙ্গেই যার কথা মনে আসে, তিনি আমাদের প্রথিত যশা জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার। আজকের বিষয় অতি উত্তম। জানি আমরা যে নানান পরিচালকের ছবিতে তিনি কাজ করেছেন, সারা জীবনে 200টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, সংখ্যাটা বোধহয় হিন্দি বাংলা মিলিয়ে 202টি, কিন্তু সমস্ত ছবি যে খুব জনপ্রিয় হয়েছে এমন দাবি কিন্তু আমরা কেউই করতে পারি না। তবু এমন এমন সিকোয়েন্স সেই ছবিতে এসেছে, এমন এমন দৃশ্যায়ন হয়েছে, এবং সেই দৃশ্যটিকে যেন মানুষের মনে গেঁথে দিয়েছে একটি সাংগীতিক মুহূর্ত, তো সেসব নিয়েই আজকে সাজিয়ে তোলবার চেষ্টা করছি আজকের কথাও গানে। তবে নামি দামি পরিচালকদের কথা বলতে গিয়ে আমার কিন্তু মনে হচ্ছে উত্তম তখনই অতি উত্তম হয়ে উঠেছেন যখন তিনি বিখ্যাত, পৃথিবী বিখ্যাত পরিচালকদের হাত ধরেছেন তখনই। নমস্কার, কে বলছেন?
2: দিদি ভাই নমস্কার।
0: নমস্কার,
2: আমি পলাশ সরকার মধুপুর বহরমপুর থেকে বলছি দিদি ভাই।
0: বলুন।
2: অতি অতি অতি উত্তম বলছি দিদি ভাই, আমার প্রথমে মনে পড়ে দেওয়া নেওয়ার ছবি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি, খুবই সুন্দর লেগেছে দিদি ভাই।
0: কিন্তু আমার যে সুন্দর লাগছে না পলাশ, এতবার দিদি ভাই বলা এটা তো শোধানো গেল না, এটা যে খুব বিরক্তিকর, এগুলো যে একটু শিখতে হবে, একটু স্মার্ট হতে হবে। হ্যাঁ বলুন, বলুন বলুন বিষয়ে কথা বলুন।
2: উত্তম কুমারের যদি দেওয়া নেওয়া সিনটা আমার খুব ভালো লেগেছে দিদি, এত সুন্দর লেগেছে না। গাড়ির ধারে যখন গাড়িটা ছাড়াতে আসছিল, তনুজা যখন গাড়িতে বেরিয়ে আসছিল, তখন যে ঠক ঠক করে আওয়াজটা হচ্ছিল, আর বাবা কমল মিত্র গলার ভলিউম, উফ বাবা যে ছেলে,
0: মানে বলছেন আপনি যে এখানেই উত্তম অতি উত্তম হয়ে উঠেছেন ওই দৃশ্যটুকুর মধ্যে?
2: একদম দিদি, আমার খুব ভালো লেগেছে, তারপরে গানটা তো আরো সুন্দর।
0: ঠিক আছে, দেখা যাক শোনাতে পারি কিনা।
2: একদম
0: ভালো থাকবেন। হ্যাঁ আপনিও। আমরা জানি শক্তি সামন্তের বেশ কিছু ছবিতে উত্তম কুমারের অসাধারণ অভিনয়, যদিও বয়সটা তখন একটু ভারীর দিকে, খানিকটা বয়স হয়ে গেছে, নায়ক হিসেবে মানতে কোথাও কোথাও যেন একটু সমস্যা হয়েছে, অন্তত আমার মতন বাঙালির হয়তোবা সমস্যা হয়েছে, কোথাও মনে হয়েছে যে ঠিক নায়কোচিত চেহারা তখন তার নেই, কিন্তু তবুও ছাপিয়ে গেছেন তার অভিনয় মাধুর্যে, অভিনয় দিয়ে ছাপিয়ে গেছেন যে নায়কোচিত চেহারা বয়স না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ওই চরিত্রের মধ্য দিয়ে দাগ কেটেছেন বাঙালির হৃদয়ে। এখানেই উত্তম থেকে অতি উত্তম। আমি শোনাব অমানুষ ছবির গান।

0: নমস্কার, কে রয়েছেন?
1: মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ বাণীপুর থেকে রফিকুল ইসলাম।
0: কোথেকে?
1: রঘুনাথগঞ্জ বাণীপুর।
0: আচ্ছা, বাণীপুর থেকে কে বলছেন?
1: রফিকুল ইসলাম।
0: আচ্ছা, বলুন।
1: উত্তম উত্তম কুমার নিয়ে তো আলোচনা হচ্ছে আজকে।
0: উত্তম কুমার কোথায় মনে হচ্ছে আপনার অতি উত্তম, মানে নিজেকে যেন ছাপিয়ে গেছেন? কখনো কখনো কেউ কেউ বলেছেন যে সেই ছবি নাকি আবার মহানায়কের বায়োপিক। আপনার মনে হয়েছে কোনো ছবি দেখে? কোন কোন ছবি দেখেছেন? হ্যাঁ বলুন।
1: দেখেছি অনেক ছবি, কিন্তু একটা ছবি আমার এমন ভীষণ ভাবে দাগ কেটেছে মনে, যতদিন এই পৃথিবীতে থাকবো মানে ওই ঘটনা বা ওই দৃশ্য মানে থাকবে।
0: যেমন
1: আমার 2002 সালে আমার মামার ছেলে মানে মামার বৌমা মানে ওসব সম্পর্ক করছে হসপিটালে ভর্তি, আর সেই সময়তে ওই রাত্রে তখন টেলিভিশন দূরদর্শনে ছবি হতো ওই আনন্দ আশ্রম, সেই সিন বাচ্চা প্রসাদের যন্ত্রণা, ওই সিন এদিকে ইনি মারা যাচ্ছেন, ওদিকে আমার ভাই বউটাও মারা গেল।
0: আচ্ছা,
1: এটা আমার চরম ভীষণ ভালো
0: মানে সারা জীবন, হ্যাঁ হ্যাঁ, সারা জীবন ভোলা যায় না কিছু কিছু দৃশ্য। ঠিক ঠিক বলেছেন, খারাপ লাগলো শুনে। শুনতে থাকুন।

তার মৃত্যুর এত বছর পরেও একথা বলে বাঙালি বলবেন না যে তার প্রতি ভালোবাসা আমাদের একেবারে নিঃশেষ হয়ে গেছে। তবে ওই যে বলছিলাম না যে উত্তম কুমার অতি উত্তম হয়ে উঠেছেন যে সমস্ত ছবিতে, তারই একটি নাম করেছেন আমাদের শ্রোতা বন্ধু, মেসেজ করেছেন তালবাগান থেকে আমিনুল হক সরকার, লিখছেন আজকের বিষয় অতি উত্তম। আমি ব্যক্তিগতভাবে উত্তম কুমারের অনেক ছবি দেখেছি, যে ছবিগুলির নাম আপনি বললেন দিদি, তার মধ্যে অতি উত্তম ছবি আমার বিচারে মনে হয়েছে অগ্নিশ্বর। ছবিটিতে অভিনয় থেকে শুরু করে সমস্ত কিছু অতি উত্তম। ঠিক বলেছেন আপনি, অগ্নিশ্বর বললেই সেই ডাক্তারবাবুর চেহারা ভেসে ওঠে। কম্প্রোমাইজ করবেন না আদর্শের সঙ্গে, কম্প্রোমাইজ করবেন না নিজের যে ভাবনা নিয়ে বড় হয়ে উঠেছেন তার সঙ্গে। স্ত্রী চলে গেলেন, সন্তানের সঙ্গে কোথাও একটা আদর্শের সংঘাত, চলে এলেন সংসার ছেড়ে, তাতে কি, বিলিয়ে দিলেন নিজেকে মানুষের মাঝে, এবং সত্যি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠলেন অগ্নিশ্বর। আমরা কেউ ভুলিনি সেই ডাক্তারবাবুকে। বনফুলের, সম্ভবত বনফুলের গল্প নিয়েই এবং অরবিন্দ মুখোপাধ্যায় বোধহয় ছিলেন ছবিটির পরিচালক। নমস্কার, কে রয়েছেন?

হ্যালো হ্যালো, ঘড়ির কাঁটা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। অনেক কথা বলার আছে, জানি না সব কথা বলে উঠতে পারবো কি না। অগ্নিশ্বর ছবির একটি দৃশ্য আমার মনের মাঝে আজও গেঁথে রয়েছে। কি বলে যে সৎ মা সন্তানদের ভালোবাসতে পারে না, সেই মাকে মনে আছে? শেষ দৃশ্যে যাবার আগে আমরা যখন দেখছি যে সেই মা কেদারনাথে চললেন পালকিতে চড়ে, চারজন বই নিয়ে যাচ্ছে আর দায়িত্ব নিয়েছেন তার সন্তান, নিজে পেটে ধরেননি কিন্তু বড় করেছেন যাদের। ডাক্তারবাবুকে দেখে তিনি নামলেন, নমস্কার করলেন, বললেন এই হচ্ছে আমার ভারতবর্ষ। আবার যখন প্রত্যেক দিন একটি মেয়ে তাকে ফুল দিতে আসত, কিছু চাওয়া নেই পাওয়া নেই, নিঃশব্দে নিজের ভালোবাসার প্রকাশ, ঠিক এমনই একটি দৃশ্যের কথা যেখানে তিনি উত্তম থেকে অতি উত্তম হয়ে উঠেছেন। আচ্ছা, ট্রেনের সঙ্গে দেখবেন উত্তম কুমারের ছবির বেশ একটা ভালো সম্পর্ক রয়েছে। ট্রেনের প্রসঙ্গে বেশ কিছু ছবির নাম আপনিও হয়তো বলবেন, আমিও বলবো, কিন্তু সেই ট্রেনের মধ্যে একটি ঘটনা দাগ কেটে গেছে বিশেষত শিক্ষিত বাঙালির হৃদয়। তিনি শর্মিলা ঠাকুর ব্লাউজের পাশ থেকে পেনটা খুলে উত্তমের হাতে দিচ্ছেন, সেখান থেকে চোখ সরাতে পারছেন না নায়ক। তারপর, আসলে আমি বলছি নায়ক ছবির কথা, কেউ কেউ যদি বলে থাকেন যে নায়ক হচ্ছে আসলে মহানায়কেরই বায়োপিক, নাকি উত্তম কুমারকে সামনে রেখে শুধু সুপারস্টারের গল্প, তৎকালীন ফিল্ম ইন্ডাস্ট্রি সমাজের যে গল্প বলেছেন সত্যজিৎ রায়, সেখানে কখনো কি আপনার মনে হয়েছে যে এটি উত্তম কুমারের বায়োপিক বা সমস্ত সুপারস্টারদের কথা তিনি বলছেন? যে কোনো ফিল্ম চর্চায় 1966 সালের নায়ক নিয়ে কথা উঠলেই এই প্রসঙ্গ আসা বাধ্য।

0: অনুরাগীরা পেয়েছিলেন একেবারে অন্যভাবে অতি উত্তমকে। এত বছর কাটিয়ে এসেও মনে হয় এই ছবি বিশেষত নায়ক ফিল্ম ছাত্রদের অন্যতম পাঠ্য। কিভাবে নানান রূপকের ব্যবহার করা হয়েছে, এক নায়কের মানসিক আর্থিক জীবনের লড়াইকে যেন ফ্রেমে তুলে ধরা হয়েছে, আর যা সত্যি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়, বরেণ্য পরিচালক। এই সিনেমার শুটিংয়ের হাজারো গল্প রয়েছে যা আজও আমাদের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়। মনে করুন তো সেই দৃশ্যটি যেখানে শর্মিলা উত্তম কুমারের সাক্ষাৎকার নিচ্ছেন, বা সাক্ষাৎ হচ্ছে সেই দৃশ্যটি যেখানে শর্মিলা উত্তমের কাছে অটোগ্রাফ চাইতে যান, আবার বলে দেন তার জন্য নয়। কিন্তু সত্যজিৎ রায় তৎকালীন এক ফিল্ম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, নায়ক ছবিতে শর্মিলাকে উত্তমের অটোগ্রাফ দেওয়ার দৃশ্যটি যেমন দেখানো হয়েছে সেটা একেবারে তার প্ল্যানের বাইরে ছিল। সত্যজিৎ রায় যেমনভাবে ভেবেছিলেন আসলে কিন্তু তেমনভাবে হয়নি, বরং ওই দৃশ্যটি বদলে দিয়েছিলেন স্বয়ং উত্তম কুমার, আর সেখানেই তিনি নিজেকে নিজে ছাপিয়ে গেছেন, উত্তম থেকে অতি উত্তম হয়ে উঠেছেন। এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায় বলছেন, যখন তিনি বলছেন ক্যামেরার সামনে থেকে অ্যাকশন দৃশ্যটি ভাবুন, একটু একটু করে দেখবার চেষ্টা করুন। শর্মিলা ঠাকুর টেবিলে বসে থাকা উত্তমের সামনে এসে দাঁড়ালেন, ব্লাউজের পাশ থেকে কলম বার করে উত্তমের হাতে দিলেন। অপলক শর্মিলার দিকে তাকিয়ে রয়েছেন উত্তম কুমার, ফ্লোর জুড়ে নিস্তব্ধতা। ক্যামেরার পেছনে তখন সবটা দেখছেন সত্যজিৎ। দৃশ্যটি এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। সত্যজিৎ উত্তমকে বলেছিলেন শর্মিলার কলম দিয়েই অটোগ্রাফ দিতে, কিন্তু শেষ মুহূর্তে উত্তম সেটা করলেন না, বরং নিজের কোটের পকেট থেকে কলম বার করলেন। সেই দিয়ে লিখতে গিয়ে দেখলেন কালি নেই, দুবার কলমটি ঝাঁকালেনও, তবুও পড়ল না দাগ। তারপর পাশে থাকা এক গ্লাস জলে কলমের ডগা ডুবিয়ে তিনি অটোগ্রাফ দিলেন শর্মিলাকে। এইসব যখন চলছে তখন একবার কাট বললেও সত্যজিৎ ক্যামেরা চালিয়েই রেখেছিলেন। উত্তম যেটা করলেন তা একেবারেই নিজের থেকে। পরে যদিও সত্যজিতের প্ল্যান করা দৃশ্যটিরও শুটিং হয়, কিন্তু এডিট টেবিলে উত্তম কুমারের তৈরি করা দৃশ্যটা দেখে সত্যজিতের দারুণ পছন্দ হয়, তাই সেটাই তিনি রেখে দিয়েছিলেন পরিচালক হিসেবে। বরং ছোট্ট একটি দৃশ্য এখানে বাদ গেল, বাদ পড়ল শর্মিলার ওই ব্লাউজের পাশ থেকে কলম নিয়ে দেওয়ার দৃশ্যটি। উত্তম কুমারের মগজ থেকে বের হওয়া নায়কের সেই দৃশ্যই জন্ম দিয়েছিল সিনেমার নতুন ভাষার। এখানেই তিনি উত্তম থেকে অতি উত্তম। এরকমই টুকরো টুকরো দৃশ্য, টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে দেবার আশা নিয়েই আজ বসেছি। কোথায় তিনি উত্তম থেকে অতি উত্তম হয়ে উঠেছেন সেখানে কে লিখছেন? আচ্ছা, সন্দীপ বিষ্ণু লিখছেন খাগড়া থেকে, আমার পর্যবেক্ষণে তিনটি ছবিতে উত্তম থেকে অতি উত্তম হয়ে উঠেছেন, পথের দাবিতে সব্যসাচীর ভূমিকায়, সত্যজিৎ পরিচালিত নায়ক, আর সর্বশেষে অগ্নিশ্বরের অবিস্মরণীয় ডাক্তারের ভূমিকায়। আমি একেবারে আপনার সঙ্গে সহমত সন্দীপবাবু, ঠিক বলেছেন, পথের দাবিতে সব্যসাচীর ভূমিকায় অসাধারণ। যেখানে তিনি সুপ্রিয়া দেবীকে অনুপ্রাণিত করছেন যে ভাবো তোমার মা বিবস্ত্র, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন, আর বলছেন এবার ভাবো এই তোমার দেশ, সেই মাকে বাঁচানোর জন্য তুমি কিচ্ছুটি করবে না। ভিন্ন মত আপনার আপনাদের অন্য কারো থাকতেই পারে, দেখি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি ডবল থেকে ফোন করার জন্য আপনার সাথে কথা বলতে চাইছি দিদি।
0: এটা কিন্তু ঠিক নয়।
1: আমি অনুষ্ঠানটা না জেনে

0: ফোন করেছিল এর আগে, কিন্তু আমি আমি বলছি প্রথম বলতে গেলে আপনার সন্ন্যাসী রাজা, তারপরে আছে কলন্তিনি কঙ্কবতী অ্যান্টনি ফিরিনি, কিন্তু উত্তম কুমার যখন মহাজাতিল জানেন, তারপরে উনি মরার পরে কিন্তু মহানায় করে দিয়েছিল, ওখানে বিরাট আন্দোলন করেছিল পাবলিক, সব সিনেমা হল বন্ধ করে দিয়েছিল, তারপরে ওনাকে কিন্তু মহানায় করেছিল, আমি তখন কলকাতায় থাকতাম। এইটুকু দিদি ভাই বললাম, ওনাকে আমাদের কাছে আর উত্তম যাকে বলে উত্তম কুমার
1: বলুন,
2: অনেকদিন পর কথা হচ্ছে।
1: বলছি যে আপনি তো আজ থেকে উত্তম থেকে উত্তমের অতি উত্তম করেছেন, তো আমি বলছি প্রথম জীবনের উত্তমের উত্তম সেটা হচ্ছে আপনার সাত বচন।
2: আচ্ছা,
1: প্রথম জীবনে প্রথম জীবনে যদি উত্তম কুমারকে যদি উত্তম হিসেবে যদি চিনতে হয় তাহলে সাত বচনই হচ্ছে সব থেকে ভালো বই। অন্তত আমি সেই সেই সময়কার কথা।
2: আচ্ছা আচ্ছা, আপনার মনে হচ্ছে
1: ষাটের দশকের কথা,
2: ঠিক একেবারে শুরুর দিকে।
1: তারপরে তো উত্তম কুমার
2: আপনি আপনার কাজ করুন, ঠিক আছে।

0: হ্যালো,
1: গগনপুর থেকে দেবজ্যোতি বাদ বলছি।
0: বলুন।
1: আমার ভীষণ ভাবে মনে করে আনন্দ আশ্রমে
0: হুম
1: একেবারে শেষ দিকে

0: আপনি লুকিয়ে লুকিয়ে ছেলের বিয়েটা দেখতে এসেছেন নিজেকে লুকিয়ে রেখে, সেই সময় তার মুখের এক্সপ্রেশন একই সঙ্গে তার ভেতরটা পুরো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, তার মধ্যেও একটা খুশি সেই মুহূর্তের ছেলেকে দেখতে পেয়ে বা সবকিছুকে। আর আমি যখন দেখেছিলাম তখন আমার বয়স 20 মতো, ওই এক্সপ্রেশন আমাকে আমাদের জীবনটা যেন সবকিছু
1: মানে নিজেকে খুঁজছিলেন।
0: হ্যাঁ, আমার আজকে মনে হয় মানে ওই সময় তিনি আমাকে আমাদের জীবনটা ঠিক কিভাবে সবকিছু আসতে থাকে, আমাদের কিভাবে চলতে হয় যেন শিখিয়েছিলেন। আমি আজকে মনে রাখি এবং ওনাকে মানে আর উনি আর অভিনেতা বা এই সমস্ত থাকেন না,
1: যেন কোথাও মনে হতো যে আচ্ছা বাঙালি পুরুষরা কি ঠিক অতটাই নম্র, অতটাই শান্ত, অতটাই বিনীত ছিলেন, কোথাও যেন মেলাতে একটু সমস্যা হয়। তবুও সমস্ত কিছু ছাপিয়েই তার অভিনয় বোধ হয় আমাদের মনে দাগ কেটে যায়। তবে সমস্ত ছবি সফল এ দাবি তো আমরা করবো না, শুনতে থাকুন কেমন। তার যেমন প্রচুর ছবি আছে যে খুব জনপ্রিয়, বাজার পেয়েছে, বাজার হয়েছে, আবার কিছু ছবির জন্য বিতর্কেরও সম্মুখীন হয়েছেন, আবার কিছু ছবি থেকে নিজেই বাদ গেছেন, কিছু ছবি করে উঠতে পারেননি, এরকম একটা দীর্ঘ তালিকা চাইলে পেশ করা যায়। কিন্তু সে সময়ও নেই আর সম্ভবও নয়। তবুও কিছু কিছু ছবির গানের জন্য যেন আমাদের মনে একটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। এই যেমন এক্ষুনি বন্ধু বললেন যে না, তার এই ছবিটি আমার ভীষণ ভালো লাগা, এবং আবার কোনো ছবিতে একটা টুকরো টুকরো দৃশ্য যেন মনের মধ্যে একটা চিরকালীন স্থায়ী জায়গা করে নিয়েছে। সন্ন্যাসী রাজা, নিশিপদ্ম, দেয়ানেয়া ইত্যাদি ছবির কথা বলতে পারি। অগোবধূ সুন্দরী একেবারে তার শেষ দিকের ছবি, সম্পূর্ণ করে উঠতে পারেননি, কিন্তু তবুও মনে হয় যে তার ছবি ঠিক চলে যাওয়ার মুহূর্তের যেন ছবি। তবে শুধুমাত্র যে চলচ্চিত্রে অভিনয় করেছেন এমন দাবি কিন্তু করেন না, তিনি কখনো পরিচালক, কখনো প্রযোজক, আবার মঞ্চেও অভিনয় করেছেন। উত্তম কুমার পরিচালিত বেশ কিছু ছবি রয়েছে, বনপলাশীর পদাবলী, শুধু একটি বছর, একটু আগে বলছিলেন গোঘাটা থেকে নরোত্তম হালদার, কলঙ্কিনী, কঙ্কাবতী রয়েছে। উত্তম কুমার প্রযোজিত বহু ছবির কথা বলা যায় এক্ষুনি, যেমন হারানো সুর, সপ্তপদী, উত্তর ফাল্গুনি, যতুগৃহ, হিন্দি ছবি রয়েছে ছোটি সি মুলাকাত, গৃহদাহ, আবার সুরও দিয়েছেন বেশ কিছু ছবিতে, কাল তুমি আলেয়া, সব্যসাচী, আমরা জানি শরৎচন্দ্রের কাহিনী নিয়ে যে ছবি, আবার হিন্দি ছবিতে কোথাও কোথাও তার আচরণ, তার হিন্দি বলা আমাদের ঠিক মনোমতন হয়নি। যদিও শক্তি সামন্ত খানিকটা জোর করে অমানুষ, আনন্দ আশ্রম তাকে দিয়ে করিয়েছেন, আমরা বন্দী ছবির কথা বলতে পারি, ঠিক নায়কোচিত না হলেও অতি উত্তম শব্দটি বোধ হয় এখানে ব্যবহার করা ঠিক হবে না। কিন্তু আরেকটি ছবির কথা না বললে যেন অসম্পূর্ণ থেকে যায়, সেটি হচ্ছে চিড়িয়াখানা। সত্যজিৎ রায়কে দিয়ে জোর করে খানিকটা এই ছবি পরিচালনা করিয়ে নেওয়া হয়, কিন্তু নানান বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চিড়িয়াখানা করতে গিয়ে, এবং তিনি এখানে অভিনয় করছেন একেবারে ভিন্ন একটি চরিত্রে। আমরা দেখেছি যে বা শুনেওছি যে নায়কের একটি দৃশ্য মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে টাকার পাহাড়ের মধ্যে ডুবে যাচ্ছে নায়ক, বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তো সেই টাকা ছাপানো নিয়ে একবার এক বিতর্ক শুরু হয়। সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের অনুমতি না নিয়েই নাকি সেই টাকা ছাপানো হয়েছিল, সেটি এই ঘটনার কারণে চিড়িয়াখানা ছবি করতে বেশ কিছুটা সময় নষ্ট হয়। চিড়িয়াখানা মুক্তি পেতে অনেকখানি সময় অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু তবুও মনে হয় এই সমস্ত ছবির মধ্য দিয়ে আমরা এক অন্য উত্তম কুমারকে পাই। আমার তো মনে হয় এই ছবিগুলো তিনি যদি না করতেন তাহলে উত্তম কুমারকে আমরা অতি উত্তম বলতে পারতাম কি? এই প্রশ্ন রইল আপনাদের কাছে, যদিও সময় খুব কম, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে হাজির। তবে যে গান বলা হয় যে 100 বছর পরেও বাঙালি গুনগুন করে গাইবে, বাঙালি ভুলবে না,

সপ্তপদী ছবির কথা বলছি। মূল কাহিনীর সঙ্গে চলচ্চিত্রের বেশ খানিকটা অমিল থাকলেও গানের জন্য সপ্তপদী জনপ্রিয়। গান এবং সর্বোপরি উত্তম কুমার তো বটেই, তার সঙ্গে সঙ্গে সুচিত্রা সেনের অভিনয় বাঙালি ভুলবে না। যতকাল বাঁচবে ততকাল গুনগুন করে গাইবে এই গান। আর এই গান শুনতে শুনতেই অসম্পূর্ণ কথা রেখেই শেষ করব আজকের উত্তম থেকে অতি উত্তম।

এই গান শুনতে শুনতে এই দৃশ্যটি মনে মনে দেখতে দেখতে একটি কথা মনে পড়ছে, কত লক্ষ বাঙালি তার প্রিয়তমার দিকে তাকিয়ে, ঠিক উত্তম কুমার সুলভ দৃষ্টিতে তাকিয়ে আবদার করেছেন, একবার বলো আমি উত্তম, আমি অতি উত্তম। প্রশ্ন রইল আপনাদের কাছে, শুনবো কিন্তু না বলা মানিতে।

যে প্রশ্ন আপনাদের কাছে রেখেছি উত্তর কিন্তু চায় না বলো বাণীতে, সেটি হলো কতজন প্রিয়তমার চোখে চোখ রেখে জানতে চেয়েছেন একবার, একবার বলো আমি উত্তম কুমার, একবার বলো আমি উত্তম, একবার বলো আমি অতি উত্তম। অপেক্ষায় রইলাম আজকের কথাও গানে। তাহলে এ পর্যন্তই, অনেকেই মেসেজ করেছেন পড়া হয়ে উঠল না, লিখে পাঠান না বলা বাণীতে কেমন। অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন সকলে, আজকের কথাও গানে এ পর্যন্তই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসে খবর। পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বেশিরভাগ।

জায়গায়। একই সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলার বেশ কিছু জায়গার উপর দিয়ে। আগামী দুদিনে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই, বরং বলা হয়েছে বৃষ্টির গতি বাড়বে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। আগামীকাল শুভ সকালের আড্ডার বিষয় বলে দিই, বিষয় সম্পর্ক আপনাদের সঙ্গে থাকবেন আশিস ভৌমিক। আর রাত্রি 10:10 মজলিসে আপনাদের সঙ্গী ফেরদৌস আরা বেগম, বিষয় বেনির বাঁধন। আপনারা থাকবেন 9434921300, 3482259648। আমাদের নিয়মিত অনুষ্ঠান শুরু হবে কাল সকালে 5:50। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:11। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি, জয় হিন্দ।